আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ বৃহস্পতিবার, চৌঠা জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 25শে জুন 2026 খ্রিস্টাব্দ, 10ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:58 হয়ে 52 সেকেন্ড। শুরু হল আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআরএ।

এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গীত বন্দনা। আজকের শিল্পীরা ছিলেন মনোময়, জোজো, হৈমন্ত শুক্লা এবং শিল্পী স্বাগত। আকাশবাণী শিলিগুড়ি, এখন চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন বর্ষাকালে পানের বরজের পরিচর্যা নিয়ে কিছু কথা। আজ শুনবেন এর প্রথম পর্ব। বলছেন অধ্যাপক ডক্টর পার্থসারথি মেদ্দা, বিভাগীয় প্রধান, আবাদি ফসল বিভাগ, উদ্যানবিদ্যা অনুষদ, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়।
1: বর্ষাকালে পানের বরজের কিছু সমস্যা দেখা দেয়। সমস্যাগুলির মধ্যে প্রধানত হচ্ছে, যেহেতু প্রচণ্ড বৃষ্টিপাত হয় এই সময়, আর পান গাছে এই সময় সমস্ত রকম রোগের প্রাদুর্ভাব লক্ষিত হয়। সেই রোগের প্রাদুর্ভাব যেটা দেখা যায়, সেই প্রাদুর্ভাব থেকে বাঁচতে হলে চাষিদিকে প্রাথমিকভাবে কিছু কিছু জিনিসকে মেনে চলতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে, চাষিরা যখন এই বরজে প্রত্যেক দিন যে পরিচর্যাগুলো নেন, তার মধ্যে থেকে দেখতে হবে এই সময় পাতা পচার, অর্থাৎ বিভিন্ন রকমের পচা হয়। একটা হয় একটা কালো ফাইটোপথোরা জাতীয় একটা ছত্রাক, সেই ছত্রাক থেকে পুরো পাতাটা জুড়ে বা পাতার অর্ধেকটা অংশ জুড়ে কালো হয়ে যায়, সেই রোগটি দেখা যায়। এছাড়াও আরেকটা রোগ দেখা যায়, যেটা হচ্ছে বাদামি রঙের একটা স্পট দেখা যায়, অনেকগুলি করে স্পট, এবং সেই বাদামি রঙের যে স্পট, সেই স্পটের চারিদিকে একটা হলুদ রঙের একটা ইয়েলো হ্যালো থাকে। এই দুটো রোগ প্রধানতভাবে দেখা যায়। আরেকটা হচ্ছে লতা পচা, অর্থাৎ যেখানে পানের লতাটা যেখানে শোয়ানো থাকে সেই লতাতে পচন ধরে। এবং এই তিনটে রোগের মধ্যে থেকে সবচেয়ে খারাপ যে রোগটি, সেটা হচ্ছে এই লতা পচা রোগ। এবং এই বর্ষার বৃষ্টিপাতের সময় দেখা যাবে যে এই লতা পচার যদি রোগ ধরে, অর্থাৎ পুরো লাইনটি ধরেই কিন্তু পানের লতা পরপর পচে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি এই লতা পচা কিন্তু পুরোপুরিভাবে একদম বরজের মধ্যে ছড়িয়ে পড়ে। সেই জন্য প্রথমেই যেটা করতে হবে, যে স্যানিটারি মেজার, অর্থাৎ যে প্রত্যেক দিন বরজের যে পরিচর্যা এবং বরজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অর্থাৎ যখনই আমাদের চোখে কোনো রকম পচা পাতা বা পচা লতা যখনই চোখের মধ্যে দেখছি, সাথে সাথে সেই জায়গাটার থেকে ওই পাতাগুলোকে দূরবর্তী কোনো স্থানে ওখান থেকে নিয়ে যেয়ে ফেলে আসা, এবং সেখান থেকে যেন কোনোরকমভাবে গড়িয়ে আসা জল বরজের মধ্যে যেন ঢুকতে না পারে।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

শুনলেন চাষবাসে টুকিটাকি। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস এবং কিছু পরামর্শ। আগামী 24 ঘন্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির এবং উত্তর দিনাজপুর জেলার অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে

0: 11 সেন্টিমিটার। উত্তরবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, ঘন্টায় 30-40 কিলোমিটার গতিবেগে। জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাগুলির দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, ঘন্টায় 40-50 কিলোমিটার গতিবেগে। সাধারণ পরামর্শ, বজ্রবিদ্যুতের সময়ের সুরক্ষিত জায়গায় আশ্রয় নিন, এই সময় মাঠে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এখন কৃষি পরামর্শ, খারিফ ধানের ক্ষেত্রে বীজতলা ডুবে যাওয়া, চারা ভেসে যাওয়া এর প্রভাব থাকলে উঁচু জমি দেখে ধানের বীজতলা তৈরি করুন এবং জল নিকাশি ব্যবস্থা ভালো করুন, যাতে অঙ্কুর বেরোনোর সময় জমি যাতে জলে ডুবে না থাকে। অতিরিক্ত বীজ সংগ্রহ করে রাখুন, যাতে বীজতলা নষ্ট হয়ে গেলে আবার নতুন বীজতলা তৈরি করা যেতে পারে। পাটের ক্ষেত্রে পরিণত দশা দেখা দিলে এবং ঢলে পড়ে যাওয়া এর প্রভাব থাকলে পরিণত পাট কেটে ফেলুন। পাট বেশি পরিণত না হতে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, এতে তন্তুর গুণগত মান খারাপ হয়ে যায়। পাট কাটা হয়ে গেলে পাতা ঝরতে দেওয়ার জন্য শুকাতে দিন, রোদে ফেলে রাখুন। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আজকের আরোগ্যর বিষয় রিনাল ফেলিওর বা বৃক্কদ্বয়ের অকেজো অবস্থা। লিখেছেন ডাক্তার স্বপন কুমার মাঝি। মানুষের শরীরে যে দুটি বৃক্ক বা কিডনি থাকে, ওই দুটি যখন একই সাথে অকেজো হয়ে যায়, তখন তাকে আমরা রিনাল ফেলিওর বা কিডনি ফেলিওর বা বৃক্কের অকেজো অবস্থা বলি। এ প্রসঙ্গে বলা যায়, যখন একটিমাত্র বৃক্ক বা কিডনি অকেজো হয়, তখন অন্য কিডনিটি সুস্থ থাকলে পরিপূরক হিসাবে সমস্ত কাজ করতে পারে। তাই কিডনি ফেলিওর বলতে বৃক্কদ্বয়ের উভয়ের মানে অকেজো অবস্থা বোঝায়। অবশ্যই এই ফেলিওর বা অকেজো অবস্থা হলো আংশিক, কারণ বৃক্কদ্বয় সম্পূর্ণ অকেজো হলে মৃত্যু অনিবার্য। স্বাভাবিক অবস্থায় বৃক্কদ্বয়ের মধ্য দিয়ে শরীরের সমস্ত রক্ত প্রবাহিত হয়। ওই সময় বৃক্কের বিশেষ পর্দায় বা গ্লোয়ারিউলাসে পরিস্রুত হয় রক্ত, পরিস্রুত হয় দূষিত পদার্থগুলি, যখন যেমন ইউরিয়া, ক্রিয়াটিনিন প্রস্রাবের মধ্য দিয়ে নির্গত হয়। এই পর্দা বা গ্লোয়ারিউলাস ক্ষতিগ্রস্ত হলে বৃক্কের অকেজো অবস্থা শুরু হয়। এই অবস্থায় দূষিত পদার্থগুলি ঠিকমতো নিঃসৃত হয় না। অপরদিকে শরীরের জীবনী শক্তির উপর বিশেষ বিশেষ উপাদান যেমন প্রোটিন বা অ্যালবিউমিন, শর্করা প্রভৃতি নিঃসৃত হয়, শরীর দুর্বল হয়ে পড়ে। বৃক্কের অকেজো অবস্থা বৃক্কজনিত রোগের কারণেও হতে পারে, আবার শরীরের অন্যান্য অঙ্গের রোগের প্রতিফল হিসেবেও হতে পারে। বৃক্কজনিত রোগের মধ্যে অন্যতম হল নেফ্রাইটিস রোগ বা গ্লোমারিউলো নেফ্রাইটিস। সাধারণত গলার রোগ, টনসিল বা ফ্যারিঞ্জাইটিস বা চুলকানি, বা যা থেকে বীজাণু রক্তের মাধ্যমে সরাসরি বৃক্কদ্বয়কে আক্রান্ত করতে পারে। রাসায়নিক বিষক্রিয়ায় বৃক্কদ্বয় অকেজো হতে পারে, যেমন পারদ। মূত্রনালী পাথরে বা প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধিতে সম্পূর্ণভাবে বন্ধ হলে, টিবি বা ক্যান্সার রোগে আক্রান্ত হলে বা ডায়াবেটিস রোগে বৃক্কদ্বয় অকেজো হতে পারে। অবৃক্কজনিত যেসব কারণে বৃক্কদ্বয় অকেজো হয়ে পড়ে, তার মধ্যে বিষাক্ত সাপের কামড়, রক্তচাপ বৃদ্ধি, হার্টের অসুখ, জন্ডিস প্রভৃতি অন্যতম কারণ। শরীরে বিরাট আঘাত বা শক লাগলেও এই অবস্থা হতে পারে। কখনো কখনো পেটে কেঁচোর উপদ্রব বা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াতে এই অবস্থা হতে পারে। বৃক্কদ্বয় যখন অকেজো হতে থাকে, তখন প্রস্রাবের পরিমাণ কমে যায়, প্রস্রাবের রং বাদামি রঙের ঘন হয়, দুর্গন্ধ বাড়ে, চোখের পাতা

0: থেকে শুরু করে সারা শরীর ফুলে যায়, চোখের দৃষ্টি কমে যায়, অসম্ভব মাথা ধরা, বমি, হিক্কা, পেটের অসুখ ও মুখে চুলকানি হয়, বুকে সর্দি জমে, রক্তের চাপ বাড়ে, রোগী প্রলাপ বকতে থাকে, এমনকি অজ্ঞানও হয়ে যেতে পারে, শরীরে রক্তাল্পতা দেখা যায়। প্রথম আক্রমণে নেফ্রাইটিস রোগকে চিকিৎসা করিয়ে নিরাময় করে নিতে হয়, তাহলে বৃক্কদ্বয় আবার সক্রিয়, সতেজ ও স্বাভাবিক হয়। এই রোগ যদি পুরানো বা ক্রনিক হয়ে যায় তখন শত চিকিৎসাতেও সম্পূর্ণ নিরাময় হয় না, বড়জোর ক্ষতিবৃদ্ধির গতি স্লথ করা যায়। অকেজো বৃক্কের অবস্থায় সারা শরীরে যে ব্যাপক লক্ষণগুলি দেখা যায় সেই সময় চিকিৎসকের পরামর্শে মেনে শরীরকে সুস্থ রাখতে হয়। বৃক্কের অকেজো অবস্থা বৃদ্ধি পেলে তখন ইউরিয়া, ক্রিয়াটিনিন প্রভৃতি দূষিত পদার্থ রক্ত হতে সরাসরি কৃত্রিম মেশিনের দ্বারা শরীর থেকে বের করা যায়। এই মেশিনকে ডায়ালিসিস মেশিন এবং এই পদ্ধতিকে ডায়ালিসিস বলে। প্রয়োজনে ঘন ঘন, এমনকি প্রায় রোজই ডায়ালিসিস দরকার হতে পারে। উন্নততর অবস্থায় নৈমিত্তিক ডায়ালিসিসের ক্ষেত্রে রোগী এই পদ্ধতি গ্রহণ করে সাথে সাথে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, অন্যথায় অপরের সুস্থ কিডনি উপযুক্ত বিবেচিত হলে কিডনি ট্রান্সপ্লান্টেশনের বা প্রতিস্থাপন অপারেশন করেও নৈমিত্তিক ডায়ালিসিসের ঝামেলা এড়ানো যায়। তাহলে আরোগ্য আজ এ পর্যন্তই।
1: শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন ভাওয়াইয়া গান, শিল্পী শান্তি রায় সরকার।

পরপর দুখানি ভাওয়াইয়া গান শুনলেন শিল্পী শান্তি রায় সরকারের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুবিনয় রায়।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুবিনয় রায়, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম এফ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআরএ। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এখন সময় প্রত্যুষার।

সুপ্রভাত, সুচিতা মজুমদার বা সুচিতা কৃপালানী, তিনি ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। 1963 থেকে 1967 সাল পর্যন্ত তিনি ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। তার বিরল সাহস ও চারিত্রিক দৃঢ়তা ভারতীয় নারীত্বকে যথোপযুক্ত মর্যাদা প্রদান করেছে। সুচিতা কৃপালানী জন্মগ্রহণ করেন 25 জুন 1908 সালে। আকাশবাণীর সংবাদ পাঠক, ঘোষক ও আবৃত্তিকার তথা কিংবদন্তী বাচিক শিল্পী দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 1972 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। দেবদুলাল বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1934 সালের 25 জুন। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুন মাসের চিঠির বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়, এ নিয়ে চিঠি লিখেছেন সন্ধ্যা দত্ত, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে। এ মাসে তোমার বিষয় নির্বাচন, কানের ভেতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। স্বপ্নের ময়ূরপঙ্খী নৌকায় একজন নর নারী ভবিষ্যৎ প্রজন্মের জন্যে পিলসুজের নরম আলো কাঁপা হাতে আগলে রেখে, অন্য হাতে কচি আঙুল ছুঁয়ে বুকে রোমে, পৃথিবীর আঙিনায় যার উন্মেষ ঘটান, তিনি আর কেউ নন, আমাদের ঈশ্বর, আমাদের মা ও বাবা। জন্মই জীবনের উৎস, বহমান নদী যেমন কোনো প্রত্যাশা ছাড়াই দুকুল ছাপিয়ে উর্বর করে তোলে গ্রাম ও গঞ্জকে, ঠিক তেমনি মা ও বাবা সন্তানের মুখ চেয়ে ঐশ্বরিক ক্ষমতায় সব বাধা বিপত্তির সম্মুখে ঢাল হয়ে দাঁড়ান। তপ্ত জ্বরে মায়ের শাঁখা পলা হাতের সোহাগ পাশে উদ্বিগ্ন বাবা, স্মৃতি ঢেউ তোলে স্নেহ ও হৃদয়ের উষ্ণ সাহচর্য দিয়ে গড়ে তোলেন সেই সাত রাজার ধন সন্তানটিকে। ঋণ একটি আপেক্ষিক শব্দ যা চুক্তিভিত্তিক এবং পরিস্থিতি ও পারিপার্শ্বিক অবস্থার উপরে আধারিত। মা এবং বাবা কখনো কোনো ব্যালেন্স শিটের প্রত্যাশী নন, শীর্ণ হাতে শুধু একটু ভরসার ছোঁয়া আপ্লুত করে তাদের। অতলান্ত শূন্যতায় ধূসর ক্লান্ত চোখ খুঁজে চলে আপন সন্তানের একটু উষ্ণতা, যে উষ্ণতায় বাবা মোমস্ত্রু হয়ে ধরে আনন্দে। চলমান জীবনের চাতালে এখনো সুগন্ধি খুঁজি মায়ের আঁচলের, আজ আমার সেই ঈশ্বর, মা ও বাবা দিকশূন্য পারের ঠিকানায়। ছবির মুহূর্তগুলো জমে থাকে সাদা কালো অ্যালবামে, চলে যাওয়া মুহূর্তগুলো কত দামি তা পরখ করতে অনেকটা সময় উজাড় হয়ে যায়। আবছা ঘোরে আলতো পালকের ছোঁয়া লাগে কপালে, বলে এই তো আমি আছি বড় কাছাকাছি, ছেড়ে যায়নি কোথাও। বুকের মাঝে শিহরণ জাগে, কান্নার জলে

আবেগে ফটোর সামনে মাথা নত করি। লিখেছেন সন্ধ্যা দত্ত, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে। জয়ন্ত কুমার সরকার বিষ্ণুপুর জেলা বাঁকুড়া থেকে লিখছেন, মা, এক অক্ষরের এই ছোট্ট শব্দটির কি বিশাল ব্যাপ্তি। মা ছাড়া পৃথিবীর অন্ধকার দেখতাম ছোটবেলায়, পরে বুঝেছি কি পরম মমতায় সন্তানকে লালন করেন। সন্তানের মঙ্গল কামনায় মা নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করেন। শিশু সন্তান কোলে আসার পর থেকে প্রতিটি মুহূর্ত একমাত্র সন্তানের স্বাচ্ছন্দ্যই মায়ের কাছে মুখ্য হয়। কোনো চাওয়া পাওয়া নেই, নিঃস্বার্থভাবে নিজেকে উজাড় করে দেন মা কত অনায়াসে। অসুস্থ সন্তানের শিয়রে দুশ্চিন্তায় রাত্রি যাপন করেন যিনি, তিনি মা। একইভাবে পরিবারের মাথার উপরে বটবৃক্ষ হয়ে দাঁড়িয়ে থাকেন বাবা। ছোট্ট শিশু সন্তানকে হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটতে শেখান যিনি। নিজে অভ্যুক্ত থেকে স্ত্রী সন্তানের মুখে অন্ন যোগান, সুখ স্বাচ্ছন্দ্য এনে দেন নিঃশব্দে। আঘাত থেকে বাঁচাতে নিজে ঢাল হয়ে দাঁড়ান যে মানুষটি। পরিবারের জন্য নিজেকে নিঃশেষিত করে বিলিয়ে দেন যে মানুষটি, তিনি বাবা। মা বাবার এই স্নেহের ঋণ জমতে থাকে জীবনভর, এ বড় ভারী ঋণের বোঝা। বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে মা বাবাকে অবহেলা করে কৃতঘ্ন সন্তান। স্ত্রী সন্তান নিয়ে তৈরি ভালোবাসার নীড়ে মা বাবার জায়গা হয় না। বয়সের ভারে নুজ, অসুস্থ ওদের ঠিকানা হবে বৃদ্ধাশ্রম। কেন হবে, এ তো ভারী অন্যায়। টাকা পয়সা দিয়ে মা বাবার স্নেহের ঋণ কখনোই শোধ করা যায় না। ওদের সন্তান স্বামীর অসহায়ত্ব স্ত্রীকে বুঝতে হবে। বৃদ্ধাবস্থায় ওনা বড় একা হয়ে যান। বুঝতে হবে ওনা সন্তান সান্নিধ্য চান, ভালোবাসা চান, টাকা পয়সা নয়। লিখেছেন জয়ন্ত কুমার সরকার, বিষ্ণুপুর মাকুড়া থেকে। তপন কুমার দিগার, মাসদা, সন্ধিপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। মানুষের জীবনে সবচেয়ে পবিত্র, সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে নিঃস্বার্থ সম্পর্ক হল পিতা মাতার সঙ্গে সন্তানের সম্পর্ক। পৃথিবীতে এমন কোনো ভালোবাসা নেই যা পিতামাতার ভালোবাসার সঙ্গে তুলনা করা যায়। বাবা ও মা শব্দ দুটি শুধু দুটি সম্বোধন নয়, এর মধ্যে লুকিয়ে আছে অসীম নির্ভরতা, অকৃত্রিম স্নেহ, আত্মত্যাগ এবং মায়ার এক অনন্ত বন্ধন। একটি শিশুকে প্রথম পৃথিবীর আলো দেখায় মা, বটবৃক্ষের মতো স্নেহ ছায় আগলে রাখে বাবা। মায়ের মমতা আর বাবার ভালোবাসায় একটু একটু করে বেড়ে ওঠে সেই সন্তান। সন্তানের মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্যে তারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দেন। তাদের এই ত্যাগ, শ্রম ও ভালোবাসার কোনো তুলনা হয় না। মা বাবার কাছ থেকেই সন্তান মানবতা, নৈতিকতা, শিষ্টাচার ও জীবনের মূল্যবোধের প্রাথমিক পাঠ শেখে। মা বাবা নিজেরা দুঃখ যন্ত্রণার আগুনে পুড়েও সন্তানের গায়ে তাঁর আঁচ লাগতে দেন না। তাই মা বাবার অবদান কখনো অর্থ বা বস্তু দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। তাদের ভালোবাসা কোনো লেনদেনের বিষয় নয়, এটি নিঃস্বার্থ আত্মত্যাগের এক অমূল্য দৃষ্টান্ত। সন্তানের জন্য যে মানুষ দুটি নিজের জীবনের শ্রেষ্ঠ সময় ব্যয় করেছেন তাদের সেই অবদানের মূল্য নির্ধারণ করা অসম্ভব। তাদের ঋণ কখনো শোধ করা যায় না। মা বাবা জীবন্ত দেবতা, পৃথিবীর সকল সম্পর্কের ঊর্ধ্বে তাদের স্থান। তাই আমাদের উচিত তাদের সম্মান করা, তাদের অনুভূতির মূল্য দেওয়া এবং সবসময় তাদের পাশে থাকা। তাদের ঋণ শোধ করা না গেলেও তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সেবার মাধ্যমে আমরা হয়তো এই ঋণ কিছুটা লাঘব করতে পারি। কারণ বাবা মা শুধু আমাদের জন্মদাতা নয়, তারাই আমাদের জীবনের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক, চিরন্তন ভালোবাসার উৎস। লিখেছেন তপন কুমার দিগার, গ্রাম বাঁশদা, পোস্ট সন্ধিপুর জেলা, পশ্চিম মেদিনীপুর থেকে। কবিতা বণিক লিখছেন আগমনী অ্যাপার্টমেন্ট, মিএম সরণি, হিলকার্ট রোড থেকে। আমাদের দূরত্ব যতই হোক, বন্ধুত্বের শান্তি সমুদ্র সম গভীরতার অগাধ আনন্দ রাশি ছড়িয়ে পড়ুক প্রতিজনে। তোমার কাছেও আমি ভালোবাসার সাহিত্যচর্চার ঋণী গো। মানুষ জন্মগ্রহণের সময় থেকেই ঋণী হয়ে থাকে, ঋণ শোধ করার চেষ্টা অবশ্য কর্তব্য। পঞ্চঋণ সহ অনেক ধরনের ঋণ থাকে। পঞ্চঋণ যেমন দেবঋণ, পিতৃঋণ, ঋষিঋণ, নৃঋণ, ভূতঋণ, এইসব ঋণ শোধের জন্যই চাই প্রথমত ভক্তি, বিশ্বাস।

বাতাস, নম্রতা সহযোগে সেবা, পরিবারের প্রতিটি গুরুজন সদস্যদের সম্মান ও শ্রদ্ধা সহকারে সেবা ও ছোটদের স্নেহ দিয়ে সেবা বিশেষ গুরুত্ব রাখে। এছাড়া পূজাপাঠ, অধ্যয়ন, সাধু সন্ত, আত্মদরিদ্র, অসহায় মানুষ, পশু পাখি, জীবজন্তু, গাছপালা প্রভৃতির সেবার মাধ্যমে আমাদের ঋণ শোধের উৎসাহ লক্ষ্য করার মতো। এতে দেবঋণ, ঋষিঋণ, পিতৃপুরুষদের ঋণ, নৃঋণ, ভূত ঋণ অনেকটাই শোধ করা সম্ভব হয়, যদি স্বার্থহীন অহংকারহীনভাবে করতে পারি। মা বাবার ঋণ বিশেষ করে তাৎপর্যপূর্ণ, কারণ মা বাবা তাদের মনের মাধুরী মিশিয়ে ইচ্ছে শক্তি দিয়ে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত ভালোটুকু নিংড়ে আমাদেরই জন্যে সযত্নে তাদের মনের মণিকোঠায় লালন করে আমাদের পৃথিবীর আলোয় নিয়ে আসেন। তাদের ইচ্ছে অনিচ্ছের স্বাস্থ্য সৌন্দর্যের বিন্দুমাত্র খেয়াল না রেখে জীবনের কঠোর থেকে কঠোরতম পরীক্ষা দিয়েও সন্তানদের যত্ন, স্নেহ, ভালোবাসা, ত্যাগ, ধৈর্য, সহনশীলতার সাথে এগিয়ে নিয়ে যান। সন্তানদের প্রতিটি পদক্ষেপ যেন মা বাবার কোমল হাতের উপর পড়ে। বটবৃক্ষের মতো মা বাবার ছায়াতেই মানুষের চলৎশক্তিহীন জীবনের প্রথম আশ্রয় সেই ঋণ শোধের নয়, কেবল হৃদয়ের গভীর কৃতজ্ঞতায় স্মরণীয়, শ্রদ্ধার সাথে পালনীয়। লিখেছেন কবিতা বণিক, আগমনী অ্যাপার্টমেন্ট, বিএম সরণি, হিলকার্ট রোড, শিলিগুড়ি থেকে। ঝর্ণা মিত্র, এক নম্বর সত্যেন বোস রোড, শিবমন্দির জেলা, দার্জিলিং থেকে লিখছেন। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে আমার মনে পড়ে, মাকেই মনে পড়ে। কার ললাটে সিঁদুর মেখে ভোরের রবি ওঠে, আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে। সেই যে আমার মা, বিশ্বভুবন মাঝে যাহার নেই কো তুলনা। পিতামাতা বটবৃক্ষের মতো তাদের সন্তানদের আগলে রাখেন, নিজেদের জীবন বিপন্ন করেও সর্ববিপদ থেকে রক্ষা করেন। তাদের এই অকৃত্রিম স্নেহ ভালোবাসায় শিশু বড় হয়ে ওঠে। কত বিনিদ্র রজনী, গর্ভধারিণী মা সন্তানদের সেবা করেন, তার হিসেব কেউ রাখে না। সন্তান যে তার নারী ছেঁড়া ধন, এ কারণেই বলা হয় জননী জন্মভূমিশ্চ স্বর্গাদুপি গরীয়সী। স্বর্গ বলে কোনো জায়গা আছে কিনা জানি না, তবে পরম মমতাময়ী, দয়াময়ী, স্নেহময়ী, কষ্টসহিষ্ণু, দূরদর্শী মা আমাদের জীবনের ধ্রুবতারা, পথপ্রদর্শক। মা বাবা তাদের জীবনের সবটুকু দায়িত্ব, কর্তব্য, মায়া, মমতা উজাড় করে দিয়ে সন্তানকে জগতের উপযোগী করে তোলেন। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা বাবা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে চলি। এই আশীর্বাদই চলার পথের পাথেয়। বাবা মা তো ঈশ্বর তুল্য, তাঁদের ঋণ শোধ করা যায় না। লিখেছেন ঝর্ণা মিত্র, এক নম্বর সত্যেন বোস রোড, শিবমন্দির জেলা, দার্জিলিং থেকে। আশাদেবী মণ্ডল, আপনি লিখছেন গ্রাম অমরপুর, দেরপুর, থানা সাঁইথিয়া, জেলা বীরভূম থেকে। জঠরে ধারণ করে সীমাহীন কষ্ট সহ্য করে সন্তানকে পৃথিবীর আলো দেখায় মা। হাড় ভাঙা পরিশ্রম করে যে মানুষটা নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে প্রতিনিয়ত সংসার ও সন্তানের ভালো থাকার কথা ভাবে, সে হল বাবা। অসুখের সময় রাত্রে ঘুমহীন চোখে সন্তানের প্রতিটি মুহূর্তের ভালো খারাপ থাকার নির্ণয়ের থার্মোমিটার হল মায়ের কোমল স্নেহমাখা দুটি হাত। কুঁড়ে ঘরে থেকে সন্তানের জন্য রাজপ্রাসাদের স্বপ্ন দেখা মানুষটার নাম বাবা। নিজেদের সর্বস্ব দিয়ে প্রাণপণে সন্তানকে প্রতিষ্ঠার শিখরে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে পিতামাতা। তারাই আমাদের জীবনের প্রথম শিক্ষাগুরু। কোনো সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পর যদি বলে তোমরা ছোটবেলা থেকে যত টাকা খরচ করেছ সব ফিরিয়ে দিতে পারবো, তাহলে সেটা কি ঠিক প্রত্যুষা? মা বাবার হৃদয় নিংড়ানো ভালোবাসার দাম কি মূল্য দিয়ে চোকানো যায়? পৃথিবীতে এমন কোনো রোজগারের সন্তান নেই যে তার যতই টাকার পাহাড় থাক বিপুল স্নেহের প্রবাহমান সমুদ্রকে ভরাট করতে পারবে। প্রত্যুষা, মা বাবার সাথে ঋণ কথাটাই যায় না। সেখানে শোধ করার ব্যাপারটা তো অনেক দূরে। নিঃস্বার্থভাবে সারাটা জীবন ভালোবেসে যাওয়া পিতামাতাই হল আমাদের জীবনে জীবন্ত দেবতা। সেই দেবতার পায়ে যেন নিরন্তর নিঃশব্দে অঞ্জলি দিয়ে যেতে পারি। তারা চায় সর্বদা সন্তানের সুখ সমৃদ্ধি। পিতৃ ও মাতৃ হৃদয়ের শান্তির চাবিকাঠি তাদের সন্তানের ভালো থাকা। তাদের অবর্তমানে তাদের সন্তান যেন থাকে দুধে ভাতে। লিখেছেন আশাদেবী মণ্ডল, গ্রাম অমরপুর, পোস্ট দেরপুর, থানা সাঁইথিয়া, জেলা বীরভূম থেকে। শান্তালতা বিষয় সাহা, হলদিয়া পূর্ব।

মেদিনীপুর থেকে লিখছেন, মা বাবা এই ছোট্ট শব্দের গভীরতা অসীম অনন্ত। মা বাবা সন্তানের নিরাপদ আশ্রয়, শান্তির স্নেহমাখা কোল, জনকের রং তুলির টানে প্রথম জাগরণ মাতৃজঠরে, সেই থেকেই মা লালন করেন পরম মমতায়। অসহ্য প্রসব যন্ত্রণা সহ্য করেও সন্তানের মুখ দেখে মুহূর্তে সব কষ্ট ভুলে যান। জন্মদাত্রী মা পৃথিবীর আলো জাগানিয়া, তোমার জন্যেই প্রকৃতির রূপ রস গন্ধ সুধা দুচোখ ভরে পান করি। অমৃতসম মাতৃদুগ্ধে সন্তান পুষ্ট হয়, তোমার সুধা মাখা কণ্ঠের ঘুম পাড়ানিয়া গান আজও কানে বাজে মা। তোমরাই আমার প্রথম শিক্ষাগুরু, তোমাদের স্নেহ ছায়ায় প্রকৃতিকে চেনা জানা বর্ণপরিচয়ের সাথে হাতে খড়ি। শত অভাব দারিদ্রতা সত্ত্বেও হাসি মুখে সন্তানের মঙ্গল কামনায় সদা তৎপর। অসুস্থ সন্তানকে দিন রাত এক করে সুস্থ করার প্রয়াস কি ভুলতে পারি? মাগো, তোমার কাছ থেকে ক্ষমা সহনশীলতা অসীম ধৈর্যের শিক্ষা পেয়েছি। তেমনি বলিষ্ঠ ঋজু দেহ বাবা সংসারের বটবৃক্ষ হয়ে ছায়া দিয়েছেন। আশ্রয়হীনকে আশ্রয় দান, প্রতিবেশীর পাশে দাঁড়ানো দেখে মনে হতো পিতৃদেব আমার সব থেকে বড় তপস্যার ধন। দুজনের বাহুল্যহীন সাদামাটা জীবনযাপন আমাদের ভাই বোনদের উদার চেতা মানবিক হতে শিখিয়েছে। প্রাণপ্রিয় প্রত্যুষা মা বাবার জন্য ঋণ শোধ নয়, আমাদের উচিত সন্তান স্নেহে তাঁদের স্বাদ মেটানো, চাইবার আগেই হাতের কাছে সব কিছু গুছিয়ে রাখা। আজ অনেক মা বাবা অসহায় একাকিত্বে ভুগছেন, বৃদ্ধাশ্রমে পড়ে আছেন, বন্ধ হোক বৃদ্ধাশ্রমের ঝাঁপ। একান্নবর্তী পরিবারে হেসে খেলে আনন্দে থাকুন সব মা বাবা। প্রত্যুষা, তোমাকে জানাই হৃদয়োৎসারিত ভালোবাসা কৃতজ্ঞতা। তোমার মহানুভব বার্তা সকল সন্তানকে সুচেতনায় জাগ্রত করুক। লিখেছেন শান্তালতা বিষয়ী সাহা, শহীদ ক্ষুদিরামনগর, হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে।

এবারে একটু সচেতনতার কথা বলা যাক। এ সময়ে বিভিন্ন রোগভোগের প্রকোপ দেখা যায়, তার মধ্যে একটি উল্লেখযোগ্য হল ডেঙ্গু। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত ভোরবেলায় এবং সন্ধ্যের সময় কামড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক সিন্ড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। বর্ষার সময় সাধারণত এই রোগের প্রকোপ বাড়ে। এডিস মশার বংশবৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা যায়। ডেঙ্গু প্রতিরোধে করণীয় কি? আপনার ঘরে এবং আশেপাশে যে কোনো জায়গায় জল জমতে না দেওয়া, ফলে এডিস মশার লার্ভা জন্মাতে পারবে না। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ব্লিচিং পাউডার দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটো, ডাবের খোলা, নারকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারি সেল ইত্যাদিতে এডিস মশা ডিম পাড়ে। কাজেই এগুলোর বর্জ্য পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। অব্যবহৃত জলের পাত্র ধ্বংস অথবা উল্টে রাখতে হবে যাতে জল জমতে না পারে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করবেন। ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা গেলে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমাদের বাংলা ভাষায় বন্ধুর অনেক প্রতিশব্দ আছে। সখী, সই, মিতা, সাঙ্গাত, দোসর প্রভৃতি। সকলের জীবনে ঘিরে রয়েছে ভালো মন্দ বন্ধুরা। ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত গভীর বন্ধুত্বের সন্ধান পাওয়া যাবে আমাদের আশেপাশে। জীবনের একটা অংশ জুড়ে থাকে বন্ধুত্বের রঙিন দিনগুলো। তবে বর্তমানে হিংসায় উন্মত্ত পৃথিবীতে ভালো বা সত্যিকারের বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ভালো বন্ধুত্ব মানেই যে কোনো বিপদ, দুঃখ, কষ্ট বা খুশির মুহূর্তগুলোতে পাশে থাকা, না বলা কথা বলার সঙ্গী হওয়া, পিএনপিসির সঙ্গী হওয়া, বিচ্ছেদে আপনজন হওয়া। জীবনে ভুল বন্ধুত্বের দিকে হাত বাড়ানো মানে জীবনটাই নষ্ট হয়ে যাওয়া। হাজার হাজার মিথ্যে ও স্বার্থপর বন্ধুর তুলনায় একজন সত্যিকারের বন্ধুই যথেষ্ট। মিসাইল ম্যান, ভারতরত্ন, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল

0: সো আজ এ পর্যন্তই, প্রত্যুষ আবার আগামীকাল। নমস্কার।
1: শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় সোমনাথ দাস, আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা, এখন জানিয়ে দিই আজ সারাদিনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। সকাল 7:45 নজরুল গীতি শুনবেন শিল্পী রেবা সোম। সকাল 8:30 হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। সকাল 9:00 আধুনিক গান শুনবেন শিল্পী অরুন্ধতী গুহ রায়ের কণ্ঠে। সকাল 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুরি রাগ শুনবেন নটভৈরব শিল্পী পণ্ডিত ভজন সাপুরি। সকাল 10:00 সমাজ সঙ্গীত শিল্পী অনুরাধা পারবল। 10:20 দ্বিজেন্দ্রী গীতি শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়। 10:30 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান NCERT ওমাং। সকাল 11:00 কিছু কথায় কিছু গানে, 11:30 বিদ্যার্থীদের জন্য আজ দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন সিঙ্গিমানি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বদীপ ঘোষ। বেলা 12:05 কথায় সুরে, বেলা 1:00 মহিলা মজলিশ। আজ শুনবেন সাহিত্য বাসর, স্বরচিত গল্প ও কবিতা পাঠ, আলোচনায় দেবদত্তা বিশ্বাস। বেলা 1:45 ভাওয়াইয়া গান শুনবেন শিল্পী শান্তি রায় সরকারের কণ্ঠে। বিকেল 3:00 গান পরম্পরা, সন্তুরে রাগ পটদীপ শিল্পী পণ্ডিত ভজন সাপুরি। বিকেল 3:30 যুব অনুষ্ঠান, ডেমোক্রেসি অ্যান্ড সিভিক রাইটস ইন ইন্ডিয়া, উপস্থাপনায় অনুষ্কা দে এবং সংযুক্তা চক্রবর্তী। বিকেল 4:00 সন্দেশ টু সোলজার্স, আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে অনুষ্ঠানে শুনতে পাবেন বিকেল 4:00 থেকে। বিকেল 5:00 জওয়ান ভাইদের জন্য, 5:30 আনন্দধারা লাইভ ফোন ইন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

সন্ধ্যে 6:05 একটি বিশেষ অনুষ্ঠান, আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে স্মৃতির স্মরণে বিয়ে উপস্থাপনায় সুরজিৎ দাস। সন্ধ্যে 6:30 ICC ওমেন্স T20 ক্রিকেট বিশ্বকাপ ভারত বনাম বাংলাদেশের মধ্যে খেলার ধারা বিবরণী শুনতে পাবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে। সন্ধ্যে 6:40 লোকগীতি শিল্পী সুশর্মা বর্মন মাঝি।

রাত 8:30 আধুনিক গান শিল্পী অরুন্ধতী গুহ রায়। রাত 9:30 গানে গানে লাইভ ফোনিং অনুষ্ঠান। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুবিনয় রায়।

রাত 10:30 লাইভ ফোনিং অনুষ্ঠান মনের জানালা শুনলেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর এ প্রচারিত আজ সারাদিনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিই, আকাশবাণী বিবিধ ভারতী শিলিগুড়ি কেন্দ্রের 101.4 MHz প্রচার তরঙ্গে কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে 8:15 ত্রিবেণী, 8:30 চিত্রলোক, 9:30 ইন্দ্রধনু, 10:00 আজ কি মেহমান, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে ব্রিটেনের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। পশ্চিমবঙ্গের কলকাতায় তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেপ্তার 2। 26 জন ভারতীয় ব্যবসায়ীদের প্রথম দল আগামীকাল উত্তরাখণ্ডের পিথরাগড়ের লিপুলেক পাস দিয়ে চীনে প্রবেশ করতে চলেছে। এর মাধ্যমে দীর্ঘ 6 বছর পর ভারত ও চীনের মধ্যে সীমান্তবর্তী বাণিজ্য পথ পুনরুজ্জীবিত হবে। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল, মরক্কো, সুইজারল্যান্ড ও কানাডা। গতকাল ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি এই প্রকল্পগুলির লক্ষ্য শিল্প পরিকাঠাময় উন্নয়ন, জনকল্যাণ ও সর্বোপরি অর্থনৈতিক অগ্রগতি। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রকল্প বাস্তবায়নে দেরি হলে ব্যয় বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষ সময়মতো এর সুফল থেকে বঞ্চিত হয়। এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্য সরকারগুলিকে অমীমাংসিত বিষয়গুলি দ্রুত সমাধানের এবং প্রকল্পগুলির নিয়মিত তদারকি নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি বৈঠকে যক্ষ্মামুক্ত ভারত অভিযানের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী যক্ষ্মার নির্মূলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের উপর জোর দেন। জনসচেতনতামূলক প্রচারে এনসিসি ক্যাডেট ও মাই ভারত স্বেচ্ছাসেবকদের যুক্ত করার কথা বলেছেন শ্রী মোদী। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী সাইবার অপরাধ ও ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত অভিযোগগুলিও পর্যালোচনা করেন। সাইবার জালিয়াতি প্রতিরোধে অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং বিভিন্ন সংস্থার মধ্যে উন্নত সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন তিনি। রাজ্যগুলোকে E0 FIR ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান শ্রী মোদী। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। আগামী মাসের 15 তারিখ ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সেটা ও দ্বৈত অবদান বিষয়ক চুক্তি DCC কার্যকর হবে। এর আগে মন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সফরে শ্রী গোয়েল ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী পিটার কাইলের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ চুক্তির বাস্তবায়ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। দুই দেশের মধ্যে বিনিয়োগ সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে পদক্ষেপ নিয়ে কথা হবে তাদের মধ্যে। পাশাপাশি শ্রী গোয়েল লন্ডনে আয়োজিত ইন্ডিয়া গ্লোবাল ফোরামের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমস হেন গ্রিয়ার এবং তার প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা কতদূর এগিয়েছে তা পর্যালোচনা

করা হয়েছে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বাণিজ্যদূত গ্রিয়ারের নেতৃত্বের প্রশংসা করেন এবং গঠনমূলক ও ভবিষ্যৎমুখী আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে উভয় পক্ষের ধারাবাহিক প্রচেষ্টারও প্রশংসা করেন। কেন্দ্রীয় শিল্প বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল নতুন দিল্লিতে রপ্তানি উন্নয়ন পরিষদ ও শিল্প সংস্থাগুলির সঙ্গেও এক বৈঠক করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, ভারতের রপ্তানির পরিকাঠামো আরও এগিয়ে নিয়ে যাওয়ার পন্থা পদ্ধতি খতিয়ে দেখা ও বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভারতের কী কী পদক্ষেপ নেওয়া দরকার তা খতিয়ে দেখা হয় বৈঠকে। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা MSME আরও সহায়তা করা, মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে সুযোগ আরও সম্প্রসারিত করা, রপ্তানি ও সুযোগ বৃদ্ধি এবং ব্র্যান্ড ইন্ডিয়াকে আরও শক্তিশালী করে তোলার জন্য বিশ্বব্যাপী শৃঙ্খলে ভারতের ভূমিকা আরও সম্প্রসারিত করার বিষয়েও আলোচনা হয় বৈঠকে। গ্রামীণ উন্নয়ন বিভাগ নতুন দিল্লিতে আজ গ্রামীণ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ক একটি জাতীয় কর্মশালার আয়োজন করছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিনের এই অনুষ্ঠানটি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রামীণ ভারতের প্রাথমিক স্তরের বিভিন্ন বিষয়ে উন্নয়নের লক্ষ্যে একটি মঞ্চ হিসেবে কাজ করবে। মন্ত্রক আরও জানিয়েছে, এই কর্মশালার লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার এমন সব ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করা যা বড় পরিসরে প্রয়োগ করা যাবে। অন্যদিকে এর মাধ্যমে দেশজুড়ে প্রযুক্তি গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুতির পাশাপাশি ডেটা ইকোসিস্টেমের প্রস্তুতির বিষয়টিরও মূল্যায়ন করা হবে। এই কর্মশালায় নীতি আয়োগ, ইন্ডিয়া AI মিশন, শীর্ষস্থানীয় প্রধান অংশীদার, প্রযুক্তি স্টার্টআপ, শিক্ষাবিদ সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। ভারত আজ ও আগামীকাল হরিয়ানার গুরুগ্রামে একাদশ ব্রিক্স জ্বালানি শক্তি মন্ত্রীদের বৈঠকের আয়োজন করছে। এই বৈঠকে জ্বালানি নিরাপত্তা, স্থায়িত্ব, জ্বালানির সহজলভ্যতা এবং প্রযুক্তি ও উদ্ভাবনের প্রয়োগ নিয়ে আলোচনা হবে। 26 জন ভারতীয় ব্যবসায়ীদের প্রথম দল আগামীকাল উত্তরাখণ্ডের পিথরাগড়ের লিপুলেক পাস দিয়ে চীনে প্রবেশ করতে চলেছে। এর মাধ্যমে দীর্ঘ 6 বছর পর ভারত ও চীনের মধ্যে সীমান্তবর্তী বাণিজ্য পুনরুজ্জীবিত হবে। পিথরাগড়ের ধারচুলায় বাণিজ্য আধিকারিক আশিস যোশী জানান, 26 জনের জন্য বাণিজ্য অনুমতি বা ট্রেড পাস ইস্যু করা হয়েছে। এর মধ্যে 17 জন ব্যবসায়ী ও 9 জন সাহায্যকারী। দুই দেশের বাণিজ্য সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে ধারচুলার গুঞ্জিতে একটি শুল্ক দপ্তরের অফিসও খোলা হয়েছে। দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কর্মসূচি বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলতি মাসের 30 তারিখ থেকে শুরু হবে। এই উপলক্ষে গতকাল নতুন দিল্লিতে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক। মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে ভারতীয় জনতা পার্টি, আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশ জুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির কারণে দেশে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের সংবিধানকে অবজ্ঞা করে যেভাবে জরুরি অবস্থার সময় দেশের জনগণের উপর সীমাহীন দমনপীড়ন করা হয়েছিল তাঁকে স্মরণ করতে এবং সেই সব নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। জরুরি অবস্থা জারির 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী যে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল নতুন দিল্লিতে আজ তার সমাপ্তি অনুষ্ঠান। এই উপলক্ষে সংবিধান হত্যা দিবস ও গণতন্ত্র দীর্ঘজীবী হোক শীর্ষক প্রদর্শনীর পাশাপাশি সংবিধান হত্যা দিবস নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। পশ্চিমবঙ্গের কলকাতার তালাতড়ার ব্রেসব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। দুর্ঘটনাস্থল থেকে মোট 23 জনকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, বাকি 18 জন চিকিৎসাধীন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন, সেনাবাহিনী, NDRF, অসামরিক প্রতিরক্ষা, দমকল ও কলকাতা পুলিশ সমন্বয় করে উদ্ধার কাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণ নকশায় ত্রুটি থাকার ইঙ্গিত মিলেছে। অন্যদিকে তারাতলা কাণ্ডে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। এখন থেকে এই ঘটনায় সিট তদন্ত করে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে। অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ দমন কুণাল আগরওয়াল এর নেতৃত্বে

কাজ করবে সিট। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, ধৃতদের নাম সৈয়দ মোহাম্মদ গুলজার এবং কমল সামন্ত। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাতটায়। ভারত পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে জয়ের পর গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে। তিন ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে ভারত গ্রুপ এতে দ্বিতীয় স্থানে রয়েছে। আজকের ম্যাচ জিতলে ভারতের সেমিফাইনালের পথ অনেকটাই প্রশস্ত হবে। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপের ম্যাচে গুয়াদালুপে স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে এবং মেক্সিকো সিটি স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র খেলবে মেক্সিকোর বিরুদ্ধে। দুটি খেলায় ভারতীয় সময় সকাল সাড়ে ছটায় শুরু হবে। অন্যদিকে গতরাতে গ্রুপ সি থেকে ব্রাজিল মরক্কো এবং গ্রুপ বি থেকে সুইজারল্যান্ড কানাডা পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। মিয়ামি স্টেডিয়ামে ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন ভিনিসিয়াস জুনিয়র ও একটি গোল করেন ম্যাথিউস কুনহা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ তিন দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে ব্রিটেনের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। তারাতলায় একটি নির্মীয়মান গুদামে সেট ভেঙে পড়ায় ঘট পাঁচজনের মৃত্যু, গ্রেপ্তার দুই, সিট গঠন কলকাতা পুলিশের। চলতি বিধানসভা অধিবেশনের ষষ্ঠ দিনে আজও রাজ্য বাজেটের ওপর আলোচনা হবে। মিড ডে মিলে কী খাবার দেওয়া হবে তা এখনও স্থির হয়নি বলে জানিয়েছে ইসকন। নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে। সক্রিয় মৌসুমী বায়ু এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। কলকাতার তারাতলার রেসব্রিজের কাছে গতকাল নির্মীয়মান একটি গুদামে সেট ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনাস্থল থেকে মোট 23 জনকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, বাকি 18 জন চিকিৎসাধীন। তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃতদের মধ্যে রয়েছে রোহিত চৌধুরী, কৃষ্ণ চৌধুরী, রাহুল চৌধুরী, চন্দ্রমা চৌধুরী ও পাপ্পু রজক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন। সেখান থেকে তিনি SSKM গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। দ্রুত উদ্ধার কাজ পরিচালনার জন্য তিনি সেনাবাহিনী, NDRF এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের ধন্যবাদ জানান।
1: আমাদের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি ওরা থাকছেন, রেসকিউ কমপ্লিট করবেন, UDMA মিনিস্টার থাকছেন, আর এখানে হেলথ মিনিস্টার এবং হেলথ সেক্রেটারি থাকছেন, আর পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন করে আমাদের কাজ হবে। আমি থ্যাঙ্কস জানাবো ইনিশিয়ালি আর্মি, NDRF, সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ, AMC, ফায়ার ব্রিগেড, ওরা যেভাবে কাজ করেছে লস অফ লাইফ অনেক বেশি হতো, আটকানো গেছে।
0: তারাতলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার কলকাতা পুর এলাকায় বাণিজ্যিক ও নির্মাণাধীন প্রকল্পগুলির ক্ষেত্রে 31 জুলাই পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারাতলাকাণ্ডে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। এখন থেকে এই ঘটনায় সিট তদন্ত করে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে। অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ দমন কুণাল আগরওয়ালের নেতৃত্বে কাজ করবে সিট। অন্যদিকে তারাতলা থানায় 5 জন ব্যক্তি ও অন্যান্যদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত FIR দায়ের করা হয়েছে এবং এখনও পর্যন্ত FIR-এ নাম থাকা 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম কমল সামন্ত, যিনি ওই নির্মাণের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলেন, এবং আরও একজন ব্যক্তি হলেন সৈয়দ মোহাম্মদ গুলজার। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরও 4 জনকে আটক করা হয়েছে। কলকাতা পুলিশের DMG, KMC কর্মীরা, দমকল বাহিনী, সিভিল ডিফেন্স এবং NDRF-এর যৌথ প্রচেষ্টায় উদ্ধার কাজ এখনও চলছে। গতকাল মাঝরাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ। বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে আজও বিধানসভা রাজ্য বাজেটের ওপর আলোচনা হবে। গতকাল ও আজ 2 দিন ধরে মোট 10 ঘন্টা এই আলোচনা হবে। গতকাল প্রথম দিনের আলোচনায় শাসক ও বিরোধী

এর মোট 32 জন সদস্য অংশ নেন। গতকাল আলোচনার সূচনা করেন তৃণমূল কংগ্রেসের সমীর কুমার জানা, এরপর বিজেপির ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় বক্তব্য রাখেন। আমজনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে হুমায়ুন কবির এবং কংগ্রেসের পক্ষে মহতাব শেখ আলোচনায় অংশ নেন। প্রায় 6 মাস বন্ধ থাকার পর ব্যারাকপুরের কাকিনাড়া জুটমিল আগামী 1 জুলাই থেকে ফের খুলতে চলেছে। কলকাতার নিউ সেক্রেটারিয়েটে গতকাল রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং, শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের উপস্থিতিতে শ্রম সচিব রচনা ভকত, বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার, মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর 26 ডিসেম্বর ওই জুটমিলটি বন্ধ হয়ে যায়। এর ফলে অন্তত 3,000 শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। কলকাতা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে পড়ুয়াদের মিড ডে মিলে কী খাওয়ানো হবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে গতকাল ইসকন জানিয়েছে। সংগঠনের কলকাতার সহসভাপতি রাধারমণ দাস সমাজ মাধ্যমে জানিয়েছেন, মেনু ঠিক হওয়ার পরে ইসকনের তরফে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ভুল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন তিনি। উল্লেখ্য, চলতি অর্থবর্ষে 8 মাসের বাজেট প্রস্তাবে কলকাতা পুরসভার আওতাধীন বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়ার কথা ঘোষণার পরেই পড়ুয়াদের কী খাওয়ানো হবে তা নিয়ে সমাজ মাধ্যমে বিতর্ক তৈরি হয়। সুকান্তনগরের কাছে নিউগড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটা উড়ালপুল দুদফায় বন্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফায় আগামীকাল রাত 8 থেকে 29 তারিখ সকাল 8 এবং দ্বিতীয় দফায় 3রা জুলাই রাত 8 থেকে 6ই জুলাই সকাল 8 পর্যন্ত এই সেতু সম্পূর্ণ বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে 6 বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ মঙ্গলবার রাত থেকে মোট 5 জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে জিয়ারুল শেখ ও সাবির শেখকে গতকাল কৃষ্ণনগর আদালতে তোলা হলে তাদেরকে ইতিমধ্যেই 10 দিনের পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে। অন্য দুজন হাফিজুল শেখ ও ফকর শেখকে আজ কৃষ্ণনগর আদালতে তোলা হবে। অন্যদিকে অপর একজন অভিযুক্ত মিনারুল শেখকে ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়ে গুরগাঁও আদালতে পেশ করা হবে বলে জেলা পুলিশ সুপার অতুলজি জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই বীরভূমে 2022 সালের বকটুই গণহত্যা মামলায় অন্যতম অভিযুক্ত লালন শেখের ছেলে রোহন শেখ ওরফে কিসমত শেখকে গ্রেপ্তার করেছে। সিবিআই এর চার্জশিটে নাম ছিল তার। এই নিয়ে ওই কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল 23। এখনও 2 অভিযুক্ত অধরা। লালন শেখ সহ আর এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। গতকাল কলকাতার মির্জাকালী রোড এলাকা থেকে রোহনকে গ্রেপ্তার করে বর্ধমানের 4th অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের আদালতে পেশ করা হলে বিচারক রাজেশ তামাং ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে আগামী 30 জুন ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকার কলকাতা ও রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের যোগ্যতা পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক সক্ষমতা সহ নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক সুপারিশ ছিল কি না তাও 90 দিনের মধ্যে যাচাই করে দেখার কাজ শেষ করতে হবে, এমনটা জানিয়ে স্বরাষ্ট্র দপ্তরের তরফে জেলা পুলিশ, পুলিশ কমিশনারেট ও কলকাতা পুলিশের নির্দেশিকা পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি গত 2 বছরে তাদের কাজের খতিয়ান পরীক্ষা করে দেখার কথাও বলা হয়েছে। পূর্ব বর্ধমানের কালনা থানার সাতগাছিয়া পঞ্চায়েতের তাঁতিপাড়া মল্লিক বাগান এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গতকাল 3 বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। ধৃতরা হল রফিক শেখ ওরফে সিরাজ ও তার স্ত্রী জরিনা শেখ এবং হানিফ শেখ। যদিও হানিফের স্ত্রী আকলিমা বিবির দাবি তাদের বাড়ি উত্তর 24 পরগনার বনগাঁর 5পোতা এলাকায়। অন্যদিকে রফিক শেখ এবং তার স্ত্রী জরিনা শেখ দুজনেই স্বীকার করেছে যে তারা বাংলাদেশ থেকে এসে অর্থের বিনিময়ে এদেশে বেআইনিভাবে ভোটার কার্ড বানিয়েছিল। বর্ধমান 1 নম্বর পঞ্চায়েত সমিতির 2 বারের প্রাক্তন কর্মাধ্যক্ষ ও ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য স্বরূপ রানার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, স্থানীয় বিজেপি কর্মীদের হুমকির জেরে মানসিক চাপে এবং আতঙ্কে তিনি মঙ্গলবার দেওয়ানদিঘি থানার জগাদাবাদ নিজের বাড়িতে বিষপান করেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সকালে তার মৃত্যু হয়। মোহরম উপলক্ষে আগামীকাল মেট্রো রেল ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে অন্যান্য দিনের তুলনায় কম ট্রেন চালাবে। আগামীকাল ব্লু লাইনে 260টির পরিবর্তে মোট 216টি, গ্রিন লাইনে 228টির পরিবর্তে 186টি এবং ইয়েলো লাইনে 120টির পরিবর্তে 52টি ট্রেন চলবে। পার্পেল ও অরেঞ্জ লাইনের পরিষেবা অপরিবর্তিত থাকবে। সব ক্ষেত্রেই প্রথম ও শেষ পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে মেট্রো রেল সূত্রে খবর।

0: পুরুলিয়ায় গতকাল তিনটি পৃথক এলাকায় আকস্মিক বজ্রাঘাতে তিনজন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। কিন্দা থানার দামদা গ্রামে গতকাল বিকেলে কীর্তন মাহাতো নামে এক ব্যক্তির বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন প্রবল বজ্রপাতে পরিবারের একাধিক সদস্য আহত হন। গুরুতর আহত পোস্তুবালা শহীদ ও অমর শহীদ সহ সবাইকে নিকটবর্তী চাকলতোর হাসপাতালে নিয়ে যাওয়া হলে পোস্তুবালা শহীদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে কোটশিলার টাটুয়ারা গ্রামে পুকুরে বাসন ধুতে গিয়ে 36 দুর্গামণি কুমারের বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। অন্যদিকে বড়াবাজার থানার অযোধ্যাডিহি গ্রামে মাঠে ছাগল চড়াতে গিয়ে আকস্মিক বজ্রপাতে গীতা মাহাতো নামে এক মহিলা প্রাণ হারিয়েছেন। সক্রিয় মৌসুমি বায়ু এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভূমিধস এবং তিস্তা, তোর্ষা, জলঢাকা ও রায়ডাক নদীতে জলস্তর বৃদ্ধির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 28.2°C, স্বাভাবিকের থেকে প্রায় 1.5 ডিগ্রি বেশি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল সিএবি পশ্চিমবঙ্গের ক্রিকেটারদের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে গৃহীত প্রকল্প ভিশন 2028-এর প্রধান এবং ফাস্ট বোলিং কোচ হিসেবে ভারতের প্রাক্তন ফাস্ট বোলার অশোক দিন্দাকে নিযুক্ত করেছে। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া এই ভিশন 2028 কর্মসূচির জন্য স্পিন বোলিং কোচ হিসেবে উৎপল চট্টোপাধ্যায় নাম ঘোষণা করেছে সিএবি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। তাড়াতলায় একটি নির্মীয়মান গুদামে সেট ভেঙে পড়ায় 5 জনের মৃত্যু, গ্রেপ্তার 2 সিট গঠন করল কলকাতা পুলিশ। চলতি বিধানসভা অধিবেশনের ষষ্ঠ দিনে আজও রাজ্য বাজেটের উপর আলোচনা হবে। খবর এখনকার মতো এ পর্যন্তই, এর পরবর্তী সংবাদ শুনুন সকাল 9:15।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন ইআইআর।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী রেবা সোম।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি শিল্পী রেবাশম, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সকাল 8টার প্রথমে হিন্দি সংবাদ এবং তারপর ইংরেজি সংবাদ।

0: And with that, it's back to you, Shakun.
1: Thank you, Saira. And now, before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi reviews infrastructure projects worth around 30,000 crore rupees at Pragati meeting, pushes for AI-driven TB elimination and stronger cyber fraud response. Samvidhan Hatya Divas being observed to pay homage to those who suffered during emergency. India-China border trade via Lippu Lake Pass in Uttarakhand to resume after 6 years, 26 trade passes issued. US federal judge bars Trump administration from implementing proof of citizenship requirement to vote. Powerful 7.5 magnitude earthquake hits Venezuela, causing collapse of multiple buildings. And in cricket, India to take on Bangladesh in Group A match of ICC Women's T20 World Cup in Manchester this evening. And with that, we end the morning news. Have a nice day. Akashwani se pesh.
2: Akashwani Shilikuri. অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলো হার্টজে এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে। এখন বিজ্ঞাপন বিরতি, তারপরে নিয়ে ফিরছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। সঙ্গে থাকুন।

আজ 25শে জুন। ভারতের গণতান্ত্রিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন। 1975 সালের এই দিনে দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। ইতিহাসের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে গণতন্ত্র শুধু একটি শাসন ব্যবস্থা নয়, এটি নাগরিকের অধিকার, দায়িত্ব এবং অংশগ্রহণের উপর প্রতিষ্ঠিত একটি মূল্যবোধ। গণতন্ত্রের মূল শক্তি হল মানুষের মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসনের প্রতি আস্থা, ভিন্ন মতকে সম্মান করা এবং সচেতন নাগরিক সমাজ। ইতিহাসের বিভিন্ন ঘটনা আমাদের শেখায় যে গণতন্ত্রকে শক্তিশালী রাখতে হলে নাগরিকদেরও সচেতন, দায়িত্বশীল এবং সক্রিয়

আজকের প্রেক্ষাপটে, যখন তথ্য প্রযুক্তি আমাদের জীবনকে দ্রুত বদলে দিচ্ছে, তখন গণতান্ত্রিক মূল্যবোধ, তথ্যের সত্যতা যাচাই, সামাজিক সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজকের হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে আমরা আপনাদের কাছে জানতে চাই, আপনার মতে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি কী? নাগরিক স্বাধীনতা বলতে আপনি কী বোঝেন? তরুণ প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতে কী করা উচিত? ফোন করুন 9434076705 এই নম্বরে। নম্বরটি আরও একবার বলছি, 9434076705 9434076705। আমি অভিজিৎ রয়েছি, আপনাদের সকালের বন্ধু। ফোন করুন এবং সরাসরি আপনার কথা জানান। হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আপনাদের জন্য প্রথম গান শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছবির নাম শুভা। গানে সুর দিয়েছেন হৃদয়নাথ মঙ্গেশকর।

শ্রোতা বন্ধুরা শুনছেন হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এখন একটি ঘোষণা, আগামী 28 জুন 2026 রবিবার সারা ভারতবর্ষ জুড়ে উদযাপিত হতে চলেছে জন্ম থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য জাতীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি 2026। সমগ্র ভারতবর্ষের সঙ্গে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত বিভিন্ন এলাকাতেও এই দিন এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ঘোষণাটি শেষ হলো।

শ্রোতা বন্ধুরা, আজ আমরা কথা বলছিলাম গণতন্ত্র এবং নাগরিক সচেতনতা নিয়ে। গণতন্ত্রের প্রাণশক্তি হল জনগণের সক্রিয় অংশগ্রহণ। সচেতন নাগরিকই একটি শক্তিশালী জাতির ভিত্তি। অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্ব পালনও সমান গুরুত্বপূর্ণ। আপনি কি ভাবছেন? ফোন করুন 9434076705 এই নম্বরে, 9434076705 এই নম্বরে সরাসরি আপনার ভাবনা জানান। এবারের গানটি শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছবির নাম অভিমান, গানে সুর দিয়েছেন এস ডি বর্মণ।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ কথা বলছিলাম গণতন্ত্র এবং নাগরিক সচেতনতা নিয়ে আপনার ভাবনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন, আসুন কথা বলে নি তার সাথে। নমস্কার।
1: নমস্কার, আমি সৌভিক সরকার বলছিলাম কসবা থেকে।
0: সুপ্রভাত, কেমন আছেন বলুন?
1: ভালো আছি, আপনি?
0: আমরা খুব ভালো আছি, বিশেষ করে আপনাদের ফোন পেলে অবশ্যই ভালো থাকি। বলুন আজকের ভাবনা নিয়ে।
1: একদম, আপনি আজকে টপিকটা খুব সুন্দর রেখেছেন আসলে। এবং আসলে আমাদের কিন্তু গণতন্ত্রের আসল শক্তি যেটা হলো দাদা, সক্রিয় এবং দায়িত্বশীল জনগণ আর কি, আমাদের এবং সচেতন। সব থেকে বড় কথা হলো আমাদের সচেতন করতে হবে যে কোনো জিনিস। গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। যেমন আমাদের যেমন ভোট দেওয়ার যেমন অধিকার যেমন রয়েছে, তেমনি যে কোনো জিনিসের নিয়ম কানুন মেনে চলারও কিন্তু আমাদের কিন্তু সেইভাবেই কিন্তু আমাদের অধিকার রয়েছে। ধরুন সামনে একটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো ট্রাফিক আইন। এই জিনিসটা কিন্তু আমাদের কিন্তু মেনে চলা সবসময় কিন্তু উচিত।
0: অবশ্যই
1: পাশাপাশি আমাদের নানা রকম যে নিয়ম কানুন গুলো যে রয়েছে, আরো পথচারীদের যে ফুটপাতের উপর চলা এবং ফট করে রাস্তা পারাপার না হওয়া, এগুলো কিন্তু আমাদের কিন্তু সবসময় কিন্তু মেনে চলা সবসময় কিন্তু উচিত। বা হয়তো আমরা গণতন্ত্র বলে আমরা যেখানে খুশি হয়তো নোংরা টোংরা ফেলে দিলাম, দেখলাম না, হয়তো যেখানে ইচ্ছা হয়তো প্লাস্টিক, যে কোনো সামান্য একটা, ধরুন ধরুন আমি উদাহরণ একটা দিচ্ছি, সেটা বাদাম বাদামের টুকরো বা বাদামের প্লাস্টিক যে প্যাকেট গুলো হয় ওখানে যেখানে সেখানে ফেলে দিলাম, এগুলো তো গণতন্ত্রের মধ্যে তো পড়ে না। তাহলে আমরা সচেতন কোথায় হলো? আমাদের সচেতন কিন্তু হতে হবে, যে বড় কথা হলো এইটাই। এবং দায়িত্বশীল, দায়িত্বশীল কিভাবে একটা জিনিস পড়ে, সেটা হলো ধরুন আপনি হয়তো রাস্তা দিয়ে হাঁটছেন, দেখলেন যে কলের মুখটা হয়তো খোলা রয়েছে যেটা রাস্তার দিয়ে, সঙ্গে সঙ্গে আপনার দায়িত্ব কি হয় ওটা বন্ধ করে দেওয়া। বা যদি দেখেন যে নলটা হয়তো ঠিক করা যাচ্ছে না, পাশাপাশি কাউকে জানানো, ওখানে কাউকে একটা যদি থাকে তাকে জানানো যে কলটা খুলে গেছে, ব্যবস্থা করা। বা হয়তো দেখছেন যে রাস্তার লাইট জ্বলছে, সেই হিসাবে জানানো আর কি। এগুলো আপনার দায়িত্বশীলের মধ্যে করে, এগুলো কিন্তু গণতন্ত্র কিন্তু এইভাবে কিন্তু আমাদের শক্তিশালী পরিকাঠামোটা হবে। আমরা যে দেশে বাস করি আমরা শুধু গণতন্ত্র মানে শুধু

0: ওই ভোট দিয়ে চলে আসছে না, আমাদের দায়িত্ব অনেক কিছুই পড়ে,
1: হুম হুম
0: দায়িত্ব বলে এই না যে হ্যাঁ ঠিক আছে এটা তো ওর কাজ ও করবে, না আপনারও কিছুটা বর্তায় যে হ্যাঁ আপনারও কিছুটা কিছুটা এগিয়ে দিন, তারা তো তার কাজ করবেই, কিছুটা এগিয়ে দেওয়া বা তাকে যারা কাজটা এখনো এগিয়ে যাচ্ছেন তাদেরকে সচেতন করা,
1: হুম
0: তাদেরকে সচেতন করা আপনাদের বার্তায় দাদা, তাহলেই
1: একদম
0: কিন্তু গণতন্ত্র শক্তিশালী এইভাবেই হয় দাদা, এটাই
1: এভাবেই আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি, তাই তো?
0: একদম এইভাবে
1: শুধুমাত্র
0: আমরা
1: প্রশাসনের উপরে সমস্তটা নির্ভর না করে আমাদের সাধারণ নাগরিককে সচেতন হতে হবে এবং দায়িত্বগুলো
0: একদম
1: পালন করতে হবে।
0: একদম ঠিক, আমি এটাই বলতে চাইছিলাম যে সমাজে আমরা অন্যের ওপর বা প্রশাসনের উপর সবসময় আমরা দিয়ে ঘাড়ের ওপর দিয়ে না, আমাদেরও কিছু করতে হবে, তাহলে আপনি যেমন মনে শক্তিশালী সমাজ গঠন হবে, এইভাবেই হবে, আমার আস্তে আস্তে হবে, মানে ওই বিন্দু বিন্দু থেকে সিন্ধু যে তৈরি হওয়া ঠিক একদিন একদিন হবে দাদা, এটাই আমি
1: ঠিক,
0: বলবো।
1: অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য।
0: নমস্কার দাদা, ভালো
1: নমস্কার,
0: থাকবেন।
1: খুব ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আপনার মতামত আমাদের আলোচনাকে আরও সমৃদ্ধ করে। দেশ, সমাজ ও সময়কে নিয়ে আপনার ভাবনা শুনতে চাই। আপনার অভিজ্ঞতা এবং অন্য শ্রোতাদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে। নির্দ্বিধায় জানান আপনার মতামত এবং পর্যবেক্ষণ। ফোন করুন 9434076705। নম্বরটি আরও একবার বলছি, 9434076705। আমি অভিজিৎ রয়েছি, আপনাদের সঙ্গে কথা বলবো। পরবর্তী গান এসপি বালা সুব্রমণিয়াম এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে, সুর দিয়েছেন বাপ্পি লাহিড়ী।

0: একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে, আসুন কথা বলে নি তার সঙ্গে। নমস্কার।
1: হ্যালো
0: নমস্কার।
1: হ্যালো, হ্যাঁ নমস্কার দাদাভাই, সুপ্রভাত।
0: সুপ্রভাত, কেমন আছেন
1: হ্যাঁ
0: বলুন।
1: আমি হ্যাঁ খুব ভালো আছি দাদাভাই, অনেকদিন পর আপনি এলেন, ভালো আছেন তো দাদাভাই?
0: আমি খুব ভালো আছি, বলুন
1: হ্যাঁ,
0: আজকের
1: তো
0: বিষয় ভাবনা নিয়ে।

0: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল, দাদাভাই। তো দাদাভাই দেখুন, বিশ্ব যে আমাদের গণতন্ত্র, এই গণতন্ত্রটা আমরা নিজেরাই তৈরি করি, আমাদের নিজেদেরকে রাখতে হবে। কারণ আজকে দেখুন, এই যে বর্ষাকাল, এখন নালা নর্দমা এইসব যদি আমি ঠিক রাখতে পারি, মশার উপদ্রব হবে না। এটা যদি আমি সরকারের হাতে ছেড়ে দিই, সেই জায়গাটা কিন্তু হবে না। আমি ব্লিচিং ছড়াই আমার পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দেখুন বাজার হাটে যে প্লাস্টিক বিক্রি হচ্ছে, সেই প্লাস্টিক নেবো না, ব্যাগ নিয়ে মাল ব্যাগেতে নিয়ে আসবো। কারণ আজকে গাছপালার এত মানে কমে গেছে, মানে আমরা কেটে কেটে গণতন্ত্রটাকে শেষ করে দিয়েছি দাদাভাই। এই গণতন্ত্র আমি আপনি যদি বলি যে সরে সরে সরে
1: না, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শ্রোতা বন্ধুরা, আপনারা চেষ্টা করতে থাকুন, ফোন করতে থাকুন 9434076705 এই নম্বরে, এবং আপনার ভাবনা আমাদের সরাসরি ফোন করে জানান। আমরা পরবর্তী গানে আসব শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছবির নাম কুদরত।

0: আরো একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে, আসুন কথা বলে নি তার সঙ্গে। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কি বলছেন, কোথা থেকে বলছেন?
1: সুবল ভেটা থেকে হরিবর দাস বলতেছি।
0: আপনার পুরো নাম এবং কোথা থেকে বলছেন আরেকবার পরিষ্কার করে যদি বলেন।
1: আমার বাড়ি হয়েছে সুবল ভিটা।
0: সুবল ভিটা থেকে?
1: হ্যাঁ, আমার নাম হয়েছে হরিবর দাস।
0: বেশ, ধন্যবাদ। বলুন, আজকের বিষয় ভাবনা নিয়ে কি বলবেন?
1: ধরেন আমরা বলতেছি যে, মনে করেন এই যে সরকার যে কর্মগুলা নিয়েছেন,
0: হুম হুম
1: ওইগুলা ধরেন সরকার তো আর করবে না, কিন্তু আমাদের নিজেদের করতে হবে।
0: নিশ্চয়ই নিশ্চয়ই।
1: আমরা যদি মনে করেন একটা আইন করছে, ওই আইনটা সরকারের আশায় বসে থাকলে তো হবে না, আমাদের মানে ওইটাকে বিচার করতে হবে।
0: অবশ্যই অবশ্যই। ধন্যবাদ ধন্যবাদ আপনার ভাবনা শেয়ার করার জন্য। আমাদের সময় হাতে ভীষণই কম।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য।
1: নমস্কার নেবেন,
0: নমস্কার
1: নমস্কার নেবেন, নমস্কার।

অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান ও ভবিষ্যতের ভারতকে আরও সচেতন, আরও অংশগ্রহণমূলক এবং আরও শক্তিশালী গণতন্ত্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করি সকলে মিলে।

আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন ইয়ারে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী অরুন্ধতী গুহরায়।

0: এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপরে নিয়ে ফিরছি, আবারও সঙ্গে থাকুন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। শ্রোতা বন্ধুরা শুনছেন আধুনিক গান, শিল্পী অরুন্ধতী গুহরায়।

শুনলেন আধুনিক গান শিল্পী অরুন্ধতী গুহ রায়ের কণ্ঠে। শিল্পীর অনুষ্ঠান আবারও শুনতে পাবেন আজ রাত 8:30 আকাশবাণী শিলিগুড়ি। একটি ঘোষণা, আগামী 28 জুন 2026 তারিখ রোববার সারা ভারতবর্ষ জুড়ে উদযাপিত হতে চলেছে জন্ম থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য জাতীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি 2026। সমগ্র ভারতবর্ষের সঙ্গে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত বিভিন্ন এলাকাতেও এই দিন

আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতার তাড়াতলায় একটি নির্মীয়মান গুদামের সেট ভেঙে পাঁচজনের মৃত্যু, গ্রেপ্তার দুই, সিট গঠন কলকাতা পুলিশের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে প্রগতির 52তম বৈঠকে 30,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছেন। দেশে যক্ষ্মা নির্মূলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও জোর দেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। দেশে জরুরি অবস্থার ফলে নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। উত্তরাখণ্ডের লিপুলেক পাশের মধ্য দিয়ে 6 বছর পর ভারত ও চীনের মধ্যে বাণিজ্য পুনরুজ্জীবিত হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিকে ঐতিহাসিক বলে অভিহিত করে বলেন, এর ফলে পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হবে। ভেনিজুয়েলা ও জাপানে তীব্র ভূমিকম্প, কারাকাশে কয়েক হাজার মৃত্যুর আশঙ্কা, জারি হয়েছে জরুরি অবস্থা। বিশ্বকাপ ফুটবলে আজ সকালে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়াকে এবং মেক্সিকো চেক প্রজাতন্ত্রকে হারিয়ে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। আসছি বিস্তারিত খবরে। কলকাতার তাড়াতলার ব্রেসব্রিজের কাছে গতকাল নির্বীয়মান একটি গুদামের সেট ভেঙে এখনও পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনাস্থল থেকে মোট 23 জনকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, বাকি 18 জন চিকিৎসাধীন। তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃতদের মধ্যে রয়েছে রোহিত চৌধুরী, কৃষ্ণ চৌধুরী, রাহুল চৌধুরী, চন্দ্রমা চৌধুরী ও পাপ্পু রজক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন। সেখান থেকে তিনি SSKM গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। দ্রুত উদ্ধার কাজ পরিচালনার জন্য তিনি সেনাবাহিনী, NDRF এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের ধন্যবাদ জানান।
1: আমাদের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি ওরা থাকছেন, রেস্কিউ কমপ্লিট করবেন, UDMA মিনিস্টার থাকছেন, আর এখানে হেলথ মিনিস্টার এবং হেলথ সেক্রেটারি থাকছেন, আর পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন করে আমাদের কাজ হবে। আমি থ্যাঙ্কস জানাবো ইনিশিয়ালি আর্মি, NDRF, সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ, KMC, ফায়ার ব্রিগেড, ওরা যেভাবে কাজ করেছে লস অফ লাইফ অনেক বেশি হতো, আটকানো গেছে।
0: তাড়াতলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার কলকাতা পুর এলাকার বাণিজ্যিক ও নির্মাণাধীন প্রকল্পগুলির ক্ষেত্রে 31 জুলাই পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাড়াতলাকাণ্ডে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। এখন থেকে এই ঘটনায় সিট তদন্ত করে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে। অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ দমন কুনার আগলওয়ার এর নেতৃত্বে কাজ করবে সিট। অন্যদিকে তাড়াতলা থানায় 5 জন ব্যক্তি ও অন্যান্যদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত FIR দায়ের করা হয়েছে এবং এখনও পর্যন্ত FIR-এ নাম থাকা 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম কমল সামন্ত, যিনি ওই নির্মাণের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলেন, এবং আরও এক ব্যক্তি হলেন সৈয়দ মোহাম্মদ গুলজার। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরও 4 জনকে আটক করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে প্রকল্প বাস্তবায়নে দেরি হলে ব্যয় বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষ সময় মতো এর সুফল থেকে বঞ্চিত হয়। এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্য সরকারগুলিকে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানের এবং প্রকল্পগুলোর নিয়মিত তদারকি নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি এই বৈঠকে প্রধানমন্ত্রী যক্ষ্মামুক্ত ভারত অভিযানের অগ্রগতিও মূল্যায়ন করেন। সাইবার অপরাধ ও ডিজিটাল আইরিস জালিয়াতির অভিযোগও শোনেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী যক্ষ্মা নির্মূলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ওপর জোর দেন। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদের অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির কারণে দেশে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের সংবিধানকে অবজ্ঞা করে যেভাবে জরুরি অবস্থার সময় দেশের

দলটি আগামীকাল তিব্বতের তালাকোটের জন্য রওনা দেবে। পিত্রাগড়ের ধারচুলায় বাণিজ্য আধিকারিক আশিস যোশী জানান, 26 জনের জন্য বাণিজ্য অনুমতি বা ট্রেড পাস ইস্যু করা হয়েছে, এর মধ্যে 17 জন ব্যবসায়ী ও 9 জন সাহায্যকারী। এই দুই দেশের মধ্যে সুষ্ঠু বাণিজ্যের জন্য ধারচুলার গুঞ্জিতে একটি শুল্ক দপ্তরের অফিসও খোলা হয়েছে। লিপুলেখের কাছে একটি গুদামে ইতোমধ্যেই ব্যবসায়ীরা পণ্যদ্রব্য পরিবহন করেছে। উল্লেখ্য, 2020 কোভিড-19 সময়ে দুই দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য স্থগিত রাখা হয়েছিল। দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কর্মসূচি বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR এর আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলতি মাসের 30 তারিখ থেকে শুরু হবে। এই উপলক্ষে গতকাল নতুন দিল্লিতে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক। পাঞ্জাবে আজ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR প্রক্রিয়া শুরু হচ্ছে, চলবে 24 জুলাই পর্যন্ত। গ্রামীণ উন্নয়ন বিভাগ নতুন দিল্লিতে আজ গ্রামীণ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ক একটি জাতীয় কর্মশালার আয়োজন করেছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিনের এই অনুষ্ঠানটি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রামীণ ভারতের প্রাথমিক স্তরের বিভিন্ন উন্নয়নের লক্ষ্যে একটি মঞ্চ হিসেবে কাজ করবে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। আগামী মাসের 15 তারিখ ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সেটা ও দ্বৈত অবদান বিষয়ক চুক্তি DCC কার্যকর হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সট্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, ইরান কখনোই কোনো পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। ওয়াশিংটন DC ন্যাশনাল মলে আয়োজিত এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় ইরানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিকে ঐতিহাসিক বলে অভিহিত করে তিনি দাবি করেন, এর ফলে পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি ইরানের কঠোর সমালোচনা করে বলেন, মার্কিন বাহিনীর শক্তি ও দক্ষতার কারণে তেহরানের এখন আর কোনো নৌবাহিনী, বিমানবাহিনী, বিমান বিধ্বংসী ক্ষমতা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা অবশিষ্ট নেই। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF হামাসের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। IDF জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমানবাহিনী একটি হামলা চালায়। এই হামলায় হামাসের সামরিক শাখার সদস্য আকরাম মোহাম্মদ মাহমুদ আবু মাজি নিহত হয়েছেন। IDF এর দাবি, আবু মাজি হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং IDF সেনা ও ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য কাজ করছিলেন। ভেনিজুয়েলার কারাকাস এবং আশেপাশের এলাকায় ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি ভবন ধসে পড়ার পর সেদেশের উপরাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আজ সকালে রিক্টার স্কেলে 7.2 এবং 7.5 মাত্রায় পরপর দুটি ভূমিকম্প হয় ওই অঞ্চলে, কয়েক হাজার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে জাপানের উত্তরাঞ্চলেও আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর JMA জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইওয়াতে প্রিফেকচারের উপকূল থেকে দূরে, মাটির 50 কিলোমিটার গভীরে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উপকূলীয় কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কণ ও গোয়া, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিহার, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, মাথাওয়াড়া, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস রয়েছে। এছাড়া আবহাওয়া দপ্তর আগামী 2-3 দিন দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, জম্মু, লাদাখ, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশে বজ্রপাত ও দমকা হাওয়া সহ বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, ওড়িশা, ছত্তিশগড়, বিদর্ভ, তামিলনাড়ু, পুদুচেরি, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও এই রকম আবহাওয়া থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়াকে 1-0 এবং মেক্সিকো চেক প্রজাতন্ত্রকে 3-0 পরাজিত করে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। এদিকে আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে গুরাসাও আইভরি কোস্টের বিরুদ্ধে ও ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ইর দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:00। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামে সেট ভেঙে পড়ায় 5 জনের মৃত্যু, গ্রেপ্তার 2, সিট গঠন করল কলকাতা পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে প্রগতির 52তম বৈঠকে 30,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছেন। দেশের যক্ষ্মা নির্মূলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও জোরদান

0: প্রধানমন্ত্রী। বিশ্বকাপ ফুটবলে আজ সকালে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়াকে এবং মেক্সিকো চেক প্রজাতন্ত্রকে হারিয়ে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরে সংবাদ শুনুন সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা জেলা চিঠি, বাঁকুড়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। বাঁকুড়া জেলা জুড়ে যোগ দিবস পালিত হয়েছে আড়ম্বর ও মর্যাদার সঙ্গে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের অধীন ভারতীয় পুরাতত্ত্ব সর্বক্ষণের আয়োজনে বিষ্ণুপুর রাসমঞ্চে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন স্কুল কলেজ পড়ুয়া, সরকারি আধিকারিক কর্মীসহ এনসিসি ও বিভিন্ন বিভাগের প্রায় 5 শতাধিক অংশগ্রহণকারী। অনুষ্ঠানে বিশেষ অতিথিরূপে হাজির ছিলেন সূচি শিল্পে পদ্মশ্রী সম্মানে ভূষিত তৃপ্তি মুখার্জি, হাজির ছিলেন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের ডেপুটি সুপারিনটেন্ডিং প্রতাপ কুমার নায়ক প্রমুখ। জেলার প্রতিটি স্কুল ছাড়াও সরকারি বেসরকারি নানান সংস্থার আয়োজনে দিনটি পালিত হয়েছে। যোগ দিবস পালিত হয়েছে মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রে, কাঁসাই নদীর তীরে ও শুশুনিয়া পাহাড়ের পাদদেশে। যোগ ঘিরে এবার উৎসাহ ছিল নজর কাড়া। ঐতিহ্য ও পরম্পরা মেনে পালিত হল জেলার প্রাচীনতম উৎসব দশহরা বা দশর পরব। জেলাজুড়ে এদিন থেকেই বিভিন্ন মনসা মন্দিরে মনসা পুজো শুরু হয়। খুব ভোরে গ্রাম বাংলার ঘরে ঘরে ঘরের দেয়াল ও চৌহদ্দিতে গোবরের গণ্ডি দেয়া হয়। গোবরের এই গণ্ডি দেওয়ার রীতিকে বলা হয় গোবর বেড়ি। জেলার প্রধান দশহরা উৎসবটি পালিত হয় বিষ্ণুপুর মহকুমার অযোধ্যা গ্রামে। এই গ্রামের মা মনসা জগৎগৌরী নামে পূজিতা হন। এই জাগ্রত মনসার থানে ঘট আনার সময় ও পরে প্রচুর পরিমাণে বাজি পোড়ানো স্বাভাবিক রীতি। রীতি ও ঐতিহ্য মেনে দশহরার এক পক্ষকাল আগে দশহরা গ্রামে পালিত হয় সাবেক গিন্নি পালন উৎসব। এই উৎসবটি হয় গ্রাম সংলগ্ন দ্বারকেশ্বর নদের তীরবর্তী গাছপালায় ঘেরা নির্জন জায়গায়। এই উৎসবটি একান্তই গিন্নি ও মেয়েদের। এই উৎসবে পুরুষদের প্রবেশাধিকার থাকে না। গিন্নি পালন উৎসবে যাদের মানত থাকে তা তারা শোধ করেন এবং রাম সীতার বিবাহ দেন। দুই মহিলার একজন সাজেন রাম ও অপরজন সীতা। বিবাহের যাবতীয় অনুষ্ঠানের সঙ্গে চলতে থাকে গান, যার মধ্যে একটি বিখ্যাত গান ফুল চিরুনি আশি হাতে বসো মা লাল চৌকিতে মাথা দাও মা সীতালক্ষ্মী তোমারই রাম এসেছে। নীল নবক্ষণে আষাঢ় গগনে দেখা নেই বৃষ্টির। জেলাজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া তেমন ভারী বৃষ্টিপাত হয়নি। উঁকি দিচ্ছে খরার পূর্বাভাস। চাষিরা বৃষ্টির আশায় প্রহর গুনলেও বৃষ্টি অধরা। কখনো সকনো কালো মেঘ ঘনিয়ে কোনো একটি অঞ্চলের জুড়ে হালকা বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টিপাত একদমই হয়নি। তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। শুকনো আবহাওয়াতে শুকিয়ে যাচ্ছে জমি, ধানের বীজতলা নিয়ে কপালের ভাঁজ কৃষকদের। সারা রাজ্যের পাশাপাশি ঐতিহ্য ও পরম্পরা মেনে বাঁকুড়া জেলাতেও সাড়ম্বরে অনুষ্ঠিত হল অম্বুবাচী উৎসব। বাঁকুড়া জেলার নির্দিষ্ট সাতই আষার অম্বুবাচী দিনটির বিশেষত্ব অনুযায়ী হলকর্ষণ বা চাষের কাজ বন্ধ রাখা হয়। বিধবা মহিলারা 3 দিন অরন্ধন পালন করে বাসি খাবার খান। বাঁকুড়া জেলায় বেশ কয়েকটি শ্রেণীর মানুষজন এখনও এই বিশেষ দিনটিতে প্রথা মেনে শিকারে নামেন। জেলার বিভিন্ন গ্রামে অম্বুবাচী পরব উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাঁকুড়া জেলাজুড়ে ঐতিহ্য পরম্পরা মেনে পালিত হয়েছে জামাই ষষ্ঠী। শ্বশুরবাড়িতে জামাইয়ের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে পাখার বাতাস দিয়ে নতুন পোশাক উপহার দিয়ে চব্যচস্য লেজ্জ ভোজন করান শাশুড়ি মাতারা। পাতে দেয়া হয় নানান স্বাদের মিষ্টি ও ফলমূল। তবে এবার বাঁকুড়াবাসীদের কাছে ফলমূলের অগ্নিমূল্য সত্ত্বেও জামাই ষষ্ঠীর ঐতিহ্যে অল্পমাত্র ভাটা পড়েনি। ওই দিন জেলাজুড়ে ঐতিহ্য ও পরম্পরা মেনে অরণ্য ষষ্ঠীও পালিত হয়েছে। গ্রাম বাংলা থেকে শহরের এওতিরা বট অশ্বত্থ গাছে ফলমূল ছোলা ভেজা দিয়ে পুজো দেন। ঘরের সকলের হাতে তাগা ও কপালে দইয়ের ফোঁটা পরানো হয়। চলতি বছরে বাঁকুড়া থেকে সুস্বাদু আম্রপালি সহ নানান প্রজাতির আম দিল্লি আম উৎসবে নজর কেড়েছে। বিগত বছরগুলিতেও দিল্লি আম উৎসবে

0: নজর কাড়ে বাঁকুড়া রেই আম। তবে চলতি মরশুমে আমের ফলন জেলার চাহিদা মতো না হলেও কয়েক মেট্রিক টন আম এই উৎসবে পাঠানো হয়েছে বলে জানা গেছে। জেলার চিঠি শেষ হল, বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআরএ। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, আজ শুনবেন সন্তুরে রাগ নট ভৈরব, শিল্পী পণ্ডিত ভজন সাপুরী।

0: এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুরে রাগ নট ভৈরব শিবিম পণ্ডিত ভজন সাপুরি আকাশবাণী শিলিগুড়ি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ

0: সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: এখন শুনবেন শ্যামা সঙ্গীত শিল্পী অনুরাধা পরিবার।

এত ক্ষণ শুনলেন শ্যামাসঙ্গীত শিল্পী অনুরাধা পাটোয়ালের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার।

একটি ঘোষণা। আগামী 28শে জুন 2026 তারিখ রবিবার সারা ভারতবর্ষ জুড়ে উদযাপিত হতে চলেছে জন্ম থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য জাতীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি 2026। সমগ্র ভারতবর্ষের সঙ্গে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত বিভিন্ন এলাকাতেও এই দিন এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সকাল।

9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ঘোষণাটি শেষ হল। শ্রোতাবন্ধুরা শুনছিলেন দ্বিজেন্দ্রগীতি শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT উমাং।

আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং একই সাথে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে আপনার মুঠোফোনে। শ্রোতা বন্ধুদের অবগতর জন্য একটি ঘোষণা। আগামী 28 জুন 2026 তারিখ রবিবার সারা ভারতবর্ষ জুড়ে উদযাপিত হতে চলেছে জন্ম থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য জাতীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি 2026। সমগ্র ভারতবর্ষের সঙ্গে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত বিভিন্ন এলাকাতেও এই দিন এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে।

আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে, যেই অনুষ্ঠানের অপেক্ষায় আপনারা থাকেন প্রতিদিন ঠিক এই সময়ে। কেননা এই সময়টা আপনাদের সাথে সরাসরি যুক্ত হবার সময়। সরাসরি যুক্ত হতে যেই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন 9434076705, 9434076705 এই নাম্বারে ফোন করে। অবশ্যই আপনাদের সাথে অনেক কথা হবে, অনেক গল্প হবে এবং তার সাথে কিছু গান শোনানো হবে মন ভালো করার জন্য। আর আজকে আমরা যেই বিষয়ে কথা বলবো সেটা হলো দাও ফিরে এসে ছেলেবেলা। আসলে আমাদের ছোট

0: ছোটবেলায় সকলেরই খুব ইচ্ছা থাকে আমরা কবে বড় হব, কবে আমরা মায়ের মতো বাবার মতো হব। কিন্তু যখন আমরা বড় হই, সত্যিকারের বড় হয়ে যাই, তখন গিয়ে কোথাও যেন আমাদের মনে হয় আমরা যদি সেই ছোটবেলাটাকে আবারও ফিরে পেতাম কি ভালোই না হতো। আসলে ছেলেবেলা শুধু জীবনের একটা সময় নয়, এটি এক রাশ স্মৃতি, এক মুঠো আনন্দ আর এক আকাশ স্বপ্নের নাম। সেই দিনগুলোতে ছিল না কোনো ব্যস্ততা, ছিল না জীবনের জটিল হিসাব নিকাশ, ছিল মাঠে দৌড়ানো, বন্ধুদের সঙ্গে খেলাধুলা। এই যে টিপটাপ করে বৃষ্টি পড়ছে, সেই বর্ষার জলে কাগজে নৌকা ভাসানো, আর সন্ধে নামলেই মায়ের ডাক ঘরে ফিরে আসার, এই তো ছিল আমাদের ছেলেবেলা। সেই ছেলেবেলাকেই আমরা ফিরে পেতে চাই বার বার, তাই নয় কি? সেই নিয়েই কথা বলবো শ্রোতা বন্ধুদের সাথে। ইতিমধ্যে জুড়ে রয়েছেন আমাদের সাথে একজন শ্রোতা বন্ধু, কে রয়েছেন দেখে নেব। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: আমি ত্রিপুরা থেকে অবিনাশলি বলছি।
0: ত্রিপুরা থেকে?
1: হ্যাঁ, অবিনাশলি।
0: অবিনাশবাবু, আচ্ছা অবিনাশবাবু, ত্রিপুরায় ওয়েদার কেমন এখন? আবহাওয়া বৃষ্টি হচ্ছে না?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, গতকাল রাত্রে থেকে বৃষ্টি চলছে অনবরত।
0: আচ্ছা,
1: হ্যাঁ, কিন্তু বৃষ্টিটা তেমন তেমন মানে প্রভাবটা নেই, কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর কি।
0: আচ্ছা আচ্ছা, বেশ। অবিনাশবাবু, আমরা আজকে তাও ফিরে এসে ছেলেবেলা এই নিয়ে কিন্তু আমরা কথা বলছি। আপনার ছোটবেলার কোনো স্মৃতি বা আপনার কি মনে হয় যদি আমি আবার সেই ছেলেবেলায় ফিরে যেতে পারতাম খুব ভালো হতো?
1: হ্যাঁ অবশ্যই, সেটা তো ছেলেবেলার স্মৃতি তো আমরা কোনোদিনই বলতে পারি না, কারণ আমাদের সবচেয়ে মজার সময় তো ছেলেবেলাটাই ছিল। কারণ তখন না কোনো চাপ ছিল কাজকর্মে, না শুধু পাস পড়াশোনো, শেষ করেই আমরা ছুটে যেতাম মাঠে, সেই খেলাধুলো কথাই বলুন, আর এমনিতে আমরা গল্প আড্ডা যা করতাম সেটাই তো আর বলি লাভ নেই। স্কুলেও বলুন, স্কুলের বন্ধু বান্ধবদের এখন দেখুন বড় হয়ে গেছি, তারপর কিন্তু সেই স্কুল কলেজের বন্ধু বান্ধবদের কোনো সংযোগ মানে আমরা আমাদের কাছে নেই বললেই চলে, কারণ সবাই নিজে নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন।
0: ব্যস্ত,
1: হ্যাঁ, সেই জন্য আর কি আমাদের সেই ছোটবেলার সেই মাঠের কথা তো আমরা কোনোদিনই বলতে পারি না, কারণ স্কুল থেকে এসেই বা আমরা সেই ফিরে ফিরে যেতাম মাঠে, আর যখন পরীক্ষার যখন আমরা ডিসেম্বর মাসটা যখন পরীক্ষা শেষ হয়ে যেত, তখন আমরা কিন্তু সেই ডিসেম্বর মাসটা উপভোগ করতাম শুধু মাঠেই।
0: একদম,
1: হ্যাঁ, তো সেই স্মৃতিগুলো তো আমরা কোনোদিনই বলতে পারবো না, সেই জন্য আমাদের সেই ফিরে যেতে মানে এখন তো দেখুন আমরা ফিরতে তো পারবো না, কিন্তু সেই স্মৃতিগুলোই মানে আমাদেরকে সেই ছোটবেলায় স্মৃতিটুকু মনে মনে রেখে সেই আনন্দটুকু আমরা আবারও উপভোগ করার চেষ্টা করি আর কি।
0: একদম ঠিক বলেছেন, একদম ঠিক। আচ্ছা অবিনাশবাবু, আমাদের সাথে জুড়ে থাকুন, আপনার কথা শুনে সত্যিই খুব ভালো লাগলো, সাথে থাকুন।
1: হ্যাঁ,
0: অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সত্যি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা অনেক কিছু পাই, কিন্তু কোথাও যেন হারিয়ে ফেলি সেই সরল হাসি, নির্ভেজাল আনন্দ। তাই কখনো কখনো মন বলে ওঠে দাও ফিরে সে ছেলেবেলা। আরও একজন শ্রোতা বন্ধু আমাদের সাথে রয়েছেন, দেখে নেব কে রয়েছেন। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ
2: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো, নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন।
2: নমস্কার,
0: স্বাগত আপনাকে কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ,
2: নিতাই রায় বলছি।
0: আচ্ছা নিতাই বাবু, বলুন আজকের বিষয়। হ্যাঁ,
2: তখনকার সময় আর এখনকার সময়, এখন যখন আমরা ছোট ছিলাম তখন বাবা মায়ের শাসন ছিল, শাসনের মাঝেও আমাদের অবাধ চলাফেরা, ঘোরা, তারপরে খেলাধুলা সবকিছুই ছিল। শাসনের মাধ্যমে যে আমরা বড় হয়েছি সেটাই সব থেকে ভালো জিনিস ছিল। কিন্তু আমরা ভাবতাম যে আমরা বড় হলে বাবাদের মতো এরকম সবকিছু করবো, এরকম খাবো দাবো ঘুরবো,
0: স্বাধীন হব।
2: হ্যাঁ, তখন এইটাই ভাবনা ছিল। কিন্তু যখন সেই পথটা পেরিয়ে যখন

0: আমরা সেই গার্জিয়ানশিপে আসলাম বা সেই অবস্থাতে আসলাম, সংসার জীবনে আসলাম,
1: হুম
0: তখন
1: হুম
0: একবারে পাল্টে গেল। যে না,
1: সত্যি
0: যখন ছোট ছিলাম তখন অনেক ভালো ছিলাম,
1: সত্যি
0: এখন
1: তাই,
0: যদি বৃদ্ধ হয়ে গেছি 75 বছর বয়স, তা এখন সেই সব চিন্তাগুলো, সেই সব সকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কিভাবে খেলাধুলা করেছি, কি করেছি না করেছি, কোথায় গেছি, মাছ ধরতে গেছি বা মাঠে গেছি, যে সব ছোটবেলার যে সব চিন্তাধারা গুলো, যেসব গুলা করে আসছি, সেসব গুলো এখন মনে পড়ে, তাই ভাবি সেটাই ভালো ছিল। ছোটবেলায় কোনো বাধা ছিল না, কোনো চাপ ছিল না, কোনো ভাবনা ছিল না, যা খুশি তাই করে যেতাম, তাতে কত আনন্দ ছিল।
1: সত্যিই
0: কিন্তু
1: তাই,
0: এখন
1: তাই
0: এখন
1: তো
0: কত
1: মনে
0: চাপ,
1: হয়,
0: কত
1: দাও
0: কিছু মনে
1: ফিরে।
0: করে,
1: হ্যাঁ হ্যাঁ
0: এখন
1: একদম
0: সেটাই ভাবি ছোটবেলাটাই অনেক ভালো। কোনো
1: সত্যিই তাই,
0: খাওয়ার চিন্তা নাই, কোনো পড়ার চিন্তা নাই, কোনো জায়গা যাওয়ার চিন্তা নাই, যা খুশি সবাই গার্জেনদের উপরে থাকতো, আমরা আপন মনে চলতাম,
1: একদমই তাই,
0: সেটা
1: যথার্থ
0: সবথেকে
1: বলেছেন।
0: আনন্দ,
1: বেশ নিতাই বাবু,
0: সবথেকে আনন্দ। হ্যাঁ
1: সাথে থাকুন, অসংখ্য ধন্যবাদ। সত্যি ছেলেবেলার আনন্দ ছিল আমাদের খুবই সাধারণ, অথচ কত গভীর। আজকের দিনে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই, কিন্তু কোথাও যেন সেই সহজ সরল আনন্দগুলোকে একটু দূরে সরিয়ে দিয়েছে। তাই যখন পুরনো কোনো গান কানে ভেসে আসে, কিংবা কোনো পরিচিত গন্ধ স্মৃতির দরজায় যখন কড়া নাড়ে, তখন মন অজান্তেই যেন ফিরে যেতে চায় সেই দিনগুলোর কাছে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠান, এবং সেখানে আপনাদের সাথে মত বিনিময় হচ্ছে দাও ফিরে সে ছেলেবেলা এই নিয়ে। তবে সময় হয়ে গিয়েছে এখন একটি গান শোনাবার, তাহলে আপনাদের জন্য শ্রেয়া ঘোষালের কণ্ঠে প্রথম গানটি।

0: অনেক গান আমাদের স্মৃতি মনে পড়িয়ে দেয় ছোটবেলায়, আর সেই নিয়েই কথা বলবো একজন শ্রোতা বন্ধুর সাথে। কে রয়েছেন? হ্যালো।
1: হ্যালো, আমি রাঙাপানি থেকে প্রফুল্ল কুমার সিংহ বলছি।
0: হ্যাঁ প্রফুল্ল বাবু, কেমন আছেন?
1: ভালো।
0: আচ্ছা প্রফুল্ল বাবু, আপনার কি মনে হয় দাও পিঁড়ে সে ছেলেবেলা?
1: হ্যাঁ, ওইটাই কথা বলার জন্য তো আসলাম। মানে আমাদের যে রাঙাপানি নদীটা ছিল তো বিল, হ্যাঁ, তখন তো আমরা তখন ছোট ছিলাম। তো আমার এই সময় বর্ষাকালে ওই পার হতো হতে হতো, মানে স্কুল যেতে লাগতো। তো তখন তো এরকম ব্যবস্থা ছিল না, ব্যাগ ছিল না, তখন ওই প্লাস্টিকও ছিল না, কিচ্ছু ছিল না, শুধু বইগুলো ছিল ওই সেই খবরের কাগজের মলাট। হ্যাঁ, ওই এক হাতে বই নিতাম আর ওই পেনটাকে উঁচু করে ধরে, মানে একটু পা গুলো উঁচু করে পার হতাম। হ্যাঁ, নদী পার হতাম। হ্যাঁ, কিছু কিছু পেন, হাফ প্যান তো আবার কিছু ভিজিয়ে যেত। হ্যাঁ,
0: তাহলে নদীতে ভালোই জল ছিল তখনও।
1: হ্যাঁ, ওই তখন তো রাঙা পানি, মানে অর্থাৎ সেখানকার জলটাই রাঙা ছিল তো। হ্যাঁ
0: আচ্ছা।
1: হ্যাঁ, আর এইভাবে পার হতাম, প্রতিদিন স্কুল যেতাম এরকম করে। হ্যাঁ, এখন তো আধুনিক, রাস্তাঘাট অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ,
0: সেগুলোই মনে পড়ছে তাই না?
1: একেবারে বর্ষার সিজনে এইরকমই। আবার কোন সময় স্কুল তখন ছুটি দিয়ে দিত 2টা 1.5টার দিকে, তখন তো হিসাবটা আলাদা ছিল। 10টা স্কুল যেতাম, 1.5টা 2টা স্কুল ছুটি। যারা বড় ক্লাস তাদের একটু আধা ঘন্টা পর দিত। তখন টিফিন ছিল, মানে যারা ছোট ক্লাস তারা হাফ টিফিনের মধ্যে শেষ। হ্যাঁ, আর যারা বড় বড় ক্লাসে তারা তো পুরো ক্লাস করতে হতো,
0: স্কুল হতো, পুরো সময়টাই থাকতে হতো তাদের।
1: তারপরে ওই বৃষ্টি ভিজে চলে আসতাম এরকম, হয়তো ওই মাঠে আবার এই মানে খেলতে চলে যেতাম,
0: মানে বৃষ্টির মধ্যেই।
1: বৃষ্টির মধ্যে সেই ঘাসগুলোও নাই আর সেই খেলাগুলোও নাই। হ্যাঁ, মানে খালি দৌড়াতাম, মানে মানে কে কাকে ছুঁইতো। হ্যাঁ, এরকম
0: সেই এক ছুটে মনটা চলে গেল ছেলেবেলায় তাই না?
1: হ্যাঁ, ছেলেবেলায়। আর আমাদের আর একটা গ্রামের খেলা ছিল, মানে নুকানুকি, মানে মানে ওই যে যেটা এখন মানে ওটাকে কি বলি, লুকোচুরি। হ্যাঁ, মানে পাট পাট পাট খেতে থাকতো, পাট পাট গুলো এক মাথা হতো, ওই পাটের মধ্যে এক এক জন এক এক খুঁটুতে নুকা থাকতো আর একজন থাকতো ডম। হ্যাঁ, ওকে খুঁজে বের করতে হতো। হ্যাঁ, আর আমরা পাটের তলে তলে তলে আলির গড়ে গড়ে অন্য পাটে খেতে চলে যেতাম। এই খেলা
0: স্মৃতি।
1: হ্যাঁ,
0: সুন্দর স্মৃতি।
1: এই এইগুলো মনে পড়লে এখনকার ছেলেমেয়েরা বুঝবে না,
0: না তারা খেলতেও জানে না, এগুলো
1: জানে না কি খেলা।
0: হ্যাঁ, এগুলো যে কত আনন্দের,
1: আনন্দ ছিল,
0: বোঝে না এখনকার বাচ্চারা। ঠিক আছে প্রফুল্ল বাবু, খুব ভালো লাগলো, সাথে থাকুন। হ্যাঁ হ্যাঁ, সত্যি আমাদের এই ছেলেবেলা খুব সাধারণ ছিল।

0: নতুন বইয়ের গন্ধ, স্কুলের টিফিন সবাই মিলে ভাগ করে খাওয়া, পুজোর নতুন জামা যেগুলো আমরা সব বন্ধুদের দেখিয়ে আনন্দ পেতাম, আবার একটু পুজোর ছুটি হোক, গ্রীষ্মের ছুটি হোক বা বর্ষার ছুটি হোক, মামার বাড়ি যাওয়া, কিংবা বন্ধুদের সঙ্গে সারা দিন খেলা, আর বেশি খেলা হলেই একটু মায়ের কাছে বকুনি বা পেটুনি, এগুলোর মধ্যে অদ্ভুত এক আনন্দ, অদ্ভুত এক ভালো লাগা ছিল। আরও সেই রকমই স্মৃতিকথা শুনব আর একজন শ্রোতা বন্ধুর কাছে। হ্যালো।
1: হ্যাঁ, হ্যালো, নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ, দুইজন দিদি ভাই আছেন?
0: না, আজকে আমি একা রয়েছি আপনাদের সাথে, আমি মিষ্টু আছি।
1: ঠিক আছে। শুভ সকালে। আজকে বিষয় ছেলেবেলার।
0: হ্যাঁ দিদি, আপনার নামটা একবার সবাইকে।
1: বোলপুর, বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: অম্বিকা দেবী, হ্যাঁ বলুন।
1: ছেলেবেলার দেখুন, সত্যি তাই, ছেলেবেলা মানে সেখানে ছিল অনাবিল আনন্দ, শুধু মজা, আনন্দ। হ্যাঁ, সেখানে না ছিল কোনো চিন্তা, না ছিল কোনো ভাবনা। হ্যাঁ, মা বাবা বা পরিবারের আরো অনেকের আদর যত্নে বড় হওয়া, বেড়ে ওঠা। হ্যাঁ,
0: হুম হুম
1: স্কুল জীবন, সেখানে একটা সত্যি একদম মুক্ত বিহঙ্গের মতন একটা জীবন ছিল, উড়ে বেড়াতাম খোলা আকাশে একদম। হ্যাঁ,
0: একদমই তাই।
1: ছোটবেলায় ধরুন স্কুল বর্ষাকালের দিনে বেশি মজা হতো, স্কুল যেতাম, বৃষ্টি হলে বা বাড়ি ফিরতাম, জলে ভিজতে ভিজতে বই খাতা জুতো মোজা সব ভিজে একসা হয়ে বাড়ি আসতাম, তারপর মায়ের কাছে বকুনি। হ্যাঁ, অনেক সময় দু চার ঘা পরেও যেত পিঠে, আর ভাই আর আমি একদম পিঠো পিঠি ছিলাম,
0: হুম হুম
1: আমি আর ভাই নার্সারি, তো
0: হুম
1: সেই অবস্থায় যে খুবই ছোট দুজনেই। হ্যাঁ, ওইভাবে বাড়ি আসতাম, বাড়ি এসে হ্যাঁ মায়ের কাছে মার খেতাম, বকুনি খেতাম, কিন্তু ভুলে যেতাম আবার পরক্ষণেই, আবার পরের দিন
0: সে
1: সকালে যদি
0: একই কাজ।
1: বৃষ্টি হতো একই কাজ করতাম। মানে কি বলবো, মানে কোনো
0: একেই বলে
1: চিন্তা
0: শিশু
1: ভাবনা
0: মন, একেই
1: শিশু
0: বলে শিশু
1: মন
0: মন, যে
1: একদম।
0: মা
1: হ্যাঁ
0: বকা
1: হ্যাঁ
0: দিল তারপরেও ভুলে গিয়ে
1: হ্যাঁ হ্যাঁ
0: আবারও সেই অনাবিল আনন্দে মেতে যাওয়া।
1: হ্যাঁ হ্যাঁ কিন্তু দেখুন, তখন এখনকার মতন ছেলেদের কিন্তু এতটা রাগ বা অভিমান
0: ছিল না।
1: এখনকার বাচ্চাদের, যেটা দেখছি আমি খুব কম বয়সের বাচ্চারাও মানে কিভাবে একটুখানি যদি কেউ বকছে কিভাবে
0: অভিমান।
1: অভিমান,
0: হুম
1: কিন্তু
0: হুম
1: আমাদের সময় এইটার কিন্তু কোনো জায়গা ছিল না।
0: সব থেকে
1: হুম
0: মজার কথা দিদি, আমাদেরকে
1: হ্যাঁ
0: বকা দিলে, কাঁদলে উল্টে আমরা আরো মার খেতাম, যে কেন কাঁদছিস।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা হতো, হ্যাঁ হ্যাঁ এটা
0: তো
1: কিন্তু হতো,
0: এখনকার বাচ্চাদের কিন্তু বকা দেওয়া, মার তো
1: বাচ্চাদের
0: দূরের
1: কথা।
0: কথা,
1: হ্যাঁ
0: বকা দিলেই ভীষণ অভিমান হয়।
1: অভিমান হয় একদম। হ্যাঁ, বিশেষ করে বাড়ির বড়রা তো একদমই মানে দাদু দিদা ঠাকমা যদি থাকে তাহলে তো আর কথাই নেই, কিন্তু আমরা সেইটা আমার ঠাকুরদা বা ঠাকুমাকে আমরা পাইনি,
0: হুম
1: কারণ
0: হুম
1: আমার বাবা যখন ছোট ছিলেন তখনই আমার ঠাকুরদা বা ঠাকুমা মারা গিয়েছিলেন,
0: হুম
1: কিন্তু
0: হুম
1: সেই আদরটা পেয়েছিলাম আমরা মামার বাড়ির কাছ থেকে, আমার দিদা ছিলেন এবং আমার মামারা ছিলেন
0: হুম হুম
1: প্রচন্ড, মানে আমার দুটো মামা আমাদের বাড়িতেই থাকতো এবং আমার দিদাও প্রায় সই একরকম ধরতে গেলে আমাদের কাছেই থাকতেন, তো সেই অবস্থায় আমরা ওই আদরটা ভালোবাসাটা ওই মামার বাড়ি থেকেই পেয়েছিলাম।
0: খুব ভালো লাগলো
1: এটুকুই
0: আপনার
1: বললাম,
0: সাথে,
1: ভালো থাকবে।
0: হ্যাঁ,
1: হ্যাঁ
0: কথা বলে। সাথে থাকুন। সত্যি আমাদের ছেলেবেলা কিন্তু শেখায় স্বপ্ন দেখতে, ভুল করতে, আবার উঠে দাঁড়াতে ভুল শুধরে নিয়ে। সেই দিনগুলোর স্মৃতি আমাদের শক্তি দেয়। জীবনের কঠিন সময়ে কিন্তু সেই কথাগুলো স্মৃতি মনে করে আমাদের হাসতে শেখায়। তাই ছেলেবেলাকে ফিরে পাওয়া না গেলেও তার সরলতা আর নিষ্পাপ মনটাকে আমরা আজও কিন্তু এই স্মৃতিচারণার মাধ্যমে বাঁচিয়ে রাখতে পারি। তাই আসুন না, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমেই আমরা একটু করে ফিরে যাই আমাদের নিজেদের ছেলেবেলায়, মনে করি সেই সকল প্রিয় স্মৃতি। তবে এই মুহূর্তে সময় হয়ে গিয়েছে একটি গান শোনানোর। আপনাদের জন্য রয়েছে রূপঙ্কর বাগচির কণ্ঠে এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আমরা কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে রয়েছি এবং আমাদের মনটাকে আজ এই ব্যস্ততার মাঝখান থেকে সরিয়ে নিয়ে একটু ছুটি দিয়ে ফিরে গিয়েছি স্মৃতির পাতায়, সেই হারিয়ে যাওয়া ছেলেবেলায়। ছেলেবেলার স্মৃতিগুলো কিন্তু আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সেই স্মৃতি আমাদের শেখায় ভালোবাসতে, স্বপ্ন দেখতে এবং ছোট ছোট আনন্দে সুখ খুঁজে নিতে। আজকে সেই কথাই আমরা বলছিলাম এতক্ষণ ধরে। তবে আরও একটি গান আপনাদের জন্য শুভমিতার কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমরা আজকের এই অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। সত্যি ছেলেবেলা হয়তো আমরা আর কোনোদিন ফিরে পাবো না, কিন্তু তার মধু স্মৃতিগুলো আমাদের হৃদয়ের গভীরে বেঁচে থাকবে চিরকাল। দাও ফিরে এসে ছেলেবেলা, এই নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মিষ্টু, কথাই এবং কিছু গানের টালি নিয়ে। আজকের মতো কিছু কথায় কিছু গানে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও আগামীকাল আপনাদের সাথে এই অনুষ্ঠানে কথা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি।

0: ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য। আজ দশম শ্রেণী জীবন বিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন সিংহিমারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বদীপ ঘোষ। পাঠ গ্রহণে ওই বিদ্যালয়ের দুই শিক্ষার্থী সোমাদা।

0: দাস ও রাজ দাস।
1: আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং খুব মন দিয়ে পড়াশুনো করছো। আমি বিশ্বদীপ ঘোষ, সিঙ্গিমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কোচবিহার রামপুরে জীবনবিজ্ঞানের শিক্ষক, এবং আজকে আমার সাথে রয়েছে আমারই স্কুলের ক্লাস টেনের দুজন ছাত্রছাত্রী, রাজ দাস ও সোমা সাহা। এদের নিয়ে আমি জীবনবিজ্ঞানে দ্বিতীয় অধ্যায়ের, যেটা জীবনের প্রবহমানতা, সেখান থেকে কোষ বিভাজন ও কোষচক্র অংশটা আলোচনা করব। তাহলে আজকে পড়াশোনায় ঢোকা যাক। কোষ বিভাজন পার্টে সবার আগে রয়েছে ক্রোমোজোম সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। এই ক্রোমোজোম শব্দটা সঙ্গে আমরা কম বেশি অনেকেই পরিচিত, কিন্তু ব্যাপারটা আসলে কি? আমাদের ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসের ভেতরে ডিএনএ এবং কিছু প্রোটিন কুণ্ডলী পাকিয়ে যে বিশেষ গঠন তৈরি করে রাখে, সেটাই হচ্ছে আমাদের ক্রোমোজোম। এই গঠনটা সবসময় একই রকম থাকে না, কোষচক্রের বিভিন্ন দশায় এদের গঠনের পরিবর্তন আসে। যখন ইন্টারফেজ বা স্থির দশা চলে, তখন এর কুণ্ডলীটা খুলে যায় এবং তখন সে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা রূপে অবস্থান করে। এই ক্রোমাটিন জালিকাগুলোই যখন কোষ বিভাজনে চক্রে ঢুকবে বা মাইটোটিক দশায় ঢুকবে, হিস্টোন প্রোটিনের সঙ্গে কুণ্ডলী পাকিয়ে বিশেষ গঠন তৈরি করবে, যেটা হচ্ছে আমাদের ক্রোমোজোম। তাহলে এই যে কুণ্ডলী পাকালো, যেটা যে জালিকাটা, সেই নিউক্লিয় জালিকার প্রধান উপাদানই কিন্তু আমাদের ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা বলতে পারি ক্রোমোজোমের প্রধান গঠনগত উপাদানটা ডিএনএ, ঠিক আছে? আর তৃতীয় শব্দ যেটার সঙ্গে জুড়ে থাকে সেটা হচ্ছে জিন। জিনটা কি আবার? জিন হয় ডিএনএ বা আরএনএর এমন একটা কার্যকারী অংশ যেটা একটা ফাংশনাল প্রোটিন বা আরএনএ উৎপাদনের মাধ্যমে নিজেকে প্রকাশ করবে। তাহলে ক্রোমোজোমের একটা কার্যকরী একক হচ্ছে জিন, একটা ডিএনএ ছোট্ট খণ্ডক যেটা থেকে আমরা একটা প্রোটিন পেতে পারি বা একটা কার্যকরী আরএনএ পেতে পারি, সেটা হচ্ছে আমাদের জিন। তাহলে ক্রোমোজোম, জিন আর ডিএনএ যদি একটু সম্পর্ক টানার চেষ্টা করি, তাহলে ক্রোমোজোমের প্রধান গঠনগত নিউক্লিক অ্যাসিড হলো আমাদের ডিএনএ। আর এই ডিএনএর একটা খণ্ডক যেটা একটা কাজের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে প্রোটিন বা আরএনএ তৈরির মাধ্যমে, সেটাকে আমরা বলবো জিন, ঠিক আছে? তাহলে রাজ, তুমি বলো তো ক্রোমোজোমের গঠনগত প্রধান উপাদান কোনটা?
2: ডিএনএ ও প্রোটন।
1: প্রোটিন,
2: প্রোটিন,
1: ঠিক। আর এর কার্যগত একক কোনটা?
3: জিন,
1: ঠিক, একদম ঠিক। এরপরে আমাদের এই তিনটে সম্পর্ক জানার পর আমার পরবর্তী ধাপে রয়েছে ক্রোমোজোমের গঠন। ক্রোমোজোম কী, কয় প্রকারের হয়, কোথায় থাকে? দেখো, আমরা প্রথমে শুরু করলাম নিউক্লিয়াসের ভেতরে, তার মানে ক্রোমোজোম গঠনটা রয়েছে কোথায়? নিউক্লিয়াসে। এবার এই ক্রোমোজোম আমাদের শরীরে দু রকমের হতে পারে, তার মধ্যে কেমন জিন আছে, কী ধরনের কার্যকারিতা আমাদের শরীরে দেখাবে, তার উপর ভিত্তি করে এই ক্রোমোজোম দু রকমের হয়। একটাকে বলা হয় অটোজোম বা দেহ ক্রোমোজোম। এরা কারা? আমাদের দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রক যে জিনগুলো রয়েছে, এই দেহে স্বাভাবিক সাধারণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিনগুলো যে ক্রোমোজোমে থাকে, তাদেরকে আমরা বলি অটোজোম বা দেহ ক্রোমোজোম। আর যে ক্রোমোজোমগুলোতে যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিনগুলো অবস্থান করে, তাদেরকে বলা হয় সেক্স ক্রোমোজোম। এদেরকে আবার আমরা অ্যালোজোমও বলতে পারি। যদি মানুষের ক্ষেত্রে আসি, তাহলে আমাদের টোটাল ক্রোমোজোম হচ্ছে 46টি বা 23 জোড়া। তার মধ্যে 44টি অটোজোম, মানে দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রক ক্রোমোজোম, আর বাকি যে দুটো পড়ে থাকলো তারা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোমগুলো আবার দু রকমের হয়, একটাকে আমরা বলি এক্স আর একটাকে বলি ওয়াই। স্ত্রী দেহে দুটো সেক্স ক্রোমোজোমই একই রকমের, দুটোই হবে এক্স, আর পুরুষদের ক্ষেত্রে থাকে একটা এক্স ক্রোমোজোম আর একটা ওয়াই ক্রোমোজোম। এই ক্রোমোজোম টোটাল থাকলেও এটা সেটে অবস্থান করছে, সেটার উপর ভিত্তি করে আমাদের শরীরে ক্রোমোজোমের সংখ্যাটা থাকে। যে কোষগুলোতে ক্রোমোজোমের একটা সেট বর্তমান, মানে 23টা, মানুষের উদাহরণটাতে যদি যায় তাহলে 23টা ক্রোমোজোম, 22টা অটোজোম আর যে কোনো একটা সেক্স ক্রোমোজোম, এই একটা সেট মিলে যদি থাকে, তাহলে সেই কোষগুলোকে আমরা বলি হ্যাপ্লয়েড কোষ। হ্যাপ্লয়েড কোষ আমরা কোথায় পাই? যেমন আমাদের গ্যামেট, গ্যামেট হচ্ছে আমাদের শরীরের হ্যাপ্লয়েড কোষ। আর যে কোষগুলোতে আমাদের ক্রোমোজোমের দুটো সেট বর্তমান থাকে, মানে দুজোড়া অটোজোম, সরি, একজোড়া অটোজোম এবং একজোড়া সেক্স ক্রোমোজোম, মানে মোট 23 জোড়া ক্রোমোজোম থাকে, তাদেরকে আমরা বলে থাকি ডিপ্লয়েড সেট। আর ডিপ্লয়েড সেট ক্রোমোজোম আমাদের কোথায় থাকে? আমাদের শরীরের বেশিরভাগ কোষই থাকে এই ডিপ্লয়েড সেট ক্রোমোজোম। আমাদের যত

0: কোষ রয়েছে। তাহলে গ্যামেট বা জনন কোষ বাদ দিয়ে আমাদের শরীরে সব কোষে ক্রোমোসোম কী থাকে? ডিপ্লয়েড সেটে বর্তমান, ঠিক আছে। এর পরের পার্টে রয়েছে ক্রোমোসোমের গঠন, ক্রোমোসোমের ভৌত গঠন। দেখো, তোমাদের আমি প্রথমে একটা পার্ট বলেছিলাম, ক্রোমোসোম কোনো স্থির গঠন নয়, কোষ বিভাজনের বিভিন্ন দশাতে যখন যাবে গঠন পরিবর্তন হতে পারে। আমরা আদর্শ ক্রোমোসোম বলে যে গঠনটা পাই, সেই গঠনের বেশিরভাগ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় কোষ বিভাজনের একটা নির্দিষ্ট দশায়, যেটাকে আমরা বলি মেটাফেজ। কী কী গঠনগত বৈশিষ্ট্য আমরা এই সময় দেখতে পাই ক্রোমোসোমের মধ্যে? সবার আগে ক্রোমাটিড। এটা কি? ক্রোমোসোমে দৈর্ঘ্য বরাবর যে দুটো লম্বা বাহু থাকে, যারা একই রকমের গুণ সম্পন্ন হয়, যার মধ্যে একই রকমের জিন একই সজ্জায় বিন্যস্ত থাকে, তাদেরকে আমরা বলে থাকি ক্রোমাটিড। একই ক্রোমোসোমের দুটো ক্রোমাটিডকে একে অপরের সিস্টার ক্রোমাটিড বলা হয়। এই ক্রোমাটিডের মধ্যে না জিনগুলো ডিএনএ পরিমাণটা পেঁচিয়ে থাকে। এই পেঁচানোটা দুরকমের হয়, একটাকে বলে প্যারানেমিক কুণ্ডলী আর একটাকে বলে প্লেকটোনেমিক কুণ্ডলী। প্যারানেমিক কি? যে কুণ্ডলীটা সহজে পৃথক করা যাবে তাকে বলছি প্যারানেমিক, আর যাকে সহজে পৃথক করা যায় না তাকে বলে প্লেকটোনেমিক। এই দুটো ক্রোমাটিড হাওয়ায় তো ভাসবে না, তাই না? ক্রোমাটিডগুলো একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে। ক্রোমোসোমে যে জায়গায় ক্রোমাটিডগুলো একে অপরের সঙ্গে জুড়ে থাকে তাকে আমরা বলি মুখ্য খাঁজ বা প্রাথমিক খাঁজ বা প্রাইমারি কনস্ট্রিকশন। তাহলে সোমা, বলো তো ক্রোমোসোমের কোন অংশে ক্রোমাটিড দুটো জুড়ে থাকে একে অপরের সাথে? প্রাথমিক খাঁজ।
1: প্রাথমিক খাঁজ,
0: প্রাথমিক খাঁজে। এবার জুড়ে থাকতে সাহায্য করে এক বিশেষ ধরনের প্রোটিন, যেটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার। তাহলে দুটো বাহু বা ক্রোমাটিড জুড়ে রয়েছে একে অপরের সাথে কোন অংশে? প্রাথমিক খাঁজে। কার সাহায্যে জুড়ে রয়েছে? সেন্ট্রোমিয়ারের সাহায্যে। এবার এই ক্রোমোজোমগুলো বা এই ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো যখন কোষ বিভাজনে যাবে তখন ওদের বেমতন্তু বলে আরেকটা তন্তু আসবে যার সঙ্গে জুড়তে হবে। সেই জোড়ার জন্য আরেকটা বিশেষ ধরনের প্রোটিন আমাদের এই প্রাথমিক খাঁজে থাকে। এই চাকতির মতো দেখতে প্রোটিনটাকে বলা হয় কাইনেটোকোর। কি বলা হয়? কাইনেটোকোর। এই কাইনেটোকোর প্রোটিনটা কি করে? যখন কোষ বিভাজন শুরু হবে, বেমতন্তু গঠন হয়ে যাবে, তখন বেমের সঙ্গে ক্রোমোসোমকে জুড়তে সাহায্য করবে। তাহলে প্রধান খাঁজ বা প্রাথমিক খাঁজে আমরা দু ধরনের প্রোটিন পাচ্ছি, একটাকে বলছি সেন্ট্রোমিয়ার আর একটাকে বলছি কাইনেটোকোর। সেন্ট্রোমিয়ার কি করছে? ক্রোমোসোমের দুটো বাহু বা ক্রোমাটিডকে একে অপরের সঙ্গে জুড়তে সাহায্য করছে। কাইনেটোকোর কি করছে? এই ক্রোমোসোমকে বেমতন্তুর সঙ্গে সংলগ্ন হতে সাহায্য করছে, ঠিক আছে। তাহলে মুখ্য খাঁজ যখন বললাম, তার মানে গৌণ ব্যাপারটাও কিছু আসবে। তাহলে ক্রোমোসোমে মুখ্য খাঁজ বাদে যে এক বা একাধিক অতিরিক্ত খাঁজ থাকে এদেরকে আমরা বলি গৌণ খাঁজ। এই গৌণ খাঁজ থেকে আদর্শ নিউক্লিয়াসের একটা বিশেষ গঠন তৈরি হয় যেটাকে বলা হয় নিউক্লিওলাস। এই জন্য গৌণ খাঁজকে NORও বলা হয়, মানে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, ঠিক আছে। তাহলে NOR কোন অঞ্চলটাকে বলা হচ্ছে? গৌণ খাঁজ, কারণ এখান থেকে নিউক্লিওলাস গঠিত হচ্ছে। ক্রোমোসোমের গঠনের পরের অংশটা হচ্ছে স্যাটেলাইট। এটা কি? ক্রোমোসোমের গৌণ খাঁজের পেছনে যে ফোলা অংশ থাকে সেটাকে বলা হয় স্যাটেলাইট, আর যে ক্রোমোসোমে স্যাটেলাইটটা থাকে তাকে বলা হয় স্যাট ক্রোমোসোম। আগেকার দিনে জানো তো এই বিজ্ঞানীদের ধারণা ছিল এই স্যাটেলাইট অংশে না কোনো রকমের নিউক্লিওটাইড থাকে না, এটা একটা ব্ল্যাঙ্ক রিজিয়ন আমাদের ক্রোমোসোমে। কিন্তু পরবর্তীকালে গবেষণা থেকে বিজ্ঞানীরা দেখেছে না এখানে একই রকমের কিছু নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকে, কিন্তু নাম ঐতিহাসিক কারণে ওই একই রেখে দিয়েছে স্যাটেলাইট। আর টেলোমিয়ার কি? ক্রোমোসোমের মেরু প্রান্ত বা টার্মিনাল পোর্শন যেটা রয়েছে সেটাকে আমরা বলি টেলোমিয়ার। তাহলে একটা মেটাফেজিক ক্রোমোসোমে এই এই গঠন বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো। প্রথম থেকে যদি নামগুলো একবার রিপিট করি, ক্রোমোসোমের বাহুগুলো যেটাকে আমরা বলেছিলাম ক্রোমাটিড, এরা জুড়ে রয়েছে কোন অংশে? মুখ্য খাঁজ। কার মাধ্যমে? সেন্ট্রোমিয়ার। এরা কোষ বিভাজনের সময় বেমের সঙ্গে জুড়ে যায় কাইনেটোকোরের মাধ্যমে। মুখ্য খাঁজ ছাড়া অন্য গঠনগুলোকে বললাম গৌণ খাঁজ। গৌণ খাঁজ অংশ থেকে নিউক্লিয়াসের নিউক্লিওলাস তৈরি হয় বলে তাকে বললাম NOR। ক্রোমোসোমের শেষে গৌণ খাঁজের শেষ অংশটাকে বলা হয় স্যাটেলাইট, আর টেলোমিয়ার হচ্ছে মেরু প্রান্ত। এই ক্রোমোসোম গঠনের পরে আমাদের জানতে হবে ভিতরে রাসায়নিক উপাদান কী কী রয়েছে। আমরা তো এতক্ষণের ভৌত গঠন স্ট্রাকচার কেমন, যেমন আমাদের

0: পা শরীর দেখতে কেমন, সেই জিনিসটা আমরা মাইক্রোস্কোপের নিচে যদি মেটাফেজ দশায় দেখি সেটা জানতে পারলাম। এবার রাসায়নিকভাবে যদি বিশ্লেষণ করি তাহলে এর ভেতরে আমরা কি দেখতে পাব, ক্রোমোসোমের মোট উপাদান মুখ্যত দুরকমের। এর প্রায় 50% ভাগ থাকে প্রোটিন আর 50% ভাগ থাকবে নিউক্লিক অ্যাসিড। তাহলে প্রথম 50% ভাগ কি বললাম?
1: প্রোটিন।
0: প্রোটিন আর সময় দ্বিতীয় ভাগটা
2: নিউক্লিক অ্যাসিড।
0: নিউক্লিক অ্যাসিড। এবার প্রায় 50% কেন বলছি বলতো? অল্প কিছু পরিমাণে 1%-এরও কম থাকে কিছু ধাতব আয়ন, যেমন ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, এই ধাতব আয়নগুলো না সামান্য পরিমাণে থাকে, যারা ডিএনএ এর গঠনটাকে স্টেবিলিটি বা স্থিরতা দেয়। ঠিক আছে, তাহলে প্রথমে চলে যাই আমরা প্রোটিন ভাগে। ডিএনএ এর প্রোটিন থাকে দুরকমের, একটাকে আমরা বলি হিস্টোন প্রোটিন আর একটাকে বলি নন হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন কোনগুলো? যেগুলোতে আর্জিনিন, লাইসিন, হিস্টিডিন এই জাতীয় ক্ষারীয় অ্যামিনো অ্যাসিডগুলো বেশি পরিমাণে থাকে, সেগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। আমাদের ইউক্যারিওটিক শরীরে 5 রকমের হিস্টোন প্রোটিন দেখতে পাওয়া যায়। এদের নাম আছে জানো তো, H1, H2A, H2B, H3, H4, ক্লিয়ার? আর নন হিস্টোন প্রোটিন কীগুলো? কিছু রেসিডুয়াল প্রোটিন আমাদের শরীরের এই ক্রোমোসোমের মধ্যে থেকে যায়, যেগুলো মূলত অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড মানে টাইরোসিন, ট্রিপটোফ্যান এ জাতীয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। এগুলোকে আমরা বলছি আম্লিক প্রোটিন বা নন হিস্টোন প্রোটিন। আর ওই যে প্রায় 50% যে প্রোটিন বললাম, তার মধ্যে শতকরা 45% ভাগটাই নিয়ে নেবে হচ্ছে হিস্টোন, আর প্রায় 5% মধ্যে নন হিস্টোন। তাহলে সোমা বলো তো আমাদের হিস্টোন প্রোটিনগুলোর নাম কী কী বললাম?
2: লাইসিন,
0: হিস্টোন প্রোটিন,
2: H2,
0: এ,
2: H2A, H2B, H1, H3 ও H4।
0: একদম ঠিক। এর পরবর্তী অংশ কী থাকলো? নিউক্লিক অ্যাসিড। তাহলে প্রোটিন ছাড়া দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডও ক্রোমোসোমের মধ্যে দু রকমের থাকে, একটাকে বলে ডিএনএ, একটাকে বলা হয় আরএনএ। ঠিক আছে, ডিএনএ কী পরিমাণ থাকবে? রাফলি 45%, আর 5% কাছাকাছি থাকবে আরএনএ। ডিএনএ 45%, আরএনএ রাফলি 5%, হিস্টোন প্রোটিন রাফলি 45%, নন হিস্টোন প্রোটিন রাফলি 5%, আর 1%-এরও কম থাকবে কিছু ধাতব আয়ন। এই হচ্ছে আমাদের ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদানগুলোর কম্পোজিশন। এবার একে একে আমরা আমাদের সিলেবাস অনুসারে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএর উপাদানগুলোতে ঢুকবো, যেটা আমাদের ভাগে রয়েছে। ডিএনএ বা আরএনএ এদের কমন নামটা কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, মানে এরা কারা? এরা নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক কী বলো তো? নিউক্লিওটাইড। একটা 5 কার্বনযুক্ত শর্করা, একটা ফসফেট গ্রুপ আর একটা নাইট্রোজেনযুক্ত ক্ষার পরপর জুড়ে যে গঠনগত এককটা তৈরি করে তাকে আমরা বলে থাকি নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডগুলো পরপর জুড়ে গিয়ে তৈরি করে আমাদের নিউক্লিক অ্যাসিড। তাহলে এটাকে আমরা বলতে পারি কি, নিউক্লিওটাইডের পলিমার। যেমন স্টার্চ আমরা ভাতে যেটা খাই, আর গ্লুকোজ যেটা সরলতম শর্করার রূপ। কিভাবে স্টার্চ তৈরি হচ্ছে? পরপর 100 থেকে 1000 গ্লুকোজ অণু জুড়ে গিয়ে তৈরি করে দেয় স্টার্চ বা শ্বেতসার, যেটা আমরা ভাতে পাচ্ছি। তাহলে স্টার্চ ছিল কি? গ্লুকোজের পলিমার। একই রকমের ডিএনএর ভেতরে এই নিউক্লিওটাইডগুলো পরপর অনেকগুলো সংখ্যায় জুড়ে তৈরি করে দিচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা সোজাভাবে বলতে পারি নিউক্লিক অ্যাসিড হলো নিউক্লিওটাইডের পলিমার। ঠিক আছে, আর এক একটা নিউক্লিওটাইড কী দিয়ে গঠিত? একটা 5 কার্বনযুক্ত শর্করা বা পেন্টোজ সুগার, একটা নাইট্রোজেনাস বেস, একটা ফসফেট গ্রুপ। এর মধ্যে যদি ফসফেট গ্রুপটাকে বার করে দেই তাহলে কে কে পড়ে থাকলো? 5 কার্বন পেন্টোজ সুগার আর হচ্ছে নাইট্রোজেন ক্ষার। এই দুটোকে জুড়ে যে গঠন এককটা তৈরি হয় তাকে আমরা বলি নিউক্লিওসাইড। তাহলে দেখো সরল সমীকরণ কেমন আসে, নিউক্লিওসাইডের সঙ্গে যদি আমরা ফসফেট জুড়ে দিই ওটা হয়ে গেল নিউক্লিওটাইড, আর নিউক্লিওটাইডকে পরপর অনেকগুলো যদি জুড়ে দিই তখন আমরা বিভিন্ন রকমের নিউক্লিক অ্যাসিড পেয়ে যাই, তাই না? তাহলে এরা হচ্ছে এদের গঠনগত একক। এবার এদেরকে ভাঙার চেষ্টা করি। প্রথমে চলে আসি 5 কার্বন শর্করা বা পেন্টোজ সুগার, যার নাম বললাম। ডিএনএ বলো আরএনএ বলো দু রকমের নিউক্লিক অ্যাসিডেই না 5 কার্বন শর্করা থাকে। আরএনএতে যে শর্করাটা থাকে তার নাম হচ্ছে রাইবোজ। আর তোমরা নামটাকে খেয়াল করে দেখো, আরএনএ নাম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। ওদের নামকরণটা হয়েছে তাদের সুগারের ভিত্তিতে, যেহেতু রাইবোজ সুগার রয়েছে তাই ওর নাম রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএতে যে শর্করাটা থাকে তার নাম ডিঅক্সিরাইবো।

0: আর তার থেকে রয়েছে ডিএনএর নাম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এবার রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ এই দুটো শর্করার ফারাক কী? ডি ডিই ডি ডি মানে রিমুভ, বের করে দাও, অক্সি মানে অক্সিজেন, মানে রাইবোজ শর্করা থেকে আমরা যদি একটা অক্সিজেন বের করে দেই তাহলে যে শর্করাটা তৈরি হয় সেটাকে বলে ডিঅক্সিরাইবোজ। এই শর্করাটা কোথায় থাকে? ডিএনএর মধ্যে। তাহলে পেন্টোজ সুগার যেটা ডিএনএর মধ্যে থাকে তার নাম ডিঅক্সিরাইবোজ, এর থেকে ডিএনএর নামকরণ হয়েছে। আরএনএ শর্করাটার নাম
1: রাইবোস,
0: রাইবোস, তার থেকে আরএনএর নামকরণ হয়েছে। ক্লিয়ার? দ্বিতীয় ভাগে রয়েছে আমাদের নাইট্রোজেনাস ক্ষার। নাইট্রোজেন ক্ষার আবার দু রকমের হয় জানো তো, একটাকে বলছি আমরা পিউরিন আর একটা শ্রেণীকে বলছি পিরিমিডিন। পিউরিন পিরিমিডিন, পিউরিন নিউক্লিক অ্যাসিডে দু রকমের হতে পারে, অ্যাডিনিন গুয়ানিন। ডিএনএ এবং আরএনএ উভয়ের ক্ষেত্রেই পিউরিন দুটো সেম, অ্যাডিনিন গুয়ানিন আমরা ডিএনএর মধ্যেও পাবো আবার আরএনএর মধ্যেও পাবো। দ্বিতীয় প্রকারের যে নাইট্রোজেন ক্ষার রয়েছে অর্থাৎ পিরিমিডিন, সেখানে ডিএনএ আরএনএ একটু ভ্যারিয়েশন দেখায়। কেমন ভ্যারিয়েশন দেখায়? আমাদের নিউক্লিক অ্যাসিডের গঠনে তিন রকমের পিরিমিডিন থাকতে পারে, কী কী? সাইটোসিন, থাইমিন, ইউরাসিন। এর মধ্যে সাইটোসিন নিয়ে কোনো অসুবিধা নেই, এর ডিএনএতেও থাকবে আরএনএতেও থাকবে, উভয় জায়গায় বিরাজমান। পরের দুটো একদম স্পেসিফিক, তুই ওখানে আছিস মানে আমি ওখানে যাব না, মানে থাইমিন যেহেতু ডিএনএতে আছে ও আরএনএতে যাবে না, আরএনএ তুই থাকবি না, সরে যা, কে ঢুকবে ওখানে? ইউরাসিন। তার মানে পিরিমিডিনের মধ্যে সাইটোসিনটা ডিএনএ আরএনএর ক্ষেত্রে কমন, থাইমিনটা থাকবে শুধুমাত্র ডিএনএতে, আর ইউরাসিলটা আমরা দেখতে পাবো শুধুমাত্র আরএনএতে। তাহলে রাজ বলতো, ডিএনএ আরএনএ উভয়ে কমন যে পিরিমিডিনটা তার নাম কি?
2: সাইটোসিন।
0: সাইটোসিন। সোমা বলো, শুধুমাত্র আরএনএতে থাকে কোনটা?
1: ইউরাসিল।
0: আর তুমি বলো শুধুমাত্র ডিএনএতে থাকে কোনটা?
2: থাইমিন।
0: থাইমিন। তাহলে পরিষ্কার যে জায়গাটা ভ্যারিয়েশন রয়েছে, আমাদের পিউরিনে অসুবিধার ব্যাপারই নেই কারণ পিউরিনে দুটোই কমন, ঠিক আছে। আর লাস্ট এলিমেন্টটা হচ্ছে আমাদের ফসফেট গ্রুপ, যেটা ফসফরিক অ্যাসিড রূপে থাকে, H3PO4, ঠিক আছে। এই ফসফেট গ্রুপ কটা রয়েছে তার উপর ভিত্তি করে নিউক্লিওটাইড তিন রকমের হয়, তোমরা পড়েছো ক্লাস নাইনে, ATP-র নাম শুনেছ, ADP-র নাম শুনেছ, AMP-র নাম শুনেছ। AMP, অ্যাডিনোসিন মনোফসফেট, মনো মানে এক, মানে এই নিউক্লিওটাইডটার মধ্যে একটা ফসফেট গ্রুপ রয়েছে, অ্যাডিনোসিন ডাইফসফেট, বাকি গঠনটুকু এক, ফারাকটা কোথায়? দুটো ফসফেট গ্রুপ রয়েছে। আর তোমরা ক্লাস নাইনে এনার্জি কারেন্সি হিসেবে যাকে চিনে এসছো ATP, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ট্রাই মানে
1: তিনটা,
0: তিনটে, তার মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেটে তিনটা ফসফেট গ্রুপ রয়েছে। বাকি স্ট্রাকচারটা একই রকমের, পেন্টোজ সুগার রয়েছে রাইবোজ, একই রকমের পিউরিন বেস রয়েছে, ঠিক আছে, খালি ফারাকটা হয়ে গেল ফসফেট গ্রুপের সংখ্যায়। একটা থাকলে মনোফসফেট, দুটো থাকলে ডাইফসফেট, তিনটে থাকলে ট্রাইফসফেট। পরিষ্কার? এবার এই ডিএনএ এই যে অংশগুলো নিয়ে নিউক্লিওটাইড গঠন করলো, নিউক্লিওটাইডগুলো পরপর জুড়ে গিয়ে তৈরি করে দিচ্ছে নিউক্লিক অ্যাসিড। ডিএনএ আরএনএর কমন স্ট্রাকচারটা না একটু আলাদা, সাধারণত ডিএনএ দুটো পলিনিউক্লিওটাইড চেনকে একে অপরের সঙ্গে হেলিক্যালি কয়েল হয়ে থাকে, মানে পলিনিউক্লিওটাইডে দুটো চেন আসবে যারা একে অপরের সঙ্গে হেলিক্যালি কয়েল করে অবস্থান করবে। এই ডিএনএ বিশেষ নকশাটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ওয়াটসন অ্যান্ড ক্রিক, যার জন্য 1953 সালে তারা নোবেল প্রাইজও পেয়েছিলেন। আর আরএনএতে একটা তন্তুই শুধুমাত্র থেকে যায়, ওখানে কমনলি একতন্ত্রী হয়, ডিএনএ কমনলি দ্বিতন্ত্রী, আরএনএ কমনলি একতন্ত্রী, এই হচ্ছে এদের সাধারণ গঠন। এবার এই ক্রোমোজোমগুলোকে আমরা যখন দেখার জন্য মাইক্রোস্কোপের নিচে রঞ্জক দিয়ে রঞ্জিত করি, স্টেন করি, তখন দেখা যায় কি জানো তো, এর কিছু জায়গা ডিপভাবে রং নিচ্ছে, কিছু জায়গা হালকাভাবে রং নিচ্ছে। ইন্টারফেস দশা বা স্থির দশাতে ক্রোমোজোমে যে অংশটা হালকাভাবে রঞ্জিত হয় সেই অংশটাকে আমরা বলি ইউক্রোমাটিন, ঠিক আছে। আর এই রঞ্জককরণের সময় ইন্টারফেজে যে অংশটা ডিপ রং নেবে তাকে আমরা বলি হেটেরোক্রোমাটিন। এতে গেলে এদের রঞ্জন ধর্মের পার্থক্য কী, থেকে এই রঞ্জক ধর্মের পার্থক্য হয় জানো কি? ইউক্রোমাটিন যে অংশটা না, এই অংশটা সক্রিয় জিন থাকে। এবার জিন যখন সক্রিয় হচ্ছে, তোমরা উঁচু ক্লাসে শিখবে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, তাহলে কাজ করতে হলে ওই জায়গাটাকে লুজ থাকতে হবে, এই জন্য এই জায়গাটা কয়েলিংটা অনেক ঢিলা হয়েছে। এবার কয়েলিং যদি প্যাচ কম থাকে সেই জায়গাটা জটও খাবে না, তাহলে রং নিলেও ডিপ রং নেবে।

0: না, হালকা রং নেবে। এই জন্য ইন্টারফেস দশাতে এই অংশটা যেহেতু সক্রিয় জিন দিয়ে গঠিত, তাই এই অংশটা হালকাভাবে রঞ্জিত হয়, তাই হালকা রঙের দেখা যায়। আর হিটারোক্রোমাটিন অংশে কী থাকে? ওরা অলস, নিষ্ক্রিয় জিনগুলো বসে রয়েছে, যাদের কোনো কাজ নেই, আরএনএ তৈরি করতে হবে না, প্রোটিন তৈরি করতে হবে না, কোনো খাটনি নেই, ঠিক আছে। কিছু অ্যাক্সেসরি এলিমেন্ট হিসাবে আমাদের ক্রোমোজোমে বসে রয়েছে, সেই অংশটা হচ্ছে হেটারোক্রোমাটিন, তার মানে জড়সড় হয়ে বসে রয়েছে, অনেকটা অংশ থাকছে, মানে রং বেশি নেবে। তাই এদেরকে ইন্টারফেস দশা বা স্থির দশাতে রং করলে ডিপ রঙের দেখায়। ক্লিয়ার? তাহলে দেখো, কোষ বিভাজনের প্রাথমিক প্রস্তুতি পর্ব হিসাবে আমাদের প্রথম সিলেবাসে পার্টেই ছিল ক্রোমোজোমের গঠন, রাসায়নিক উপাদান, এর প্রকারভেদ, এর গঠনগত অংশগুলো। এরপরে সরাসরি কোষ বিভাজনে ঢোকার আগে আমাদের রয়েছে কোষ বিভাজনে কিছু অঙ্গাণু এবং তাদের ভূমিকা কী কোষ বিভাজনে। আমাদের সিলেবাস অনুসারে পরপর চারটা কোষ অঙ্গাণুর ভূমিকা আমাদের জানতে হবে। সবার আগে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কী বলা হয় কোষের?
1: মস্তিষ্ক।
0: মস্তিষ্ক, ব্রেন। কেন? কারণ এর মধ্যে এই ডিএনএটা বসে রয়েছে, যার কার্যকারী অংশ হচ্ছে জিন। আর আমাদের শরীরে সব বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রিত হয় মুখ্যত জিনের দ্বারা। তাহলে কোষের সব কাজ যদি জিন নিয়ন্ত্রণ করে, এবং জিন যেহেতু নিউক্লিয়াসে বসে রয়েছে, এই জন্য নিউক্লিয়াসকে বলা হয় ব্রেন অফ এ সেল বা কোষের মস্তিষ্ক। কোষ বিভাজনের ভূমিকা কী? এই যে আমাদের বংশগত বৈশিষ্ট্যগুলো, ধারক বাহক যে জিন বা ডিএনএগুলো রয়েছে সেগুলোকে রাখা, নিউক্লিয়াসের কুণ্ডলী খুলে যাওয়া, ঠিক আছে, কখন স্থির দশাতে, আবার যখন বিভাজনে যাবে সেগুলো জল বিয়োজন করে কুণ্ডলীকৃত হয়ে আদর্শ ক্রোমোজোমের গঠন যেটা বলে সেটা চলে আসা, ঠিক আছে, এই সব কাজগুলোকে সম্পাদন করে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পরে দ্বিতীয় অঙ্গাণু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেন্ট্রোজোম ও অনুনালিকা বা মাইক্রোটিবিউল। আমরা ক্রোমোজোমের গঠনের সময় বেমতন্তু বলে একটা নাম শুনেছিলাম, তাই না? এবার বেমতন্তু কি? একটা গঠন যাকে ধরে কোষ বিভাজনের সময় ক্রোমোজোমগুলো গমন করবে। এই বেমতন্তুটা তৈরি হয় উদ্ভিদ আর প্রাণী কোষে আলাদা আলাদা গঠন থেকে। উদ্ভিদ কোষে বেমটা তৈরি করে দেয় মাইক্রোটিবিউল বা অনুনালিকা বলে একটা অংশ, আর প্রাণী কোষে নিউক্লিয়াসের কাছে একটা বিশেষ গঠন থাকে যাকে আমরা বলি সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম থেকে অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয়, এবং এই অ্যাস্ট্রাল রশ্মি থেকে প্রাণীদের বেমতন্তু গঠিত হয়। যেহেতু অ্যাস্ট্রাল থেকে তৈরি হচ্ছে, এজন্য প্রাণীদের বেমকে বলে অ্যাস্ট্রাল বেম, আর অনুনালিকা বা মাইক্রোটিবিউল থেকে তৈরি হওয়া উদ্ভিদ বেমকে বলে অ্যানেস্ট্রাল বেম। তাহলে বেমতন্তু তৈরি করা এই অঙ্গাণুগুলোর প্রধান কাজ। তৃতীয় কোষ অঙ্গাণুর যার গুরুত্ব আমাদের সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে রাইবোজোম। নাইনে শিখেছ রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি, তাই না? প্রোটিনের কারখানা। কেন? আমাদের শরীরে যত প্রোটিন দরকার পড়বে সব প্রোটিনগুলো তৈরি হবে আমাদের রাইবোজোমের মধ্যে। তাহলে কোষ বিভাজনে যাবে, কোষকে কিছু কাজ করতে হবে, কাজ করার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? উৎসেচক। উৎসেচক 95% ক্ষেত্রে প্রোটিন। কিছু গঠনগত একক দরকার, উপাদান দরকার, যারা এদের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি বজায় রাখবে, হেল্প করবে এই জায়গাটা, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রোটিন। তাহলে যাবতীয় প্রয়োজনে উৎসেচক, অন্যান্য উপাদান, এই সব প্রোটিনগুলো তৈরি করে দেবে কে? রাইবোজোম। তাই তৃতীয় গুরুত্বপূর্ণ অঙ্গাণু কোষ বিভাজনের হচ্ছে আমাদের রাইবোজোম। প্রথম ছিল নিউক্লিয়াস, দ্বিতীয় সেন্ট্রোজোম ও অনুনালিকা, আর তৃতীয় গেল রাইবোজোম। আর শেষ কোষ অঙ্গাণু যেটা রয়েছে আমাদের এই অংশের সেটাকে আমরা বলছি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কি বলে?
1: কোষের শক্তিঘর।
0: কোষের শক্তিঘর। কেন? আমরা দিনের বেলা যখন ঘুমিয়ে থাকি বা রাতে যখন ঘুমিয়ে থাকি, তখনও না আমার শরীরের প্রত্যেকটা কোষকে কিছু কাজ করতে হয়। কাজ করার জন্য কি দরকার? শক্তি। এই শক্তি তৈরি করে কে? মাইটোকন্ড্রিয়া, এটিপি রূপে, ঠিক আছে। এবার কোষ বিভাজনের সময় কোষকে কাজ করতে হবে, এবার সেই কাজ করার জন্য তার শক্তি দরকার। আমাদের যে কোনো কোষীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগান কে দেয়? মাইটোকন্ড্রিয়া। তাহলে প্রয়োজনীয় প্রোটিন যোগান দেবে রাইবোজোম, শক্তির যোগান দেবে মাইটোকন্ড্রিয়া। ক্লিয়ার? আর এদিক থেকে আমাদের নিউক্লিয়াস পুরোটাকে কন্ট্রোল করবে, আর বেমতন্তুটা তৈরি করে দেবে হচ্ছে সেন্ট্রোজোম আর অনুনালিকা বা মাইক্রোটিবিউল। তাহলে এই অঙ্গগুলো গঠনে কাজ হয়ে গেল। নেক্সট, কোষ চক্রটা কি এটা বলে আজকে আমরা শেষ করে দেব, তারপরে সুযোগ পেলে আমরা কোষ বিভাজন পদ্ধতিতে ঢুকবো। কোষ চক্রটা কি? একটা কোষ তৈরি হওয়ার পর সেই কোষ বিভাজিত হয়ে আবার নতুন কোষ তৈরি হওয়া পর্যন্ত এই সময়কালের মধ্যে যাবতীয় যা ঘটনা ঘটে, এক কথায় সেটাকেই আমরা বলি কোষচক্র বা সেল সাইকেল। এই কোষচক্রের সময় প্রথম যে কোষটা বিভাজিত হচ্ছে তাকে বলে জনিত্রী কোষ,

0: আর জনিত্রী কোষ বিভাজিত হয়ে যে কোষগুলো তৈরি হয় তাকে বলে অপত্য কোষ। তাহলে তৈরি হওয়া কোষগুলোকে কি বলছি?
1: অপত্য কোষ।
0: আর যেটা বিভাজিত হচ্ছে তাকে বলে জনিত্রী কোষ। কোষ বিভাজনের বা কোষ চক্রের দুটো দশা রয়েছে, একটা ইন্টারফেজ বা স্থির দশা, আর একটা বিভাজন দশা বা মাইটোটিক ফেজ। ইন্টারফেজ বা স্থির দশাকে আমরা তিনটা ভাগে ভাগ করে নিই, একটাকে বলে G1, একটাকে বলে G2S, আর একটাকে বলে G2। ইন্টারফেজ বা স্থির দশার প্রথম দশাটার নাম হচ্ছে G1। কেন এরকম নাম? প্রথম দিকে বিজ্ঞানীদের ধারণা কী ছিল বলতো? এ সময় কোষ কোনো কাজ করে না, একদম রেস্ট করে, সেই জন্য এটাকে বলা হয় ফার্স্ট গ্যাপ ফেজ। পরে বিজ্ঞানীরা দেখলো না, এখানে কোষ যথেষ্ট কাজ করে, তাই নামটা চেঞ্জ করে হলো ফার্স্ট গ্রোথ ফেজ, প্রথম বৃদ্ধি দশা। গ্যাপ গ্রোথ দুটোই জি দিয়ে থাকে, তাই ইনিশিয়াল ফর্মটা একই থাকলো G1। কী কাজ করে কোষ এই সময়? কোষ তার প্রয়োজনীয় RNAগুলোকে সংশ্লেষিত করে নেবে, mRNA, tRNA, rRNA, যেটা পরবর্তীকালে আমার রেপ্লিকেশনের সময় লাগবে, কিছু প্রয়োজনীয় উৎসেচক তৈরি করে নেবে, আর ওই যে কোষঙ্গাণুগুলোর কথা বললাম যারা কাজ করবে, এই কোষঙ্গাণুগুলো তৈরি করবে, এই যাবতীয় কাজগুলো সম্পাদন করবে কখন? G1-এ। এবার G1-এ এই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে ইন্টারফেজের দ্বিতীয় দশাতে ঢুকে যাবে, যার নাম S বা সংশ্লেষণ দশা, ইংরেজিতে বলে সিনথেটিক ফেজ। কেন? এই সময় ক্রোমোজোমের DNA পরিমাণটা ডাবল হয়ে যায়। কিভাবে? রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ পদ্ধতিতে। ধরো একটা কোষে যদি স্বাভাবিক অবস্থায় 2C পরিমাণ DNA থাকে, এই S দশা কমপ্লিট করার পর তার DNA পরিমাণ ডাবল হয়ে যাবে, মানে 4C। ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হচ্ছে না, ওটা ডিপ্লয়েড কোষ হলে 2N থাকবে, ক্রোমোজোম নাম্বার সেম। প্রত্যেকটা ক্রোমোজোমে যে পরিমাণ DNA ছিল পরিমাণটাকে ডাবল করে নিচ্ছে। তাহলে N দিয়ে আমরা ক্রোমোজোম সংখ্যা সেট বোঝাচ্ছিলাম, আর C দিয়ে DNA পরিমাণ। তাহলে S দশা শুরু হওয়ার আগে কোষের মধ্যে DNA পরিমাণ কত? 2C। S দশা শেষ হয়ে গেলে 4C। ক্রোমোজোম সংখ্যা যদি আগে 2N থাকে, এখানেও 2N, সংখ্যার কোনো পরিবর্তন আসবে না, ক্লিয়ার? খালি DNA পরিমাণটা ডাবল হয়ে যাবে। আর অন্তিম দশা ইন্টারফেজের হচ্ছে G2, এরও নামকরণটা না G1 এর মতো, কেমন? ওই আগে বিজ্ঞানীরা ভাবতে সময় কিছু কাজ করছে না, বসে যায় আছে, সেকেন্ড গ্যাপ ফেজ। কিন্তু পরে দেখলো না কাজ করে। কী কী কাজ করে বলতো? যে সমস্ত RNA প্রোটিনের সংশ্লেষণ বাকি আছে, ঠিক আছে, যেগুলো এখনও আমার দরকার কোষ বিভাজনে ঢোকার জন্য, সেগুলো সব তৈরি করে দেবে হচ্ছে G2 ফেজ। এবার ইন্টারফেজটা বেসিক্যালি কি? কোষ বিভাজনে ঢোকার জন্য প্রিপারেটরি ফেজ, মানে একটা প্রস্তুতিকরণ দশা, যা যা লাগবে তৈরি করে নিই। যেমন তোমরা পরীক্ষার আগের দিন বাড়িতে যা যা রিভিশন করা করে আসো, সকালে একবার দেখে নিলে এক ঝলক, পরীক্ষার হলে গিয়ে কোশ্চেন পেয়ে লিখতে শুরু করলে, জাস্ট ওই প্রিপারেশনটা সব হয়ে গেল হচ্ছে এখানে। এরপরে ঢুকবে বিভাজন দশা বা মাইটোটিক ফেজ। এই মাইটোটিক ফেজটা আমরা পরে কোষ বিভাজনের পদ্ধতিতে ডিটেলসে ঢুকবো, কারণ এটা সিলেবাসে আমাদের ডিটেলসে আলোচনা করতে হবে। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি।
2: নমস্কার।
3: এতক্ষণ শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য। আজ দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে পাঠদান করলেন সিঙ্গিমারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বদীপ ঘোষ। পাঠ গ্রহণে ওই বিদ্যালয়ের দুই শিক্ষার্থী সোমা দাস ও রাজ দাস। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কথাই সুরে অনুষ্ঠানটি।

শ্রোতা বন্ধুরা, এখন টিকটিক করে ঘড়ি জানান দিচ্ছে সময় হয়ে গিয়েছে কথাই সুরে অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে আপনাদের সাথে কিছু কথা নিয়ে তো অবশ্যই থাকব, তবে তার মাঝে মাঝে থাকবে কিছু গান, কিছু সুর। সুরের তো কোনো ভাষা নেই, নেই কোনো সীমারেখা। একটা সুন্দর গান মুহূর্তের মধ্যেই আমাদের মনকে ভালো করে দিতে পারে, তাই জীবনের ব্যস্ততার মাঝেও গানকে আমাদের সঙ্গী করে রাখতেই হবে, কারণ গানই পারে হৃদয়ের গভীরে আলো জ্বালাতে। আর আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রতিদিন এই কথাই সুরে অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আমরা শোনাই কিছু বাংলা ছায়াছবি থেকে গান এবং পরবর্তী পর্যায়ে হিন্দি ছায়াছবি থেকে গান। আর এই গানের মাধ্যমেই তো অদেখা শ্রোতা আপনাদের সাথে

আমাদের এক হৃদয়ের সুতোই বাঁধা সম্পর্ক তৈরি হয়ে যায়, এবং প্রতিটি গানের মধ্যে যে লুকিয়ে থাকে একটা গল্প, একটা অনুভূতি, তা আপনাদের আমাদের সকলের জীবনের সঙ্গেই যেন মিশে যায়। তাই আজকের এই কথাই সুরে অনুষ্ঠানে আমরা শুনব কিছু মন ছুঁয়ে যাওয়া গান। আশা করি প্রতিটা সুর আপনাদের মনকে স্পর্শ করবে এবং আপনাদের দিনের ক্লান্তিকে দূর করে দেবে। তাই এই একটি ঘন্টা আমাদের সঙ্গে থাকুন আর গানের স্রোতে ভাসিয়ে দিন নিজের মনকে। কথাই তো আবারও ফিরব, তবে প্রথমে শুরু করা যাক একটি গান দিয়ে। প্রথমেই আপনাদের জন্য রয়েছে অনুসন্ধান ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে এই গানটি। সুর করেছেন আরটি বর্মণ।

শ্রোতা বন্ধুদের আজ জানাব এমন এক নারীর কথা যিনি ভারতের ইতিহাসে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এবং একজন প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী। 1908 সালের 25শে জুন পাঞ্জাবের আম্বলায় এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সুচেতা মজুমদার। পরবর্তীতে সুচেতা কৃপালিনী নামে তিনি পরিচিত হন। 1963 থেকে 1967 সাল পর্যন্ত তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। একজন কঠোর প্রশাসক হিসেবে প্রশাসনিক ক্ষেত্রে তার বিশেষ সুখ্যাতি ছিল। ভারতের স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদে তিনি নারী সদস্যদের মধ্যে ছিলেন অন্যতম। আজ তাঁর জন্মদিনে জানাই আনত প্রণাম। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কথাই সুর অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে পরবর্তী গানটি আপনাদের জন্য শিলালিপি ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। সুর করেছেন সুধীন দাশগুপ্ত।

শ্রোতা বন্ধুরা, প্রতিটি গান যেন একটা গল্প বলে। কখনো সেই গল্প শিল্পীর হয়, কখনো বা আমাদের নিজেদের জীবনেরই প্রতিচ্ছবি। সেরকমই একটি গান আমরা শুনলাম, মন ভালো করা গান। স্মৃতির পাতায় জমে থাকা কত গল্প, কত অনুভূতি যেন একটা গান শুনলেই আবার জীবন্ত হয়ে ওঠে, তাই নয় কি? গানের সুরে যদি মন ভালো হয়ে যায়, তবে সেই গানই হয়ে ওঠে আমাদের দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আর ব্যস্ত জীবনের মাঝে গান যেন একটু এক টুকরো প্রশান্তি এনে দেয়। কয়েক মুহূর্তের জন্য হলেও গান আমাদের মনকে নতুন করে সাজিয়ে দেয়। আর কিছু গান শুধু শোনা হয় না, অনুভব করা হয়। সেই অনুভূতি আমাদের বারবার ফিরিয়ে নিয়ে যায় প্রিয় গানের কাছে। সুরের তো কোনো ভাষা নেই, সীমা নেই। সুন্দর মুহূর্তে যেন আমাদের পৌঁছে দিতে পারে অনায়াসে একটি গান, এবং সেই সুর পৌঁছে যেতে পারে আমাদের হৃদয়ের গভীরে। জীবনের প্রতিটি অনুভূতির সঙ্গী আমাদের এই গান। আনন্দে, দুঃখে, ভালোবাসায় কিংবা একাকিত্বে গান আমাদের হাত ধরে পথ দেখায়। সেই পথেই আসুন আরও কিছুটা এগিয়ে চলি। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে পিতা পুত্র ছায়াছবি থেকে এই গানটি আপনাদের জন্য।

0: শ্রোতা বন্ধুদের, অবগতির জন্য একটি ঘোষণা। আগামী 28 জুন 2026 রবিবার সারা ভারতবর্ষ জুড়ে উদযাপিত হতে চলেছে জন্ম থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য জাতীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি 2026। সমগ্র ভারতবর্ষের সঙ্গে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত বিভিন্ন এলাকাতেও এদিন এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ঘোষণাটি শেষ হলো, আবারও আমরা ফিরব গানে। এর পরের গানটি আপনাদের জন্য গোলাপ পৌ ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে সুর করেছেন নীতা সেন।
1: তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে,
2: কে কে তুমি?
1: আমি বিবেক, আমাকে চিনতে পারছো না?
2: না না না, চিনি না, চিনি না তোমাকে, তুমি চলে যাও, যাও।

সূর্যের আকাশে মান্না দে এক উজ্জ্বল নক্ষত্র, যার আলোয় প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলা সঙ্গীত প্রেমীদের পথ দেখিয়ে চলেছে। মান্নাদের কণ্ঠে যেমন আমরা শুনলাম এই গানটি, সূর্যের আকাশে আরও এক উজ্জ্বল নক্ষত্র আমরা শুনে নেব আশাজির একটি গান, আশা ভোঁসলের কণ্ঠে পরবর্তী গানটি। গুরুদক্ষিণা ছায়াছবি থেকে সুর করেছেন বাপি লাহিড়ী।

বন্ধুরা, কিছু কিছু শিল্পী সময়ের গণ্ডি পেরিয়ে চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকেন। সেরকমই আশা ভোঁসলে একজন শিল্পী, আরও একজন শিল্পীর কথা বলবো, কিশোর কুমার, আরও এক কিংবদন্তী শিল্পী। তাঁর গান শুধু সুর নয়, জীবনে নানা অনুভূতির এক অপূর্ব প্রকাশ। তাই তাঁর গান শুনলেই যেন ফিরে যায় স্মৃতির অলিতে গলিতে, যেখানে গান আর আবেগ মিলেমিশে একাকার হয়ে যায়। পরবর্তী গানটি আপনাদের জন্য কিশোর কুমারের কণ্ঠ।

শ্রোতা বন্ধুদের এখন জানিয়ে দেব আবহাওয়া সংক্রান্ত খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার প্রভৃতি জেলায় হালকা থেকে মাঝারি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তাই আপনারা সকলেই যখন বাড়ি থেকে বাইরে বের হবেন অবশ্যই সঙ্গে ছাতা অথবা বর্ষাতি রাখবেন। আবারও ফিরব আমরা গানে। আপনারা কথাই সুরে অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবি থেকে নির্বাচিত গান। পরের গানটি আপনাদের জন্য রয়েছে কুছ তুম কাহো কুছ হাম কাহে ছায়াছবি থেকে হরিহরণের কণ্ঠে।

শ্রোতা বন্ধুদের এখন জানিয়ে দেব যান চলাচল সংক্রান্ত খবর। প্রথমেই জানাবো যে সমস্ত এলাকায় যান চলাচল ধীর গতির হওয়া প্রয়োজন এবং উন্নয়নমূলক কাজ চলছে যে সমস্ত এলাকা, সেগুলি হল দার্জিলিং মোড় ক্রসিং, NH-10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, NH-10 শালুগাড়া, শাহুডাঙ্গি থেকে আম্বারি লিংক ব্রিজ। অতিরিক্ত ট্রাফিক সতর্কতায় জানানো হচ্ছে বাগডোগরা হাট থেকে বাগডোগরা পর্যন্ত সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। একটিয়াশাল হাট থেকে আশিঘর পর্যন্ত দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। বলরাম হাট থেকে ক্যানেল রোড দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীর গতির থাকতে পারে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শে জানানো হচ্ছে বাগডোগরা বিমানবন্দর ও NJP স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়ং ও মিরিককামী যানবাহন কাওয়াখালী ও খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। NJP স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন। কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহন দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। NJP স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়ং ও মিরিককামী যানবাহন নৌকাঘাট থেকে কাওয়াখালী থেকে খাপড়াইল রোড রুট ব্যবহার করতে হবে। সিকিম ও কালিম্পং থেকে NJP স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করতে হবে। শহরের দিকে পণ্যবাহী যানবাহনে চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাগডোগরা দিক

বা পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহন দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। সিকিম ও কালিম্পং থেকে আগত পণ্যবাহী যানবাহন চম্পাশাড়ি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। আপনাদের যাত্রা নিরাপদ হোক ও সুষ্ঠু হোক, এই কামনা করে আমরা পরের গানে এগিয়ে যাব। পরের গানটি আপনাদের শোনাব কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে, দিল কা রিস্তা ছায়াছবি থেকে। সুর করেছেন নদীম শ্রাবণ।

খেলা সংক্রান্ত খবর। আইসিসি উমেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026, আজ ভারত বনাম বাংলাদেশের খেলাটি আপনারা ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড থেকে সরাসরি শুনতে পাবেন DRM ট্রান্সমিশনে সন্ধে 6:30 থেকে। এরপরে চলে যাব পরবর্তী গানে। পরের গানটি শুনবেন মিশন কাশ্মীর ছায়াছবি থেকে, শিল্পী শঙ্কর মহাদেবন, জসমিন্দর এবং সুনিধি চৌহান।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে আজকের মতো কথাই সুরে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামীকাল আবারও আমরা বাংলা ছায়াছবির গান, হিন্দি ছায়াছবির গান নিয়ে হাজির হব কথাই সুরে অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে মহিলা মজলিশ।

নমস্কার। মা বোনেদের তো বটেই, সেই সঙ্গে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আপনাদের পুরনো বন্ধু সাহানা শুরু করছি আজকের মহিলা মজলিস। শ্রোতা বন্ধুরা, আজ সাহিত্য বাসরের দিন। আমি জানি আপনারা সবাই আজকের দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, কারণ সারা উত্তরবঙ্গ জুড়ে যে সমস্ত কবি সাহিত্যিক দিদিরা আমাদের চারিপাশে ছড়িয়ে আছেন, যারা নিজেদের অনুভূতিগুলোকে সাদা কাগজে কালি নাচড়িয়ে ফুটিয়ে তুলতে চেষ্টা করে গেছেন, আজ তাদেরই আমরা আপনাদের সামনে নিয়ে আসি। তারা তাদের অনুভূতিকে, তারা তাদের অভিজ্ঞতাকে আপনাদের সামনে তুলে ধরেন। আমি জানি সেটা আপনাদের ভীষণ ভালো লাগে। আর তাই আজকে আমাদের মধ্যে রয়েছেন জলপাইগুড়ি থেকে আগত এক দিদি, যিনি গল্প লিখে গেছেন বা লিখতে চেষ্টা করেছেন, কিন্তু কবিতাটা খুব অল্প স্বল্প লেখেন। এর আগে আমরা যে সমস্ত দিদিদের এনেছি তারা বেশিরভাগই কবিতাটা বেশি লেখেন, গল্প কম লেখেন, কিন্তু এই দিদি একটু গল্পটার দিকেই মনোযোগী, কবিতা একটু কমই লেখেন। আজকে আমাদের আসরে যে দিদি উপস্থিত আছেন তার নাম দেবদত্তা বিশ্বাস। এই দিদি জলপাইগুড়ি থেকে এসেছেন, তার সাথে আমরা একটু ব্যক্তিগত আলাপচারিতা অবশ্যই যাব, কিন্তু সবার আগে শুনে নেব তার যে রচনা, তার কিছু কিছু অংশ আমরা শুনব তারই মুখ থেকে। প্রথমেই জানাচ্ছি আমাদের আসরে দেবদত্তাদিকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা দেবদত্তাদির কাছ থেকে শুনব, আমরা সাধারণত কবিতা দিয়ে শুরু করি, কিন্তু আজকে যেহেতু উনি গল্পটাই বেশি লেখেন এবং গল্প

0: পাঠ করে শোনাবেন। তাহলে শুরু করছি আমাদের আসর। সঙ্গে রয়েছেন দেবদত্তাদি, আর রয়েছে তার রচনা। শুনে নেব গল্পটির নাম।
1: নমস্কার, আমি দেবদত্তা বিশ্বাস আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি গল্প ত্রিপল। ত্রিপলটা খুব অল্প পয়সায় কিনেছিল সুধা। রোদ বৃষ্টি ঝড়ে ওর ফুটিফাটা ঘরের একমাত্র অবলম্বন ত্রিপলটা। মহানন্দার ধারে বস্তিটাতে ঘিঞ্জি একটা ঘরে সুধাদের বাস। মাঝরাত থেকে অঝোর ধারার বৃষ্টিতে জায়গায় জায়গায় জল চুঁইয়ে পড়ছে ঘরটাতে। রবি ঘুমে অচৈতন্য, অসুস্থ শরীরেও কাল রাতে জুয়ার ঠেকের আড্ডায় বোধহয় একটু বেশি পেটে পড়েছিল ওর। আপাতত পঞ্চেন্দ্রিয় নিষ্ক্রিয়। আহারে বেচারা! সুধা পরম যত্নে মাথার উপর ত্রিপলটা টানিয়ে দেয়। নয়াবাড়ি বস্তিতে গত 3 বছর ধরে সুধা ও রবির 10/10 একটা ঘরের সংসার। গ্রামের বাড়ির ফেলে আসা খোলামেলা জীবনটা খুব টানে ওদের। কিন্তু গ্রামে ফিরলে মোহন সর্দার ছাড়বে না রবিকে। মোহনের বউয়ের সাথে রবির আশনাইয়ের কথা সুধার কানে তুলেছিল টেপির মা। সেদিনও এক বৃষ্টির রাতে রীতিমতো প্রাণের হুমকি দিয়ে যায় মোহন। স্বামীর হাত ধরে রাতারাতি বাক্স প্যাঁটরা গুছিয়ে শহরে পালিয়ে আসে ওরা দুজন। স্বামীর সুখেই স্ত্রীর সুখ। আকাশে একফালি রোদের দেখা পেতেই যত্ন করে আবার ত্রিপলটাকে নামিয়ে আনি সুধা। ভরা বর্ষায় নদীর বালি তোলার কাজে মন্দা। ঘরে অসুস্থ স্বামী, থলির অবশিষ্ট পয়সা কয়টা হাতরে নিয়ে সুধা চালে ডালে বেশি করে রসুন দিয়ে খিচুড়ি বসাবে ভাবে, সাথে কয়েকটা কাঁঠালের বীজ পুড়িয়ে নেবে। সেবার ডালে রসুন ফোড়ন দিয়ে কি মাঠটাই খেয়েছিল রবির হাতে। রবির আবার এসব খাবার হাতে সয় না। হাতে পয়সা থাকলে ফাঁকসা ওর চাই চাই। সে পুরুষ মানুষের একটু মাথা তাড়াতাড়ি গরম হয় বই কি, আজ ঝড়ের মুখে খাবে নিশ্চয়ই। এসব ভাবতে ভাবতেই সুধা দেখতে পায় ত্রিপলটা ফুটো হয়েছে নানা জায়গায়। রাতের দিকে রবির জ্বর বাড়ে। সুধা রাত জেগে জলপট্টি মাথায় দেয়। রবির মাথার কাছে ত্রিপলটাকে নিয়ে বসে ছুঁচ সুতো হাতে নিয়ে সেলাই করতে থাকে নানা জায়গায়। একটা, দুটা, তিনটা পাল্লা দিয়ে আরও জ্বর বাড়তে থাকে রবির। আজ আর প্রফুল্ল ডাক্তারের ঔষধ কাজ করে না। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। ভোরের দিকে রবি চোখ বোঝে চিরতরে। অসুচির দিনগুলো পেরিয়ে নিয়মভঙ্গের পর একা নিজের ঘরটাতে আজ পা ছড়িয়ে বসে সুধা। সুধাকে নিয়ে পাড়ার লোকের ভীষণ চিন্তা। একা মেয়ে মানুষ চলবে কী করে? যেমন রবির হাতে মেয়েকে তুলে দিয়ে চিন্তায় পড়েছিল সুধার বাপ, তবু বিয়ের পর বৃষ্টির দিনগুলোতে বেশ আনন্দে ভেজেছিল ওরা দুজন। শ্রাবণ প্রায় শেষ হয়ে এল, বর্ষাও আজকাল যাই যাই করছে। বর্ষা শেষের বৃষ্টিতে আজ আকাশ আবার কালো হয়ে এসেছে। আকাশ দেখে সুধা ত্রিপলটাকে একবার হাতে তুলে আবার নামিয়ে রাখে পাশে, গিয়ে দাঁড়ায় খোলা আকাশের নিচে। ছিপছিপে জলে পা বাড়িয়ে ভিজতে ভিজতে বৃষ্টির মধ্যে দুই হাত মেলে ধরে সে। কারো বাড়ি থেকে হাওয়ায় ভেসে আসে রসুন ফোড়নের ডালের গন্ধ। সুধা প্রাণ ভরে শ্বাস নিয়ে বলে, আহ!
0: খুব সুন্দর লাগলো গল্পটা। মানে একটা ছোটোখাটো মনে হলো যেন একটা সাংসারিক চিত্র আমরা আমাদের চোখের সামনে ভেসে উঠতে দেখলাম। আর এই যে চরিত্র সুধা, রবি, মোহন, এরা যেন আমাদের আশেপাশেই চির চেনা যে সমস্ত মুখগুলোকে আমরা দিনের পর দিন দেখি, তারাই যেন আমাদের সামনে উপস্থিত হয়ে বলল, আহ! তো আমরা এই যে রেশ, এই রেশটা নিয়ে চলে যাচ্ছি পরের গল্পে।
1: আমার দ্বিতীয় গল্প জীবন গেলে সাধন হবে না। সারা রাত ধরে ঝমঝমিয়ে চলা বৃষ্টির দাপটে উঠোনের এক কোণে শিউলি গাছের ডাল ভেঙেছে। সদ্য গজানো নয়নতারা কোমর ভেঙে মাথা ছুঁয়েছে মাটির সাথে। কচুপাতা বিন্দু বিন্দু জল ধরে ক্লান্ত। সবুজ কাণ্ডগুলো আর বেশিক্ষণ বোধহয় জলের ভার বইতে পারবে না। তবু এক বাউন্ডুলের মনে আজ ধানের রোয়া গাড়ার আনন্দ। বর্ষা আসুক আরও ঝেঁপে। ঘরের এক কোণে টিন ফুটো হয়ে জল ঢুকছে চুঁইয়ে। তা হোক, কোনো তাপ্পি দিতে রাজি নয় সে। দিনের প্রথম সূর্যরশ্মি সে পথেই তো সাত রঙে বিভাজিত হয়ে তাকে রঙিন স্বপ্ন দেখায়। সেই কোন কাক ভোর থেকে পায়রার

0: ককম তার কানের খুব কাছে সংসারের রোজ নামচা গায়। বাউন্ডুলে টিনের ছিদ্রপথে এক বুক আকাশ খুঁজে। গান বড় ভালোবাসে সে, জীবনের গান, ভালোবাসার গান, মন কেমনের গান। তার জীবনের রোজ নামচায় ভাটিয়ালি দোতারা সঙ্গতে হাজির হয় আপন খেয়ালে। ঝুমুর গানের বোল তালে তালে বৃষ্টি নামায় ঝমঝম করে। আহ, কি পরম তৃপ্তি! তবু কখনো কখনো হারমোনিয়াম বড় বেসুরে আওয়াজ তোলে মনে। পাশের ঘর থেকে জীবনসঙ্গিনী গুমর করে ফাঁকা হাঁড়ির শব্দ শোনায়। এই বর্ষায় আর কিছু না হোক, চাল ডালটা তো ঘরে মজুর রাখতে হয় বেশি করে। একবেলা না হয় আলু সিদ্ধ তেল নুন মেখেও চলে। আর কিছু না হোক, কচু পোড়া বা কচুর তরকারি। বাউন্ডুলে বলে, গিন্নি, তোমার চোখ শুধু মাটির নিচে, চোখটা উপরে তুলে দেখো, দরমার বেড়ার পাশে একটা অমল তাস কেমন পশরা সাজিয়ে বসেছে। থোকা থোকা হলুদ ফুলের ঝুড়ি নিচে নেমে তোমার হাতে হাত রাখতে চাইছে। তুমি না হয় একটু রং চেয়ে মাখো, আর তার উপরে রয়েছে এত বড় আকাশ। বাউন্ডুলে বাহু প্রসারিত করে বুকে নেয় আকাশটাকে। খিলখিলিয়ে হেসে ওঠে ছোট্ট দুটো ছেলে মেয়ে। ঝমঝমে বৃষ্টি কখনো টিপ টিপ করে মাটি ছোঁয়, পাশে আধ বোঝা ডোবায় ব্যাং সুর তোলে এক নাগারে। ছাতা মাথায় বর্ষি হাতে তখন তিন কাটা মৌড়ালাগুলো টোপ গেলাতে ব্যস্ত পাড়ার ছেলেপুলে। বাউন্ডুলের মনে পড়ে নিজের ছোট দুটো ছেলেমেয়ের কথা। এই বর্ষায় এত অসুবিধায় কদিন মাছ খায়নি বাচ্চা দুটো। ছাতা মাথায় ঝিরিঝিরি বৃষ্টিতে বর্ষি হাতে ডোবার ধারে গিয়ে বসে সে। সামনের মাঠে পাট গাছগুলো বর্ষার জল পেয়ে বেশ চাগিয়ে উঠেছে। পাট পচা গন্ধে চারপাশটায় ঝিম ধরেছে বেশ। দূরে পাট গাছের পাশে ফাঁকা মাঠে ছেলে মেয়ে দুটো হুটুপুটি খাচ্ছে বৃষ্টিতে। বাউন্ডুলে তৃপ্ত নয়নে দেখে ওদের। কাদামাটি মেখে জলে ঝাঁপিয়ে পড়েছে দুটো। উঠছে আর পড়ছে, আবার উঠছে আবার ঝাঁপ দিচ্ছে। কাদামাটি মাখা মেয়েটা ঠিক যেন মাটির দুর্গা। বাউন্ডুলে তাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে। দৃশ্যপট বদলের ছবিটা স্পষ্ট হয় আরও। পিছনের পাট গাছগুলো ঝমঝমিয়ে আসা বৃষ্টিতে আরও পুষ্ট হয়ে মাথা তুলে দৈর্ঘ্যে ভারে খানিকটা। ওদেরকে পাল্লা দিয়ে লম্বায় বাড়ে ছেলে মেয়ে দুটো। ছোঁয়াছুঁই খেলায় হার মানে না কেউই। ওদের কচি ভাবটা তখন খানিক পরিপক্ক। বাউন্ডুলে শুধুই তন্ময় হয়ে দেখে। একটা মৌড়ালা মাছ এসে উটুস করে কামড়ে ধরে টোপটাকে। সম্বিত ফিরে পায় সে, বড় প্রশান্তির হাসি হাসে। গোফের রেখায় দু একটা পাকা চুল চিকচিক করে ওঠে তার।
1: বড় সুন্দর চিত্রকল্প এঁকেছেন দেবদত্তাদি, খুব ভালো লাগলো। আর সত্যি সত্যি উত্তরবঙ্গের বর্ষায় এই যে অমলতাসের হলুদ, জারুলের বেগুনি এবং কাঠগোলাপের হলুদ এবং গোলাপি রঙের যে আলিম্পন বা যে আলপনা এঁকেছেন দিদি, সেটা আমাদের একদম মানে মনে হচ্ছে রঙের ছড়াছড়ি লেখাটার মধ্যে। এবং সেই রঙের পটভূমিকায় ছেলে মেয়েদের মাছ ধরা এবং ছেলে মেয়েদের ধীরে ধীরে বড় হয়ে ওঠার পরিতৃপ্তিতে যে চকচকে মুখ, সেই আবেশ নিয়ে আমরা চলে যাচ্ছি আর একটা বর্ষার রিলেটেড লেখায়।
0: বর্ষার কথা বলতে গেলেই আমার মনে বর্ষাকে শুধুই ঋতু হিসাবে কল্পনা করার কোনো জায়গায় শুধু আমি বর্ষাকে রাখি না। বর্ষা আমার কাছে যেন এক অনুভূতি। এই নিয়ে আমি দু চার কথা একটু বলতে চাই। ওই আসে ওই ঘন গৌরবে নব যৌবন বরষা, শ্যাম গম্ভীর সরসা। কতকাল আগে কথাগুলো রবি ঠাকুর লিখে গেছেন। বর্ষা মাথায় এলে আমরা ভাবি ঘন কালো মেঘের কথা, মেঘের আড়ালে হয়তোবা সূর্যের উকিঝুঁকির কথা, কখনো রোদ কিংবা কখনো বৃষ্টি। কিন্তু বর্ষা কি শুধুই একটা ঋতুর নাম? সমুদ্র থেকে যে বয়ে আসা জলকণায় মৌসুমি বায়ুর আগমন শুধুই কি তাই? না, আমার কথায় কিন্তু বর্ষা এক অনুভূতির নাম। বহু দূর থেকে ঝমঝম শব্দে ভেসে আসা আওয়াজে এক ঝরঝর মুখর বাদল দিনে বর্ষা কি আমাদের বুকেও কখনো ঝমঝম আবেগ তোলে না? একটু জলের স্পর্শে যখন সবুজ সতেজ হয় মাঠ, তখন কি আমাদের অন্তরের সেই শিশু

0: সুলভ মন বলে ওঠে না, ওরে সবুজ, ওরে আমার কাঁচা, পুচ্ছটি তোর উচ্ছে তুলে নাচা। বর্ষা বোধহয় এমন করেই আসে, হাওয়ার গায়ে আদুরে জলের ছাপে। ঝরঝর দিনে কখনো জানালার ধারে বসে একাকিত্ব হয়ে ওঠে স্মৃতিমেদুর, জলের উপরে ভেসে থাকা বুদবুদের মতো না জানি কোথায় স্মৃতির বুদবুদ তৈরি করে। আবার ভাটিয়ালি গান নদীর বুকে গতিময়তা বাড়ায় নৌকা ভাসিয়ে গান ধরা মাঝির। নদীর বুকে তখন নৌকার গতি মাঝির আনন্দের যেন বহিঃপ্রকাশ। গানের তালে তাল মিলিয়ে বৃষ্টির বড় বড় ফোঁটা এসে পড়ে নদীর জলে, আর আনন্দের তরঙ্গ ছড়িয়ে যায় এপাশ থেকে সেপাশে। বর্ষা নানা ফুলের সম্ভার তো নিয়ে আসে, কদম কেতকীর ঘ্রাণে মাতাল করা মনে বর্ষা আবার তো ভালোবাসারও গান গায়। প্রেমাস্পদের কল্পনা তখন অঝোর ধারায় বুক ভাসায়, মনে হয় যেন বহুদিনের অদেখা ঠিক যেন বিরহী যক্ষের মতো বিরহের কথাই বলে, যা মেঘ উড়ে যা, আমি আর রাখতে পারি না উড়ো চিঠির হিসাব। তাই আমার অনুভূতিতে বর্ষা আসুক শতধারায়, আর বর্ষায় সিক্ত হই আমরা, সিক্ত হোক আমাদের অনুভূতি, সিক্ত হোক চরাচর।
1: বর্ষার এই অনুভূতির কথা শুনতে শুনতে সময়ের হিসেবের মধ্যে আটকে না থেকে আমরা হারিয়ে গেছিলাম আমাদের ছোটবেলাতে। এক মুহূর্তের মধ্যে অনেকটা যোজন পথ আমরা পেরিয়ে এসেছিলাম। আর সেই সঙ্গে একটা জিনিস কিন্তু দিদি বলতে ভুলে গেছেন, যেটা বর্ষার অনুসঙ্গে সব থেকে বেশি খাপ খায়, সেটা হচ্ছে খিচুড়ি এবং পাঁপড় ভাজা, তার সাথে ভূতের গল্প। এই তিনটে না থাকলে বর্ষাকে কিন্তু ঠিক ভালোভাবে অনুভব করা বোধহয় সম্ভব নয়, তাই না? বর্ষার এই যে অনুভূতির কথাগুলো শুনতে শুনতে মনে হয়েছে যে দিদি নিশ্চয়ই উত্তরবঙ্গেরই অধিবাসী, আর তাই দিদিকে একটু জেনে নেওয়ার জন্য একটু ব্যক্তিগত আলোকচারিতা এবার আমরা যাচ্ছি। তাহলে দিদি, আপনার বড় হয়ে ওঠা, আপনার লেখা থেকে আমার মনে হচ্ছে উত্তরবঙ্গেরই লোক আপনি, তো আপনার বড় হয়ে ওঠা, আপনার লেখালেখির সূত্রপাত, এগুলো জেনে নেব, আপনি যদি আমাদের একটু বলেন।
0: হ্যাঁ, একদমই তাই। আমি উত্তরবঙ্গেরই মেয়ে এবং আমার জন্ম কর্ম সব কিছুই, সব সূত্রেই আমি জলপাইগুড়ি। আমি জলপাইগুড়ি শহরে ছোট থেকেই বড় হয়েছি, আর উত্তরবঙ্গের এই ভূপ্রকৃতিতে আমি একেবারেই নিজেকে মানিয়ে নিয়েছি। আর পড়াশুনো থেকে শুরু করে আমার চাকরি জীবন গোটাটাই অঞ্চলভিত্তিক। আমি বর্তমানে শিক্ষকতা পেশার সাথে যুক্ত, আর আমি এখন শিলিগুড়ির উপকণ্ঠে একটি স্কুলে চাকরি করি। নিত্যদিনের যাতায়াত, আর সত্যি কথা বলতে নিত্যদিনের যাতায়াতের পথে এই যে রাস্তা জুড়ে প্রত্যেক ঋতুর সাথে সাথে বদলে যাওয়া যে প্রকৃতি, সেই প্রকৃতিকে উপভোগ করাটাও কিন্তু আমার চাকরির সাথে সাথেও আমার নিত্যদিনের আরেকটা যেন বলা যায় মন ভালো করার জায়গা। হ্যাঁ, প্রতিদিনের এই যাতায়াতের মাঝে এত লোক, এত বৈচিত্র, আর এত প্রাকৃতিক, এত কাহিনী, আর প্রকৃতির মধ্যে মিশে থাকা এত কিছু, সেগুলো দেখে দেখেই আমার বড় হয়ে ওঠা, আর আজও সেভাবেই আমার পথ চলছে প্রতিদিন।
1: আর আপনার এই যে লেখালেখির সূত্রপাত, সেটা কাউকে দেখে, মানে কাউকে দেখে কি আপনি অনুপ্রাণিত হয়েছেন? আপনার লেখায় সাহায্য করেছেন কে সব থেকে বেশি?
0: লেখালেখির সূত্রপাত বলতে, ছোটবেলা থেকেই আমি পড়তে ভালোবাসি, আর পড়াশোনাটা হয়তো আমার দিদিকে দেখেই আমার শেখা। ছোটবেলা থেকেই বিভিন্ন বই তাকে আমি পড়তে দেখেছি, এবং সেই দেখে দেখে আমিও সেই বই ঘেটে নাড়াচাড়া করে এগুলো পড়তে পড়তেই আমার সেই পড়াটা শুরু, তারপরে ভালো লাগা। একসময় যখন পড়তে পড়তে আমার জীবনের প্রথম উপন্যাস আমি পড়েছিলাম আমার কৈশোরে, সেটা ছিল মা আমার মা, সুনীল গঙ্গোপাধ্যায়ের।
1: আচ্ছা।
0: এবং সেটা ছিল একটা ধারাবাহিক উপন্যাস, তখন আমাদের ছোটবেলায় আনন্দমেলাতে প্রত্যেক পর্বে পর্বে আসতো, আর সেটা দেখে দেখেই আমি কেন জানি, মানে তখন থেকে ওনার লেখা, ওনার লেখার যে ধরন, প্রত্যেকটার প্রতি যেন আমি মোহিত হতে শুরু করলাম। তারপরে তো তার বিভিন্ন লেখা, তার বড় বড় সব উপন্যাস সেই সময় প্রথম আলো ইত্যাদি আরও অনেক কিছু গল্প, নানা কিছু পড়ে পড়ে আমি তাকে দেখেই অনুপ্রাণিত হয়েছি। তাছাড়াও আমার এই লেখালেখির পিছনে আমার মায়েরও আমার প্রতি একটা ভরসা অতি অবশ্যই আছে, যে কারণে আমার লেখালেখির সূত্রপাত।
1: একদম। এবারে বড় একটি গল্পে, বড় গল্প বলতে যে বড় উপন্যাস বা বড় গল্প মানে অনেক বড় গল্প ব্যাপারটা নয়, আমরা এতক্ষণ অবধি দিদির লেখা যে সমস্ত গল্প শুনে এলাম তার থেকে আরেকটু বড়, কারণ দিদি গল্প নিয়ে মেনলি এসেছেন। তো চলে যাচ্ছে

0: সেই গল্পটিতে, আর নামটা শুনে নি দিদি নিজেই বলবেন নিজের মুখে।
1: এবারে আমি যেই গল্পটি পড়ব তার নাম হারিয়ে যাওয়া প্ল্যাটফর্ম। মাঘ মাসের সকাল, ভোরবেলা থেকেই স্টেশন চত্বরে ভিড় জমিয়েছে মংলু, নগেন্দর, জয়কিষণরা। গতকাল নর্থ বেঙ্গল এক্সপ্রেস ক্যান্সেল হয়েছিল দামকাদিয়া ঘাটের কাছে, ব্রডগেজ লাইনে সমস্যা দেখা দিয়েছিল শোনা গেছে। পদ্মা পেরিয়ে এপাশের সরাঘাট পর্যন্ত পৌঁছে মিটার গেজ লাইনে সমস্ত প্যাসেঞ্জার ঠিক সময়ে এসে পৌঁছাতে পারেননি। যদি বা সাহেব মেম সাহেবদের জন্যই চিন্তা বেশি কর্তৃপক্ষের, তবুও গুটিকতক দেশি প্যাসেঞ্জারের কথাও একটু ভাবতে হচ্ছে আজকাল। চারিদিকে বিদ্রোহ যেভাবে দানা বাঁধতে শুরু করেছে, কখন কি ঝামেলা শুরু হয় নতুন করে বলা যায় না। আজ যে কোনো সময় লেটে চলা ট্রেন প্যাসেঞ্জার নিয়ে ঢুকতে পারে স্টেশনে। সাহেব মেম সাহেবরা স্টেশন চত্বরে নেমে সরাসরি চলে যাবেন সোরাবজির রেস্টুরেন্টে। ঝাঁ চকচকে রেস্টুরেন্টের বাইরে বসে তখন প্রতীক্ষা করবে পালকি বেহারার দল। তবে তার আগে ল্যাডার নিয়ে ছুটবে মংলু, জয়কিষণরা ইবিয়া ট্রেনের সাহেবদের আলাদা কম্পার্টমেন্টের দিকে। শিলিগুড়ি স্টেশন, তখনও পদ্মা পেরিয়ে উত্তর পাশে নাটোর, সান্তাহার, হলদিবাড়ি ও জলপাইগুড়ি টাউন স্টেশনের পথে মিটার গেজ লাইনে ইবিয়ার ট্রেন ছোটে শিলিগুড়ির দিকে। কুয়াশার স্তর সরে যায়, আকাশে ধোঁয়া উড়িয়ে এসে দাঁড়ায় নর্থ বেঙ্গল এক্সপ্রেস। মংলু ঠেলাঠেলিতে এগিয়ে গিয়ে কোচের সাথে জুড়ে দেয় ল্যাডার। অনেকটা নিচু এই স্টেশনের প্ল্যাটফর্মে নামতে গিয়ে পা হড়কে যায় যে বিলেতি কর্নার। সঙ্গে সঙ্গে মংলুর পিঠে পড়ে বেত্রাঘাত। ইউ স্কাউন্ড্রেল, গেট আউট অফ ইয়ার! ক্রমাগত বেতের আঘাতে কোঁকিয়ে ওঠে মংলু। এমন ঘটনায় হকচকিয়ে যায় প্ল্যাটফর্মে উপস্থিত নেটিভ কুলি কামিনের দল। মংলুর আ আ চিৎকারে কেঁপে ওঠে শিলিগুড়ি স্টেশন চত্বরের আকাশ। ঘাম দিয়ে চমকে হঠাৎ ঘুম ভেঙে যায় রবি কুমারের। ভোরের দিকে এমন স্বপ্ন দেখাটা অভ্যাসে পরিণত হচ্ছে যেন, কিন্তু স্বপ্নের গল্পগুলো তার জানা নেই, এমনকি নিজেও কোনোদিন ভেবে দেখেছে বলে মনে পড়ে না। তবে এসব কি, এরা কারা? মহাবীর স্থান লাগোয়া বস্তিটার এক প্রান্তে দরমার বেড়ার ফাঁক দিয়ে রবি আকাশটাকে দেখে। আজ রবিবার। শিলিগুড়ি টাউন স্টেশন লাগোয়া ফুটপাতে রবির সস্তার চুড়ি, টিপ, নেলপালিশের দোকান আজ বন্ধ। রবি ঘরে একা। ভোর থাকতে স্ত্রী ফুলমতি কাজে চলে যায় পাশের পাড়ার বাবুদের বাড়িতে। শিলিগুড়ি টাউন স্টেশনের প্লাশের ফ্লাইওভারের ঠিক নিচেই রবি আর ফুলমতির সংসার। আজ থেকে 5 বছর আগেও ফুলমতি এত চস্ত ছিল না। বাংলা নেপাল সীমান্তে মেচি নদীর ধারের বস্তিটাতে যখন তাকে প্রথম দেখে রবি, মাথায় এক হাত চকমকি জর্জেটের কাপড় টানাছিল ফুলমতির। শহুরে চকচকে জীবন তার গায়ের চাপা রঙকেও বেশ চকচকে ভাব এনেছে এই কয়েক বছরে। মাথার উপরের ফ্লাইওভারে হুশ শব্দে গাড়ি বেরিয়ে যায় খুব জোরে। নিচের টিনের চালের বাড়িটার উপর মাঝে মাঝে মনে হয় ফ্লাইওভারটা ভেঙে পড়বে। একসময় শহরের প্রাণকেন্দ্র বলতে ছিল শিলিগুড়ি স্টেশন, যদিও শিলিগুড়ি শহর তখন তেমন গুরুত্ব পায়নি। কিন্তু দার্জিলিং ছিল সাহেবদের পছন্দের জায়গা। এই স্টেশন থেকেই পালকি বা মহিষী টানা গাড়িতে দীর্ঘ পথ অতিক্রম করে তবে দার্জিলিং। রবি শুনেছে আজ থেকে সেই প্রায় 150 বছর আগে তার পূর্বপুরুষেরা বিহার ছেড়ে প্রথম কলকাতা আর তারপর পদ্মা পেরিয়ে রেলপথে পৌঁছায় এই জঙ্গল ঘেরা অঞ্চলে। রবির পূর্বপুরুষেরা ছিলেন কোনো এক সাহেব পরিবারের বাঁধা কর্মচারী। দার্জিলিং ও কলকাতা যাতায়াতের মাঝের পথটুকু মহিষের গাড়িতে সেই পরিবারকে তারা পৌঁছে দিতেন পাহাড়ের চড়াই উত্তরাই রাস্তা ধরে। রবির ঠাকুরদাদা তার ঠাকুরদাদার কাছ থেকে শুনেছেন হিলকার্ট রোডের রাস্তা ধরে ডান দিকে শুকনার পথে বেরিয়ে আসত বন্যজন্তু। একবার লেপার্ডের সাথে রীতিমতো যুদ্ধ করে বাঁচিয়েছিলেন সাহেব পরিবারকে। এই শহর আর শহরের মধ্যে টাউন স্টেশনটাই রবি নিজের বলে জানে। আজ কত প্রজন্ম তারা

কোথাও ভুল হচ্ছে না তো সাহেবের? কিন্তু সব কিছুই কি ভুল? তাহলে আশেপাশের এই স্টেশন চত্বর, এই নতুন টয় ট্রেনের লাইন? রবি বিড়বিড় করে বলে ওঠে, সাহেব সাহেব! কাছে এসে পিঠে হাত রাখে রবির, মুচকি হেসে বলেন, চললাম আজ রাতের দার্জিলিং মেলে, হয়তো আর ফিরব না। এই শহর, শহর থেকে পাহাড়ি রাস্তা ধরে স্বপ্নের দার্জিলিং, সব্বাইকে আলবিদা। রবির স্মৃতিতে ভেসে ওঠে পাহাড়ি চড়াই উৎরাইয়ের জটিল হিসেবে রাস্তা তৈরিতে যখন আটকে যাচ্ছিলেন নেপিয়ার সাহেব, তখন দিওয়ার সাহেব সমস্যা সমাধানে এগিয়ে আসেন। হিলকার্ট রোড নেপিয়ার সাহেবকে মনে রাখলেও ভুলে গিয়েছে দিওয়ার সাহেবকে। এক বুক অভিমান নিয়ে রাতের দার্জিলিং মেলে জলপাইগুড়ি হলদিবাড়ির রাস্তা ধরে পদ্মা পেরিয়ে সাহেব ফিরে যাচ্ছেন কলকাতা। রবির ঠাকুরদাদা সবসময় বলতেন, রবির মধ্যে তিনি নিজের ঠাকুরদাদাকে খুঁজে পান। কখনো পুরনো পারিবারিক গল্প শুনে রবির মনে হতো এই গল্প তার ভীষণ চেনা। হঠাৎ ফুলমতির দরজা খোলার শব্দে রবি সম্বিত ফিরে পায়। একবার ফুলমতিকে কথাগুলো বলবে ভেবেও চুপ করে যায় সে। আয়নার দিকে তাকিয়ে বারবার দেখে নিজেকে, যুগল নাকি রবি, রবি নাকি যুগল। মহাবীর স্থানে রেল লাইনের প্রায় উপর দিয়ে ঝুপড়ি নেমে এসেছে যেন। আজ সকাল থেকে শুরু হয়েছে পুলিশি অভিযান। রবিদের হাতে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে, 7 দিনের মধ্যে জায়গাটা খালি করতে হবে। রবির বাড়ি দোকান সব কিছু নিশ্চিহ্ন হবে মাত্র কদিন পর। রবি জানে না এরপর সে কী করবে। আজ প্রায় 150 বছরের একটা ইতিহাস জড়িয়ে রয়েছে স্টেশনের সাথে তার পরিবারের। জৌলুস থেকে শ্রীহীনতা চোখের সামনে সবটা দেখেছে রবির পরিবার। নিজেদের বাস্তু বলতে জানে স্টেশন চত্বরটাকেই। রবি শুনেছে একটা সময় দেশভাগ হাজার হাজার মানুষকে উদ্বাস্তু করেছিল। প্রচুর সংখ্যায় দিশেহারা মানুষ সে সময় এসে রোজ নামতো টাউন স্টেশনটায়। কোথায় যাবে তারা ঠিক নেই, কি খাবে তাও জানা নেই। তবে কি তার নামের পাশে উদ্বাস্তু শব্দটা জুড়ে যাবে খুব তাড়াতাড়ি? নানা কথা ভাবতে ভাবতে ক্লান্ত রবি দিনের শেষে স্টেশনের অনতিদূরে লাইট টাওয়ারের দিকে যায়। আজ আর দেখে বোঝার উপায় নেই, একসময় এখানে দাঁড়িয়ে রেল কর্তৃপক্ষ স্টেশন ছেড়ে চলে যাওয়া ট্রেনগুলোকে পথ দেখাতো, আর সেই লাইট ছড়িয়ে পড়তো বেশ অনেকটা অঞ্চল জুড়ে। পুরানো সেই লাইটের ঝলক স্পষ্ট দেখতে পায় রবি। এ কি, তার সামনে দাঁড়িয়ে অবিকল সে নিজেই! সে হাসছে রবিকে দেখে, বড় তৃপ্তির হাসি। যুগল প্রসাদ? হ্যাঁ হ্যাঁ, তারই পূর্বপুরুষ। কী ভাবছো রবি? আপনি? রবি চমকে ওঠে, তুমি আমি আর আমি তুমি? তবে কি রবি জাতিস্বর নাকি টাইম ট্রাভেলার? রবির বুকের ভিতরটা ধকধক করে ওঠে। যুগল হেসে বলেন, দেখতে পাচ্ছ কি, আমি যেখানে শেষ করেছিলাম আজ তুমি সেখানেই দাঁড়িয়ে। রবি শুধুই তাকিয়ে থাকে। এক নাগারে বলে চলে যুগল, হিলকার্ট রোড ধরে ছুটে চলা টয় ট্রেন আমায় জীবিকাহীন করেছিল একদিন। মহিষ্টানা গাড়িতে চড়তে কেউ রাজি নয় তখন আর। আবার সাহেবদের পায়ে ল্যাডার ধরেও ক্লান্ত অনুভব করি। কোথায় যাই, পরিবারের খাওয়া পড়ার চিন্তাটা মাথায় চেপে বসে সে সময়। একটু দম নিয়ে যুগল বলেন, এরপর শুরু করি এই টাওয়ারে দাঁড়িয়ে ট্রেনকে আলো দেখানোর কাজ। কিন্তু যে নিজের জীবনে আলো পায় না, সে অন্যকে কীভাবে আলো দেখাবে বলো? রবি শুনেছিল খুব বেশি দিনে জীবনের বোঝা টানতে না পেরে স্বর্গগত হয়েছিল যুগল। রবি অনুভব করে যুগলের মতোই একটা অনিশ্চিত ভবিষ্যতের সামনে আজ দাঁড়িয়ে সে। এ যেন অতীত ও বর্তমানের অদ্ভুত সমাপতন। যুগল রবিকে বলে, আজ সব বাধা অতিক্রম করে আমি চললাম ওই যে দূরে রাতে ট্রেন দাঁড়িয়ে। জলপাইগুড়ি হলদিবাড়ি সরাঘাট পেরিয়ে আমি চললাম নতুন পথের সন্ধানে। কোথায় চললেন, আমায় নিয়ে যান। রবি নিজেও পালিয়ে বেড়াতে চায় এই জীবন থেকে। খুব জোরে রবি ছুটতে থাকে ট্রেনের পিছনে, এক এক করে পেরিয়ে যায় স্টেশন, শিলিগুড়ি টাউন স্টেশন ছাড়িয়ে জলপাইগুড়ি হলদিবাড়ি। কিন্তু এ কি, রবি আটকে যাচ্ছে কাঁটাতারের ফাঁকে। যুগল ট্রেনে চেপে তখন তেঁতুলিয়ার কাছাকাছি। রবি বুঝতে পারে এই 150 বছরে ট্রেন লাইনের মাঝে পড়েছে কাঁটাতারের সীমানা। কোনোভাবেই সীমানা পেরিয়ে সেদিকে যাওয়া সম্ভব নয় আজ, ট্রেনও ছোটে না।

0: আর এই পথে। কলকাতাগামী ট্রেনগুলি এখন আর শিলিগুড়ি টাউন স্টেশন ছাড়িয়ে জলপাইগুড়ি হলদিবাড়ির রাস্তা ধরে পথ চলে না।
1: খুব ভালো লাগলো, ট্রেনের এই যাত্রাপথ জীবনের যাত্রাপথটাকেই তো ব্যাখ্যা করে। বিভিন্ন রকমের পথ, বিভিন্ন যাত্রী, তাদের উঠা নামা, ব্যস্ততা, অবশেষে গন্তব্যে পৌঁছে যাওয়া। আর যে পথে একবার ট্রেন চলে, সেই পথে হয়তো ফিরে আসা যায় না, ফিরে যাওয়াও যায় না, এটাই তো জীবনের সত্যি কথা। তাহলে আজকে আরেকটা সত্যি কথা আমাদের মেনে নিতে হবে, যে সময় প্রায় শেষ, সুতরাং আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। শ্রোতা বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। আশা করি আজকে আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগলো। আমি ফিরে আসবো মহিলা মজলিশের অন্য কোনো দিনে, অন্য কোনো পর্বে। আর যাওয়ার আগে দিদিকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার সাহিত্যিক জীবন আরও অনেক পূর্ণতায় ভরে উঠুক, খুব ভালো ভালো লেখা তার কলম থেকে প্রকাশিত হোক, আর সবার মনের মধ্যে জায়গা করে নিক, এই শুভেচ্ছা, এই শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই, নমস্কার।
0: নমস্কার।

শুনলেন মহিলা মজলিশ। উপস্থাপনায় ছিলেন শাহানা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। অপব্যয়িত পরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পরই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত 32 জনের মৃত্যুর খবর মিলেছে, আহত 700 বেশি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়াবহ এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন। 1975 সালের 25 জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষিতে আজ দেশজুড়ে সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু আজ উত্তরপ্রদেশে বারাণসীতে লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ইজি কানেক্ট উড়ানের সূচনা করেছেন। হরিয়ানার গুরুগ্রামে শুরু হয়েছে একাদশ ব্রিক্স জ্বালানি শক্তি মন্ত্রীদের বৈঠক। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়কে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা রাজ্য সরকারের। ফুটবল বিশ্বকাপে আজ কুরাসাওয়া আইভরি কোস্টের বিরুদ্ধে এবং জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সেদিন 7.2 এবং 7.5 মাত্রার পরপর দুটি কম্পনে কারাকাস ও তার আশপাশের এলাকায় আজ সকালে বহু বাড়ি ভেঙে পড়ে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং জরুরি নয় সেরকম পরিষেবা বন্ধ থাকবে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দ্রুত ত্রাণ উদ্ধার ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ভয়াবহ এই ভূমিকম্পে বহু বড় কাঠামো ভেঙে পড়েছে। রাষ্ট্রপতি রড্রিগেজ জানিয়েছেন, শক্তিশালী পরপর দুটি ভূকম্পনে এ পর্যন্ত 32 জনের মৃত্যু হয়েছে, আহত 700 বেশি। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় আপতকালীন ভিত্তিতে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ হলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেনেজুয়েলার এই ভয়াবহ বিপর্যয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী এই ঘটনায় নিহতদের পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। ভারত সবরকমভাবে ভেনেজুয়েলার পাশে আছে বলেও আশ্বাস দেন মোদী। অন্যদিকে জাপানের উত্তরাঞ্চলেও আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর জেএমএ জানিয়েছে, ভূকম্পটির উৎপত্তিস্থল ছিল ইওয়া প্রিফেকচারের উপকূল থেকে দূরে, মাটির 50 কিলোমিটার গভীরে। আওমরি প্রিফেকচার হাশিকামি শহরের এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 7। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। 1975 সালে এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানে 352 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির কারণে দেশে সংকটজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের সংবিধানকে অবজ্ঞা করে যেভাবে জরুরি অবস্থার সময়

0: দেশের জনগণের ওপর সীমাহীন দমনপীড়ন করা হয়েছিল তাকে স্মরণ করতে এবং সেই সব নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন 1975 সালে জরুরি অবস্থার সময় যারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জরুরি অবস্থাকে ভারতীয় ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় বলে বর্ণনা করে সে সময় যারা এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। সে সময় অসংখ্য নাগরিক এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন এবং সংবিধানের মর্যাদা রক্ষায় একত্রে লড়াই করেছিলেন বলেও উল্লেখ করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি অবস্থা চলাকালীন যারা তার বিরুদ্ধে লড়াই করেছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে 1975-এর 25শে জুন একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ক্ষমতার লোভ ও দম্ভ এবং কংগ্রেস দলের সংবিধান, সংবাদ মাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার ইতিহাসরূপে এই সময় চিহ্নিত হয়ে থাকবে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু উত্তরপ্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ প্রথম ইজি কানেক্ট উড়ানের সূচনা করেছেন। দিল্লি হয়ে বারাণসীকে বিশ্বের সঙ্গে সংযোগকারী এই হাব অ্যান্ড স্পোক উড়ানটির লক্ষ্য ভারতের প্রতিটি প্রান্তকে বিশ্বের সঙ্গে এবং বিশ্বকে ভারতের সঙ্গে যুক্ত করা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কে রামমোহন নাইডু বলেন, নতুন হাব অ্যান্ড স্পোক মডেলটি ভ্রমণ পদ্ধতিতে এক যুগান্তকারী পরিবর্তনের পথ প্রশস্ত করেছে।
1: अगले छह हफ्ते में हम छह नए डेस्टिनेशन को मॉडल में ही कन्वर्ट करके वो सारे एयरपोर्ट्स को भी इसी तरह वो ताकत भी हम देने वाले हैं। और यही विश्वास हमारे प्रधानमंत्री मोदी जी की इस सेक्टर पे रखते हैं कि एक सिविल एविएशन सेक्टर में एक रिफॉर्म, एक कार्यक्रम अगर करते हैं तो इसका प्रभाव पूरे इकोनॉमी पे पड़ता है।
0: হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্সভুক্ত দেশগুলির বিদ্যুৎ মন্ত্রীদের একাদশতম বৈঠকের সূচনা করেছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল। তিনি বলেন, ভারত জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ব্রিক্সের পারস্পরিক সহযোগিতা জোরদার করতে চায়। জ্বালানি ক্ষেত্রে ভ্যালু চেনে ভারতের বিনিয়োগের কথা তুলে ধরে তিনি জানান, ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম ডিজিটাল চালিত বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার ভিত্তি স্থাপন করেছে।
2: Excellencies, recognizing that future energy systems must balance sustainability with reliability, India is making significant investments across the entire energy value chain. As part of this effort, India is laying the foundation for one of the world's largest digitally enabled electricity systems. More than 60 million smart meters have already been deployed and this transformation will continue at scale in the coming years, empowering consumers while strengthening utility.
0: আগামীকালও এই বৈঠক চলবে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে আর্থিক আশ্বস্ত করেছে যে বিষয়টি যথাসময় শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 28শে জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার তারাতলার নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। আজ বিধানসভায় তারাতলার ঘটনা নিয়ে বিস্তৃত বিবৃতি দেওয়ার সময় সরকারি হিসেব তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, এখনও 20 জন হাসপাতালে চিকিৎসাধীন।
3: এখন অবধি মোট 29 জনকে উদ্ধার করা গেছে, যার মধ্যে 9 জনকে মৃত ঘোষণা করা হয়েছে। 5 জনের পোস্টমর্টম করে দেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে, বাকি 4টি আন্ডার প্রসেস। 20 জন চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে স্টেবল রয়েছেন 15, গুরুতর রয়েছেন 4, একটু আশঙ্কাজনক আছেন আরো 1। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আমরা আর্থিক সাহায্য, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারাতলার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন শ্রী মোদী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সহায়তায় সরকার সর্বতোভাবে পাশে আছে বলেও তিনি জানান। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উপকূলীয় কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কণ ও গোয়া, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিহার

ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে সিকিম ও কালিম্পংগামী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক NH-10 বাঘপুল সংলগ্ন কালীমন্দির এলাকার পথে আজ সকালে ফের ধস নামায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। ধসের ফলে রাস্তার উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ায় জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ 2026 গ্রুপ পর্বের খেলায় আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাওয়া আইভরি কোস্টের বিরুদ্ধে এবং ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ইর দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। অন্যদিকে আগামীকাল ভোর 4:30 টিউনিশিয়া নেদারল্যান্ডসের বিরুদ্ধে এবং জাপান সুইডেনের মুখোমুখি হবে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7:00। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের পরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত 32 জনের মৃত্যুর খবর মিলেছে, আহত 700 বেশি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়াবহ এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন। 1975 সালের 25 জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষিতে আজ দেশজুড়ে সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতদের নিকটাত্মীয়কে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা রাজ্য সরকারের। খবর পড়া এখনকার মতো শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। কলকাতার তারাতলার নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে নয়। আজ বিধানসভায় তারাতলার ঘটনা নিয়ে বিস্তৃত বিবৃতি দেওয়ার সময় সরকারি হিসেব তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 20 জন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের মধ্যে 15 জন স্থিতিশীল, 4 জনের অবস্থা গুরুতর, 1 জনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার কাজ এখনও চলছে উল্লেখ করে তিনি মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুরবোর্ডকে দায়ী করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সংশ্লিষ্ট ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে গুরুতর অনিয়ম হয়েছে। তার দাবি, কাঠামোগত ত্রুটি থাকা সত্ত্বেও নির্মাণ পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছিল। প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের সইসহ বিভিন্ন নথির উল্লেখ করে তিনি বলেন, পুরো বিষয়টির ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট সরকারের হাতে এসেছে। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আগের সরকার এরকম বিপর্যয়ের ক্ষেত্রে উদ্ধার কাজ ত্বরান্বিত করার জন্য কোনো অত্যাধুনিক ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
1: আপনাদের সরকার 15 বছরে অনেক কাণ্ড করেছেন, লোহা কাটার মেশিনটা পর্যন্ত কেনেননি, কেন এই ক্ষতিটা করে দিয়ে গেছেন বাংলায়? কোন আধুনিক যন্ত্রপাতি নেই, কোন পেশাদার টিম নেই, আর্মি 215 পার্সোনাল এসেছেন, তারা সমস্ত মডার্ন ইকুইপমেন্ট নিয়ে এসে হাত লাগিয়েছেন বলে 20টা লোককে জীবিত বের করতে পেরেছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এরা তো ভগবানের দূত হিসেবে কাজ করেছে।
0: শ্রী অধিকারী জানান, ঘটনার জেরে আগামী 4 সপ্তাহ কলকাতা পুর এলাকা, রাজারহাট, নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালী, বিষ্ণুপুর, সোনারপুর, বারুইপুর সহ বিস্তীর্ণ এলাকায় জরুরি পরিষেবা ছাড়া সমস্ত নির্মীয়মান প্রকল্পের কাজ বন্ধ থাকবে। এই সময় সংশ্লিষ্ট সমস্ত অনুমোদিত নির্মাণ পরিকল্পনার অডিট হবে। এজন্য অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হচ্ছে বলেও শ্রী অধিকারী জানিয়েছেন।
1: কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, রাজারহাট, নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালি, বিষ্ণুপুর গ্রামীণ এলাকা, সাউথ 24, সোনারপুর, বারুইপুর পুর এলাকায় সমস্ত নির্মীয়মান কাজ জরুরি পরিষেবা ছাড়া আমরা বন্ধ রাখলাম। সমস্ত স্যাংশন প্ল্যান অডিট হবে, এই অডিট করার জন্য কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে। কমিটি হেড করবেন রাজেশ পাণ্ডে, IAS, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারাতলার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন শ্রী মোদী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সহায়তায় সরকার সর্বতোভাবে পাশে আছে বলেও তিনি জানিয়েছেন। তারাতলার নির্মীয়মান গুদাম ধসের ঘটনার দ্বিতীয় দিনেও যুদ্ধকালীন

0: তৎপরতায় চলছে উদ্ধার অভিযান। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে, অনেককে নিরাপদে উদ্ধার করা গেলেও ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনাস্থলে 7টি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য ঘটনাস্থলেই 10 শয্যার একটি অস্থায়ী জরুরি চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। বিধানসভায় আজ রাজ্য বাজেটের উপর দ্বিতীয় দিনের আলোচনা শুরু হয়েছে। মোট 5 ঘণ্টার আলোচনায় শাসক বিরোধী মিলিয়ে 41 জন সদস্য অংশ নিচ্ছেন। শাসক বিরোধী উভয় পক্ষের অনেক সদস্যই রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবিতে সরব হয়েছেন। আলোচনা শেষে জবাবি ভাষণ দেবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পশ্চিমবঙ্গের নতুন রাজ্য নির্বাচন কমিশনার হলেন ডক্টর কৃষ্ণ গুপ্ত। রাজ্য সরকারের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে সমবায় দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব পদে কর্মরত ডক্টর কৃষ্ণ গুপ্ত অবসর গ্রহণের পর আগামী 30 জুন থেকে রাজ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন। সক্রিয় মৌসুমী বায়ু এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভূমিধ্বস এবং তিস্তা, তোর্সা, জলঢাকা, ডায়ডাক নদীতে জলস্তর বৃদ্ধির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। সিকিম ও কালিম্পংগামী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক এনএইচ ট্রেনের বাঘপুল সংলগ্ন কালীমন্দির এলাকার পথে ধস সরিয়ে কিছুক্ষণ আগে থেকে যান চলাচল শুরু হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আজ সকালে ওই এলাকায় ধসের ফলে রাস্তার উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ায় জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেনাবাহিনীর সক্রিয় উদ্যোগে প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের মিরিকে বালাসন নদীর জলে ভেসে যাওয়া ধুদিয়া সেতু স্বাভাবিক করা হয়েছে। 12 নম্বর রাজ্য সড়কের উপরে নির্মিত এই বেলি ব্রিজের ক্ষতিগ্রস্ত 34 মিটার অংশ সংস্কার করায় পর্যটক এবং সাধারণ মানুষ গত সন্ধ্যা থেকে নিরাপদে হেঁটে নদী পারাপার করতে পারছেন বলে নবান্নে বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর সূত্রে জানা গিয়েছে। উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবী এবং স্থানীয় বাসিন্দাদের সুরক্ষায় আজ মন্দারমণিতে ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর তরফে বিশেষ কমিউনিটি সংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে নৌবাহিনীর তরফে দুর্যোগ, ঝড় বা খারাপ আবহাওয়ায় সমুদ্রে কীভাবে নিজেদের জীবন রক্ষা করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 5:10।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং একই সাথে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন ভাওয়াইয়া গান, শিল্পী শান্তি রায় শঙ্কর।

শিল্পী শান্তি রায় সরকারের কণ্ঠে শুনলেন ভাওয়াইয়া গান। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং একই সাথে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ, ও তারপরে শুনবেন দ্বিপ্রাহরিক হিন্দি সমাচার।

0: भन्नुभयो, तथ्याङ्कहरूलाई संख्याको रूपमा मात्रै हेरिनु हुन्न, तर लाखौं जनताको सामूहिक जीवन चुनौती र आकांक्षाको प्रतिबिम्बको रूपमा हेरिनुपर्छ। उहाँले अधिकारीहरूलाई नियमित रूपमा नीतिहरू प्रभावकारी रूपले धरातलमा परिणामहरूमा अनुवाद भइरहेको छ कि छैन भनेर प्रमाणित गर्न आग्रह गर्नुभयो। प्रधानमन्त्री मोदीले राष्ट्र निर्माणमा महिलाहरूको बढ्दो भूमिकामाथि प्रकाश पार्नुहुँदै वर्तमान ब्याचमा 40% भन्दा बढी महिला अधिकारीहरू रहेको उल्लेख गर्नुभयो। प्रधानमन्त्रीले युवा अधिकारीहरूलाई राष्ट्र निर्माणमा उनीहरूको योगदानको निरन्तर मूल्याङ्कन गर्न र उनीहरूले धारण गर्नुभएका पदहरूबाट होइन तर उनीहरूले प्राप्त गरेको मापन योग्य परिणामहरूबाट सन्तुष्ट प्राप्त गर्न आग्रह गर्नुभयो। उहाँहरूको ऊर्जा, प्रतिभा र समर्पणले भारतको विकास यात्रालाई नयाँ उचाइमा पुर्याउन महत्वपूर्ण भूमिका खेल्ने उहाँले विश्वास व्यक्त गर्नुभयो। यस अवसरमा कार्मिक राज्य मन्त्री जितेन्द्र सिंह, प्रधानमन्त्रीका प्रधान सचिव पीके मिश्र, प्रधानमन्त्रीका सचिव शक्तिकान्त दास, मन्त्री परिषद सचिव टीबी सोमनाथन, सचिव रचना शाह, सचिव डीयूपीटी श्रीराम तरणीकान्त, निर्देशक लालबहादुर शास्त्री राष्ट्रिय प्रशासन प्रतिष्ठान र अन्य वरिष्ठ अधिकारीहरू उपस्थिति रहेको थियो।
1: आकाशवाणी सिलगढी अनुष्ठान শুনছেন মিডিয়া ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং একই সাথে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন গান পরম্পরা অনুষ্ঠানে সন্তুর বাজে শোনাবেন পণ্ডিত ভজন সোপারি, রাগ পত্তিপ।

0: এতক্ষণ গান পরম্পরা অনুষ্ঠানে সন্তুর বাজিয়ে শোনালেন পণ্ডিত ভজন সোপারি। আকাশবাণী শিলিগুড়ি।
1: ওয়ার্ক ফ্রম হোম, হাই স্যালারি, শুধু একটাই ক্লিকে, আরে বাস।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে, শুরু হচ্ছে যুব অনুষ্ঠান।

0: নমস্কার, আমি অনুষ্কা এবং আমার সাথে আজ রয়েছে সংযুক্তা। আকাশবাণীর এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় ভারতে গণতন্ত্র ও নাগরিক অধিকার। গণতন্ত্র শুধু একটি শাসন ব্যবস্থা নয়, এটি একটি মূল্যবোধ যা নাগরিকের স্বাধীনতা, সমতা এবং মর্যাদাকে সুরক্ষিত করে। ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে কিছু মৌলিক অধিকার প্রদান করেছে যা একটি সুস্থ ও শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা করে। গণতন্ত্র ও নাগরিক অধিকারের এই পারস্পরিক সম্পর্ক তার গুরুত্ব এবং বর্তমান প্রেক্ষাপটে তার প্রাসঙ্গিকতা নিয়েই আজকের এই আলোচনা। তাহলে শুরু করা যাক আজকের পর্ব।
1: নমস্কার যুববন্ধুরা, আজ এই অনুষ্ঠানে অনুষ্কার সঙ্গে আমিও রয়েছি তোমাদের সঙ্গে। বন্ধুরা, প্রথমে একটু জানাই ডেমোক্রেসি মানে কি। ডেমোক্রেসি বলতে বোঝায় এমন একটি শাসন ব্যবস্থা যেখানে দেশের সর্বোচ্চ ক্ষমতা জনগণের হাতে। আরও একটু সহজভাবে বললে ডেমোক্রেসি হল জনগণের শাসন। এখানে জনগণ নিজের প্রতিনিধি নিজেরাই নির্বাচন করেন ভোটের মাধ্যমে। সেই নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করেন। সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থাকেন, অর্থাৎ ডেমোক্রেসিতে শাসন ক্ষমতা জনগণের সম্মতি ও ভোটের ওপর নির্ভর করে। ডেমোক্রেসিতে জনগণ সরাসরি বা পরোক্ষভাবে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। সাধারণত ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করেন, আর সেই নির্বাচিত প্রতিনিধিরাই সংসদ বা সরকার গঠন করে দেশ পরিচালনা করেন। এই ব্যবস্থায় সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে, অর্থাৎ সরকার এমন সিদ্ধান্ত নিতে বাধ্য যা জনগণের স্বার্থে হয়। ডেমোক্রেসির মূল বৈশিষ্ট্য হল জনগণের সার্বভৌমত্ব, অর্থাৎ চূড়ান্ত ক্ষমতা জনগণের হাতে থাকবে। নিয়মিত নির্বাচন ব্যবস্থা থাকে, মত প্রকাশের স্বাধীনতা থাকে, আইনের শাসন রুল অফ ল বজায় থাকে, সকল নাগরিকের সমান অধিকার থাকে। ডেমোক্রেসিতে জনগণই সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু, তাই এটিকে জনগণের শাসন বলা হয়।
0: ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। এখানে জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে এবং সরকার গঠন করে। ভারতের গণতন্ত্রের মূল ভিত্তি হল সংবিধান, আইনের শাসন, মৌলিক অধিকার এবং নাগরিকদের অংশগ্রহণ। এবার আসি নাগরিক অধিকার কি। নাগরিক অধিকার হল এমন কিছু অধিকার যা সংবিধান প্রত্যেক নাগরিককে প্রদান করে। এর মধ্যে উল্লেখযোগ্য সমতার অধিকার, আইনের দৃষ্টিতে সকলে সমান, মত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, শিক্ষার অধিকার, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, সাংবিধানিক ও প্রতিকারের অধিকার। গণতন্ত্রের গুরুত্ব, জনগণের মতামতের প্রতিফলন ঘটে এর মাধ্যমে, সরকারের জবাবদিহিতা নিশ্চিত হয়, মানবাধিকার ও স্বাধীনতা রক্ষা পায়, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়। নাগরিকদের দায়িত্ব ভোট প্রদান করা, আইন মেনে চলা, অন্যের অধিকারকে সম্মান করা, সামাজিক ও জাতীয় উন্নয়নে অংশগ্রহণ করা।

0: সংক্ষেপে বলতে গেলে গণতন্ত্র ও নাগরিক অধিকার একে অপরের পরিপূরক। একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য নাগরিকদের অধিকার যেমন সুরক্ষিত থাকা জরুরি, তেমনি তাদের দায়িত্বশীল অংশগ্রহণও সমানভাবে গুরুত্বপূর্ণ।
1: ভারতের গণতন্ত্রকে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র বলা হয়, কারণ এখানে গণতান্ত্রিক ব্যবস্থার পরিসর ও অংশগ্রহণকারীর সংখ্যা বিশ্বের মধ্যে সর্বাধিক। এর মূল কারণ হল বিশাল জনসংখ্যা। ইন্ডিয়াতে প্রায় 140 কোটির বেশি মানুষ বাস করে। এখন এত বিপুল সংখ্যক জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেয় যা বিশ্বের অন্য কোনো দেশে নেই। সবচেয়ে বড় ভোটের সংখ্যা, ভারতে 100 কোটিরও বেশি ভোটার রয়েছে। এত বড় ভোটার ভিত্তিতে নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয়, যা গণতন্ত্রকে আরও ব্যাপক ও শক্তিশালী করে। নিয়মিত ও বৃহৎ নির্বাচন ব্যবস্থা, ভারতে লোকসভা, রাজ্যসভা, বিধানসভা থেকে শুরু করে স্থানীয় স্তর পর্যন্ত নিয়মিত নির্বাচন হয়। বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন আয়োজনও এখানেই হয়। বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা, এখানে বহু রাজনৈতিক দল অংশ নেয়, ফলে জনগণের বিভিন্ন মতামত ও স্বার্থ প্রতিনিধিত্ব পায়। সংবিধান ও গণতান্ত্রিক অধিকার, জনগণের সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন নিশ্চিত করে, যা গণতন্ত্রকে শতভিত্তি দেয়। এই সব কারণে ভারতকে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র বলা হয়, কারণ এখানে গণতন্ত্র শুধু নীতিতে নয়, বাস্তবে কোটি কোটি মানুষের অংশগ্রহণে পরিচালিত হয়।
0: স্বাধীনতার অধিকার, সংবিধানের 19-22 অনুচ্ছেদে স্বাধীনতার অধিকার রয়েছে। এই অধিকারে অন্তর্ভুক্ত মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার, সংগঠন গঠনের অধিকার, দেশের যে কোনো স্থানে বসবাসের অধিকার, যে কোনো বৈধ পেশা বেছে নেওয়ার অধিকার। এই অধিকারগুলি নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করে। শোষণের বিরুদ্ধে অধিকার, মানব পাচার, জোরপূর্বক শ্রম এবং শিশুশ্রমের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে এই অধিকার, এই আইন। গণতান্ত্রিক সমাজে কোনো মানুষকে দাসত্ব বা শোষণের শিকার হতে দেওয়া যায় না। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, প্রত্যেক নাগরিক এখানে নিজের ধর্ম পালন করতে পারে, ধর্ম নিয়ে প্রচার করতে পারে এবং ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে। রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মকে প্রাধান্য দেয় না। ভারতের বিভিন্ন ভাষাগত ও সাংস্কৃতিক গোষ্ঠীকে তাদের নিজস্ব সংস্কৃতি সংরক্ষণের অধিকার দেওয়া হয়েছে। এটি ভারতের বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডক্টর ভীমরাও আম্বেদকর এই অধিকারকে সংবিধানের হৃদয় ও আত্মা বলেছিলেন। যদি কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, তাহলে নাগরিকরা আদালতের দ্বারস্থ হতে পারেন। ভোট হল গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ভারতে 18 বছর বা তার বেশি বয়সী প্রত্যেক নাগরিক ভোট দিতে পারেন। ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করা হয়, নীতি নির্ধারণে পরোক্ষভাবে অংশগ্রহণ করা হয় এবং গণতন্ত্রকে শক্তিশালী করা হয়। সচেতন ভোটদান একটি দায়িত্বশীল নাগরিকের পরিচয়। গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হল বিচার ব্যবস্থা। ভারতের বিচার ব্যবস্থা সংবিধানের রক্ষক, নাগরিক অধিকারের অভিভাবক এবং সরকারের ক্ষমতার ওপর নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদ মাধ্যমকে প্রায়শই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। সংবাদ মাধ্যম সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে, জনগণকে তথ্য প্রদান করে এবং জনমত গঠনে সাহায্য করে। একটি স্বাধীন ও দায়িত্বশীল সংবাদ মাধ্যম গণতন্ত্রের জন্য অপরিহার্য। ডিজিটাল যুগে নাগরিক অধিকার, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের মত প্রকাশের সুযোগ বাড়িয়েছে। তবে এর সঙ্গে নতুন কিছু চ্যালেঞ্জও এসেছে, যেমন ভুয়ো খবর, সাইবার অপরাধ, অনলাইন হয়রানি এবং তথ্যের গোপনীয়তা। ডিজিটাল

0: ডিজিটাল অধিকার আজ নাগরিক অধিকারের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অধিকারের পাশাপাশি নাগরিকদের কিছু কর্তব্যও রয়েছে। সংবিধানের এক অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের উল্লেখ আছে, যেমন সংবিধানকে সম্মান করা, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের মর্যাদা রক্ষা করা, দেশের ঐক্য ও অখণ্ডতা বজায় রাখা, পরিবেশ সংরক্ষণ করা, বৈজ্ঞানিক মনোভাব গড়ে তোলা। শুধু অধিকার দাবি করলেই হবে না, কর্তব্য পালন করতে হবে। যুব সমাজ একটি দেশের ভবিষ্যৎ। গণতন্ত্রকে শক্তিশালী করতে যুবকদের সচেতন হতে হবে, ভোট দিতে হবে, সামাজিক কাজে অংশ নিতে হবে, ভুয়ো তথ্য থেকে সতর্ক থাকতে হবে, সাংবিধানিক মূল্যবোধকে সম্মান করতে হবে। আজকের যুবক যুবতীরাই আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলবে। একটি গণতন্ত্র তখনই সফল হয় যখন নারী ও পুরুষ সমান সুযোগ পায়। ভারতে নারীরা ভোটাধিকার ভোগ করেন, নির্বাচনে অংশগ্রহণ করেন, প্রশাসন, বিচার ব্যবস্থা, বিজ্ঞান, শিক্ষা এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে এখনও লিঙ্গ বৈষম্য, সহিংসতা এবং বৈষম্যের মতো সমস্যা রয়ে গেছে। এগুলি দূর করা গণতান্ত্রিক সমাজের অন্যতম লক্ষ্য। ভারতীয় গণতন্ত্রের সামনে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে, যেমন দুর্নীতি, রাজনৈতিক মেরুকরণ, ভুয়ো তথ্যের বিস্তার, সামাজিক বৈষম্য, শিক্ষার অভাব, সাম্প্রদায়িক উত্তেজনা। এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে হলে নাগরিক সচেতনতা অত্যন্ত জরুরি। গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হলে শিক্ষার প্রসার ঘটাতে হবে গ্রাম পাড়াগায়, নাগরিক সচেতনতা বাড়াতে হবে, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হবে, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে। গণতন্ত্র কেবল একটি রাজনৈতিক ব্যবস্থা নয়, এটি একটি জীবন দর্শন। এর মূল ভিত্তি হল স্বাধীনতা, সমতা, ন্যায় ও ভ্রাতৃত্ববোধ। ভারতীয় সংবিধান আমাদের যে অধিকার প্রদান করেছে সেগুলি রক্ষা করা যেমন রাষ্ট্রের দায়িত্ব, তেমনি সেগুলির যথাযথ ব্যবহার করা নাগরিকদের কর্তব্য। একটি শক্তিশালী গণতন্ত্র গড়ে ওঠে তখনই যখন নাগরিকরা সচেতন, দায়িত্বশীল এবং সক্রিয় ভূমিকা পালন করেন। অধিকার ও কর্তব্য, এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখেই আমরা একটি আরও ন্যায়ভিত্তিক, সমতাপূর্ণ এবং প্রগতিশীল ভারত গড়ে তুলতে পারি।
1: ভারতবর্ষের সংবিধানে নাগরিকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার দেওয়া আছে। এগুলোই নাগরিকের স্বাধীনতা, মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করে। একজন নাগরিকের মৌলিক অধিকারগুলো হল সমতার অধিকার, রাইট টু ইকুয়ালিটি। সব নাগরিক আইন অনুযায়ী সমান। ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান কোনো ভিত্তিতে বৈষম্য করা যাবে না। স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম। নাগরিকরা মত প্রকাশ, কথা বলা, চলাফেরা, পেশা বেছে নেওয়া, শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া ইত্যাদি স্বাধীনতা ভোগ করে, তবে তা আইনের সীমার মধ্যে থাকতে হয়। শোষণের বিরুদ্ধে অধিকার, মানব পাচার, জোরপূর্বক শ্রম বা শিশুশ্রম নিষিদ্ধ। ধর্মীয় স্বাধীনতার অধিকার, প্রত্যেকে নিজের ধর্ম পালন, প্রচার ও মানার স্বাধীনতা পায়। সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, সংখ্যালঘু সম্প্রদায় তাদের ভাষা, সংস্কৃতি ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা করতে পারে। সাংবিধানিক প্রতিকার অধিকার, এই অধিকার অনুযায়ী কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে নাগরিক আদালতের সাহায্য নিতে পারে। সহজভাবে বললে মৌলিক অধিকার হলো সেই গ্যারেন্টি যা নাগরিককে স্বাধীনভাবে বাঁচতে, মত প্রকাশ করতে এবং ন্যায় বিচার পেতে সাহায্য করে। সিভিক রাইটস বলতে বোঝায় সেই সব অধিকার যেগুলো একজন নাগরিককে একটি রাষ্ট্রে সম্মান, স্বাধীনতা এবং নিরাপদ জীবনযাপনের নিশ্চয়তা দেয়। সহজভাবে বললে সিভিক রাইটস হল নাগরিক হিসেবে বেঁচে থাকার, মত প্রকাশ করার এবং সমাজে সমানভাবে অংশ নেওয়ার অধিকার।

0: এগুলো সাধারণত কিছু বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে, যেমন মত প্রকাশের স্বাধীনতা। নাগরিকরা স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারে, আইনের সমান সুরক্ষা, সবাই আইনের চোখে সমান এবং একইভাবে বিচার পায়, ভোটাধিকার, নাগরিকরা ভোট দিয়ে সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ব্যক্তিগত স্বাধীনতা ও নিরাপত্তা, অযৌক্তিক গ্রেফতার বা অন্যায় শাস্তি থেকে সুরক্ষা পাওয়া যায়, সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণ, সমাজের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় অংশ নেওয়ার সুযোগ থাকে। সিভিক রাইটস হল সেই অধিকারগুলো যা নাগরিককে একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন, নিরাপদ এবং সম্মানজনক জীবন দিতে সাহায্য করে।
1: ভারতে আইন প্রণয়নের প্রক্রিয়া মূলত সংসদ এবং রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে সম্পন্ন হয়। সংক্ষেপে ধাপগুলি হল বিল উত্থাপন, লোকসভা বা রাজ্যসভায় একটি বিল বা প্রস্তাবিত আইন পেশ করা হয়, আলোচনা ও বিতর্ক, বিলটি নিয়ে সংসদের সদস্যরা আলোচনা করেন, প্রয়োজন হলে সংশোধনের প্রস্তাব দেন, ভোটাভুটি, আলোচনা শেষ হলে বিলটি ভোটে তোলা হয়, সংশ্লিষ্ট কক্ষে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেলে বিলটি গৃহীত হয়, অন্য কক্ষে অনুমোদন, বিলটি এরপর সংসদের অন্য কক্ষে পাঠানো হয়, সেখানেও ঠিক একইভাবে আলোচনা ও ভোটাভুটি হয়, তারপর রাষ্ট্রপতির সম্মতি, উভয় কক্ষে পাশ হওয়ার পর বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়, রাষ্ট্রপতির সম্মতি দিলে বিলটি আইনে পরিণত হয়, তারপর গেজেট প্রকাশ ও কার্যকর হওয়া, সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার পর আইন কার্যকর হয়। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় আইন প্রণয়নের ক্ষমতা মূলত সংসদদের হাতে ন্যস্ত। কোনো নতুন আইন প্রয়োজন হলে প্রথমে একটি বিল সংসদে উত্থাপন করা হয়, উভয় কক্ষে আলোচনা ও অনুমোদনের পর রাষ্ট্রপতির সম্মতি লাভ করলে সেই বিল আইনে পরিণত হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।
0: বন্ধুরা, ভোটিং রাইটস খুব গুরুত্বপূর্ণ, এর কারণ এটি গণতন্ত্রের ভিত্তি। একটি দেশের সরকার কিভাবে চলবে, কারা দেশ পরিচালনা করবে, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শেষ পর্যন্ত জনগণের হাতেই থাকে ভোটের মাধ্যমে। এর গুরুত্বগুলো হল সরকার নির্বাচন করার সুযোগ, ভোটের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করে যারা দেশ পরিচালনা করে, গণতন্ত্রকে শক্তিশালী করা, ভোট ছাড়া গণতন্ত্র অর্থহীন, নিয়মিত ভোটই নিশ্চিত করে যে ক্ষমতা জনগণের হাতে আছে, জবাবদিহিতা তৈরি করা, নেতারা জানে যে জনগণ ভোটের মাধ্যমে তাদের মূল্যায়ন করবে, তাই তারা দায়িত্বশীলভাবে কাজ করতে বাধ্য হয়, জনগণের মতামতের প্রতিফলন, ভোটের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মতামত সরকারের কাছে প্রতিফলিত হয়, শান্তিপূর্ণ পরিবর্তন, ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করা যায় কোনো সংঘাত বা সহিংসতা ছাড়াই। আরেকটু সহজভাবে বললে, ভোটাধিকার হল সেই শক্তি যার মাধ্যমে সাধারণ মানুষ দেশের ভবিষ্যৎ নির্ধারণে সরাসরি অংশ নিতে পারে। এবারে আসি ফান্ডামেন্টাল রাইটস আর ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে কি পার্থক্য রয়েছে সেই বিষয়ে। এই দুটির মধ্যে মূল পার্থক্য হল একদিকে অধিকার, অন্যদিকে দায়িত্ব। ফান্ডামেন্টাল রাইটস নাগরিকদের সেই মৌলিক অধিকার যা রাষ্ট্র নিশ্চিত করে, যেমন স্বাধীনতা, সমতা। ফান্ডামেন্টাল ডিউটিস নাগরিকদের রাষ্ট্র ও সমাজের প্রতি পালনীয় দায়িত্ব, যেমন আইন মানা, দেশকে সম্মান করা। রাইটস মানে আমি কি পেতে পারি, ডিউটিস মানে আমি কি করতে বাধ্য, আইনগত বাধ্যবাধকতা। রাইটস লঙ্ঘিত হলে আদালতে যাওয়া যায়, ডিউটিস সরাসরি আইনগত শাস্তি সব ক্ষেত্রে নেই, তবে নৈতিক বা সাংবিধানিক দায়িত্ব রয়েছে। সংক্ষেপে যদি বলি, তবে বলা যায় রাইটস আমাদের স্বাধীনতা দেয় আর ডিউটিস আমাদের দায়িত্ব মনে করিয়ে দেয়, দুটো মিলেই একটি সুস্থ গণতন্ত্র।

0: রাষ্ট্র গড়ে ওঠে।
1: গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতে আইন প্রণয়নের ক্ষমতা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ন্যস্ত। সংবিধান অনুযায়ী সংসদ হল দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। সংসদ তিনটি অংশ নিয়ে গঠিত, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। কোনো নতুন আইন প্রয়োজন হলে বা পুরনো আইনে পরিবর্তন আনার প্রয়োজন হলে প্রথমে একটি বিল বা আইন প্রস্তাব তৈরি করা হয়। এই বিল সরকারকে বা কোনো সংসদ সদস্য উত্থাপন করতে পারেন। বিলটি সংসদে উপস্থাপিত হওয়ার পর সদস্যরা তার বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেন, প্রয়োজন হলে সংশোধনের প্রস্তাবও দেওয়া হয়। অনেক ক্ষেত্রে বিলকে আরও বিস্তারিতভাবে পরীক্ষা করার জন্য সংসদীয় কমিটির কাছেও পাঠানো হয়। এরপর বিলটি ভোটাভুটির মাধ্যমে গৃহীত হয়। প্রথমে যে কক্ষে বিলটি উত্থাপিত হয়েছে সেখানে পাশ হতে হয়, তারপর সেটি অন্য কক্ষে পাঠানো হয়। দ্বিতীয় কক্ষেও আলোচনা ও ভোটাভুটির মাধ্যমে অনুমোদন লাভ করতে হয়। উভয় কক্ষের অনুমোদন পাওয়ার পর বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতির সম্মতি দিলে বিলটি আইনে পরিণত হয়। এরপর সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে আইন কার্যকর করা হয়। যদিও সাধারণ মানুষ সরাসরি সংসদে আইন তৈরি করেন না, তবুও গণতন্ত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকরা ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করেন, সেই প্রতিনিধিরাই সংসদে জনগণের মতামত ও স্বার্থ তুলে ধরেন। ফলে আইন প্রণয়নের পুরো প্রক্রিয়ার মূল ভিত্তি হল জনগণের ইচ্ছা ও অংশগ্রহণ। ভারতে আইন শাসন, রুল অফ ল, একটি মৌলিক নীতি। এর অর্থ হল দেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, কোনো ব্যক্তি বা সরকার আইনের ঊর্ধ্বে নয়, প্রত্যেকের অধিকার আইন দ্বারা সুরক্ষিত, অন্যায়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে। এই নীতি গণতন্ত্রকে শক্তিশালী এবং নাগরিকদের অধিকার রক্ষা করে। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় আইন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইচ্ছায় তৈরি হয় না, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের আলোচনা, বিতর্ক, মত বিনিময় এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বিল আইনে পরিণত হয়। এই প্রক্রিয়া নিশ্চিত করে যে দেশের আইন জনগণের প্রয়োজন, মতামত এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটায়। আইনের শাসনই গণতন্ত্রের প্রাণশক্তি, কারণ এর মাধ্যমে নাগরিকের অধিকার সুরক্ষিত হয় এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত হয়।
2: ডেমোক্রেসিকে শক্তিশালী করতে তরুণ প্রজন্মের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারাই দেশের ভবিষ্যৎ, নাগরিক ও নেতৃত্ব তৈরি করে। তরুণরা যেভাবে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে পারে সেগুলো হল সচেতন ও শিক্ষিত ভোটার হওয়া, ভোটাধিকার ব্যবহার করে সঠিক তথ্য জেনে দায়িত্বশীলভাবে ভোট দেওয়া গণতন্ত্রকে শক্তিশালী করে, রাজনৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি, দেশের সমস্যা, নীতি, রাজনীতি, সরকারি সিদ্ধান্ত সম্পর্কে জানা ও বোঝা তরুণদের দায়িত্বশীল নাগরিক বানায়, মত প্রকাশের স্বাধীনতা সঠিকভাবে ব্যবহার করা, শান্তিপূর্ণভাবে যুক্তির মাধ্যমে নিজের মতামত প্রকাশ করলে গণতান্ত্রিক আলোচনার পরিবেশ তৈরি হয়, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সততা ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া গণতন্ত্রকে স্বচ্ছ ও শক্তিশালী করে, সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ, রক্তদান, শিক্ষা সহায়তা, পরিবেশ রক্ষা, এ ধরনের কাজে অংশ নিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা যায়, বিভাজনের বদলে ঐক্য গড়ে তোলা, ধর্ম, জাতি বা ভাষার ভিত্তিতে বিভাজন না বাড়িয়ে ঐক্য ও সহনশীলতা বজায় রাখা গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্ম যদি সচেতন, দায়িত্বশীল ও সক্রিয় নাগরিক হয়, তাহলে গণতন্ত্র আরও শক্তিশালী, স্বচ্ছ এবং টেকসই হয়ে উঠবে। ভারতসহ বিশ্বের সব গণতান্ত্রিক দেশে ওয়ান পার্সন ওয়ান ভোট নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি গণতন্ত্রের মূল ভিত্তি, সমতা ও ন্যায়ের ধারণাকে বাস্তবায়ন করে। এই গুরুত্বগুলো হল সবার সমান মূল্য নিশ্চিত করে। এই নীতি অনুযায়ী ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, নারী, পুরুষ

সবাই এর ভোটের মূল্য সমান, কেউ কারোর চেয়ে বেশি শক্তিশালী নন। গণতন্ত্রকে সত্যিকারের জনগণের শাসন বানায়। যদি সবাই সমান ভোটাধিকার পায় তবে সরকার গঠিত হয় জনগণের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে, কোনো বিশেষ গোষ্ঠীর ইচ্ছায় নয়। বৈষম্য কমায়, জাতি ধর্ম শ্রেণী বা সম্পদের ভিত্তিতে পার্থক্য না রেখে সবাইকে সমান রাজনৈতিক অধিকার দেওয়া হয়, জবাবদিহিতা তৈরি করে। নেতারা জানে যে প্রতিটি ভোট সমান গুরুত্বপূর্ণ, তাই তারা জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ করতে বাধ্য হয়। শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তন নিশ্চিত করে, ভোটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন সম্ভব হয়, কোনো সংঘাত ছাড়াই। সবশেষে বন্ধুরা এটুকুই বলবো, ডেমোক্রেসি শুধু একটি রাজনৈতিক ব্যবস্থা নয়, এটি আমাদের জীবনধারা, আমাদের দায়িত্ব এবং আমাদের ভবিষ্যৎ গড়ার শক্তি। গণতন্ত্র তখনই সত্যিকারের অর্থে শক্তিশালী হয় যখন দেশের প্রতিটি নাগরিক সচেতন, দায়িত্বশীল এবং সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ করে। আমরা যদি চাই একটি সুন্দর, ন্যায়ভিত্তিক এবং উন্নত সমাজ গড়ে উঠুক, তাহলে আমাদের প্রত্যেককে নিজের অধিকার সম্পর্কে জানতে হবে, বিশেষ করে ভোটাধিকার ঠিকভাবে ব্যবহার করতে হবে। একই সঙ্গে ন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে দাঁড়াতে হবে, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে হবে এবং সমাজের উন্নয়নে নিজের ভূমিকা রাখতে হবে। তরুণ প্রজন্ম এখানে সবচেয়ে বড় শক্তি, কারণ তাদের চিন্তা, সাহস এবং অংশগ্রহণই গণতন্ত্রকে আরও প্রাণবন্ত ও শক্তিশালী করে তোলে। গণতন্ত্রকে শক্তিশালী করার দায়িত্ব শুধু সরকারের নয়, এটি আমাদের সবার। আমরা যত বেশি সচেতন হব, আমাদের গণতন্ত্র তত বেশি সুন্দর, শক্তিশালী এবং সফল হবে। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রতিদিন শুনতে থেকো যুব অনুষ্ঠান। ধন্যবাদ।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলেন অনুষ্কা দে এবং সংযুক্তা চক্রবর্তী। আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং একই সাথে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে আপনার মুঠোফোনে।

শ্রোতা বন্ধুদের অবগতির জন্য একটি ঘোষণা। আগামী 28 জুন 2026 রবিবার সারা ভারতবর্ষ জুড়ে উদযাপিত হতে চলেছে জন্ম থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য জাতীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি 2026। সমগ্র ভারতবর্ষের সঙ্গে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত বিভিন্ন এলাকাতেও এদিন এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ঘোষণাটি শেষ হলো।

এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান সন্দেশ টু সোলজার।

আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরেই জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 400.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আর এখন সময় স্টুডিওর ঘড়িতে বিকেল 5:30। আর আপনাদের পছন্দের অনুষ্ঠান লাইভ ফোন ইন আনন্দধারা, সেই সময়টা হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই প্রস্তুত। আর আজ কথা হবে বদলে যাওয়া বিকেল, এ বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। এক সময় বিকেল মানেই ছিল অন্যরকম, একেবারে মাঠ ভরা, ছেলে মেয়ে দৌড়ঝাঁপ, এমনকি আমরাও সেখানে ছোটবেলায় সামিল থাকতাম। আর এখন সময়টা বদলে যাওয়ার সাথে সাথে দিনগুলো বদলে গেছে, বিকেলের ঘ্রাণ, বিকেলের চিন্তা সবটাই বদলে গেছে। আপনার জীবনেও নিশ্চয়ই বদলে গেছে, এই বদলে যাওয়াটা আপনার কেমন মনে হয় সেসব নিয়ে কথা হোক। আর সেসব নিয়ে কথা বলতে হলে আপনাদের টেলিফোন করতে হবে 9434076705। এই নম্বরে শ্রোতা বন্ধুরা, আপনাদের পছন্দের অনুষ্ঠান আনন্দধারায় আপনাদের স্বাগত জানাই। আর আপনাদের সঙ্গে কথা বলবার জন্য রয়েছি আমি, আপনাদের বন্ধু রিমি। আপনারা টেলিফোন করুন, কথা হোক বদলে যাওয়া বিকেল এ বিষয়টি নিয়ে। এখন বিকেলে আপনারা কী করেন এবং আগে কী করতেন? ধরুন আপনি একেবারে শৈশবের দিনগুলোতে চলে গেলেন, সে সময় আপনার কেমনভাবে বিকেল কাটত বা আপনি কেমনভাবে বিকেলটা কাটাতেন, বন্ধুদের সঙ্গে না ঘরে, স্কুল থেকে ফিরে অনেকটা সময় বাইরে দৌড়ঝাঁপ করতেন?

মাঠে ঘাটে খেলতেন বা মাঠ না থাকলেও বাড়ির সামনেটায় খেলতেন, আবার সূর্যের আলো একটু একটু করে নিভে গেলে, রাস্তার আলোগুলো জ্বলে গেলে বা জ্বলবার আগে আপনাকে কিন্তু বাড়ি ফিরতেই হবে, এরকম ছিল নিষেধাজ্ঞা এবং বাড়ির শাসনও ছিল সেরকম, তাই কি? তাহলে আপনি বলুন, আপনার ছোটবেলাটা কেমন কাটত, আর এই সময় বদলে যাওয়া বিকেল, এই সময়ের ছেলে মেয়েরা কেমন করে দিন কাটায় এবং আপনার কেমন লাগে বদলে যাওয়া বিকেল, এ বিষয়টি নিয়ে কথা হোক। 9434076705 এই নম্বরে আপনারা টেলিফোন করুন আর শুনতে থাকুন আশা ভোঁসলের গাওয়া এই গানটি। ছবির নাম একান্ত আপন।

গান শুনতে শুনতে এক বন্ধু বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আবারও টেলিফোন করুন।

0: এক বন্ধু এসেছিলেন,
1: আবারও টেলিফোন করুন,
0: কথা হোক কথা হোক, বদলে যাওয়া বিকেল এ বিষয়টি নিয়ে আমাদের টেলিফোন লাইন খোলা রয়েছে। এবং কোন বন্ধু এলেন, আগের বন্ধু না অন্য কোনো বন্ধু? হ্যালো, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
0: আচ্ছা অমিতাভবাবু, কেমন
2: হ্যাঁ
0: আছেন
2: কেমন?
0: বলুন।
2: হ্যাঁ দিদি, ভালো আছি ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি। আপনার সঙ্গে আমার বোধহয় আগে কখনো কথা হয়নি, আনন্দধারা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ
2: ধন্যবাদ দিদি, ধন্যবাদ।
0: একদম। আপনি এখন কি করছেন এই বিকেলে? আপনি
2: এই এই দিদি, এই ধরুন এই বিকেল দিকে আমি কিছু, মানে আমার কিছু ছাত্র ছাত্রী আছে,
0: আচ্ছা
2: আর
0: আপনি শিক্ষক?
2: টিউশন পড়িয়ে, হ্যাঁ
0: বাহ,
2: গৃহ শিক্ষক,
0: আচ্ছা
2: তো এই টিউশন পড়িয়ে ফিরছি দিদি। তো আপনাদের সঙ্গে আমার ওই 11টা, হ্যাঁ এই 11টা আর এই 5:30টা, এই টাইমটাই,
0: আচ্ছা
2: হ্যাঁ আপনাদের সঙ্গে কথা বলে আমি খুব শান্তি পাই।
0: বাহ,
2: মানে ধরুন এই সারাক্ষণ অনেকক্ষণ ধরে পড়াচ্ছি,
0: হ্যাঁ
2: মাথার মধ্যে
0: হ্যাঁ
2: একটা
0: হ্যাঁ
2: মানে
0: ঠিক,
2: গোলমাল পাকিয়ে দিয়েছে, এবার আপনাদের সঙ্গে যদি একটু শেয়ার করা যায়,
0: বাহ
2: হ্যাঁ তাহলে
0: খুব
2: মনটা
0: ভালো
2: একটু হালকা হয়।
0: খুব ভালো।
2: আর
0: আর আজ কথা হচ্ছে বদলে যাওয়া বিকেল নিয়ে। আপনি যখন ছোট ছিলেন সে সময়টা বিকেলগুলো একরকম ভাবে কাটাতেন বা সকলে কাটাতো, আর এখন বিকেল আপনি কেমন করে কাটান, বা আপনার যখন শৈশব সেই সময় অন্যরা এবং এখনকার ছেলেমেয়েরা?
2: হ্যাঁ দিদি, হ্যাঁ হ্যাঁ,
0: হ্যাঁ একটু
2: তো
0: যদি আপনি
2: এখনকার
0: শেয়ার করেন।
2: ছেলেমেয়েদের দেখুন, আমাদের যখন শৈশব ছিল,
0: হুম
2: আমরা ওই স্কুল থেকে ফিরে, হ্যাঁ ওই মাঠের মধ্যে চলে যেতাম, বিশাল মাঠ, সেখানে ফুটবল, হ্যাঁ তারপর ধরুন এই খো খো, মানে কবাডি, মানে যেগুলো আর কি সবই শরীর চর্চা। তো আমাদের তখন
0: একদম।
2: গার্জেনরা অতটা করার ছিল না। আর এখনকার বাচ্চারা দিদি মাঠ কিন্তু ভুলে গেছে, যদিও মাঠের সংখ্যা কমে গেছে কিন্তু মাঠ তারা প্রায় ভুলেই গেছে। এই যে গৃহবন্দী অবস্থায় এই ঘরের মধ্যে সারাক্ষণ মোবাইল নিয়ে থাকা, তার ফলে দিদি যেটা হচ্ছে, হ্যাঁ সবার চোখে চশমা, মানে অধিকাংশ শিশুর চোখে চশমা, আর ওবেসিটি, স্থূলত্ব, এই বসে বসে এই মোবাইল দেখা। কিন্তু তারা যদি এই শারীরিক কসরতটা, আমরাও তাদেরকে বলি, আমি যে বাচ্চাগুলোকে পড়াই, হ্যাঁ তাদেরকেও বলি যে তোরা মাঠে যা, মাঠে গিয়ে অন্তত প্রকৃতির সঙ্গে একটু একাত্ম হতে শেখ, প্রকৃতি তোদেরকে সুস্থ রাখবে, সুন্দর রাখবে।
0: ঠিক, একদম তাই, আপনি একদম সঠিক বলেছেন। আমরা যখন ছোট ছিলাম আমাদের সময় কাটানোগুলো একদম অন্যরকম ছিল, আর
2: হ্যাঁ দিদি একদম,
0: এখন ছেলেমেয়েরা একেবারে তারা বাইরের আলোই দেখতে পায় না।
2: দেখতে পায় না।
0: ঠিক
2: আর
0: ঠিক।
2: দিদি সব থেকে ভালো কি জানেন, এই যে আপনাদের সঙ্গে আপনারা যে, মানে ধরুন এই যে মতামতটা আমরা ভাগ করে নিই, তাতে করে যেটা হয় ধরুন যে, হ্যাঁ মানে যে, মানে আপনাদের অনেক শ্রোতাই ধরুন ঢুকে, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে ছাঁকনি দিয়ে আপনারা ছেঁকে নেন যে কোন মতামত, মানে মতামতটা যেটা সেরা হলো, বা মানে যাদের মতামত ধরুন খুব ভালো হলো, এই ছাঁকনি দিয়ে ছেঁকে যে জিনিসটা বেরোয় দিদি, তাতে কিন্তু বিশুদ্ধ জিনিসটা পাওয়া যায়।
0: একদম
2: হ্যাঁ
0: একদম, ভাল লাগলো অমিতাভ
2: ভালো
0: বাবু,
2: থাকবেন দিদি।
0: একদম
2: হ্যাঁ
0: আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আজ
2: অবশ্যই
0: প্রচুর
2: অবশ্যই
0: লাইভ
2: দিদি,
0: ফোন ইন
2: অবশ্যই।
0: রয়েছে আজ, হ্যাঁ
2: আচ্ছা
0: শুনবেন,
2: আচ্ছা দিদি,
0: অংশগ্রহণ করবেন। অমিতাভ বাবু খুব ভাল লাগলো আপনার সঙ্গে কথা বলে, একটা বেশ
2: ধন্যবাদ দিদি,
0: পরিশীলিত একটা চিন্তা ভাবনা আমরা পেলাম। ধন্যবাদ।
2: হ্যাঁ ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
0: হ্যাঁ খুব ভালো বললেন অমিতাভ বাবু, বীরভূম থেকে টেলিফোন করেছিলেন। আপনিও টেলিফোন করুন, আপনার মতামতটা জানান, আপনার শৈশবের বিকেল আর এখনকার বিকেল ফারাকটা কোথায়। হ্যালো নমস্কার।
3: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
3: আমি শিলিগুড়ি বয়সনগর থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: হ্যাঁ শুভ্রাদি, ভালো আছেন?
3: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আপনাকে আনন্দধারা এই আপনাদের প্রিয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, এবং আজ কথা হচ্ছে বদলে যাওয়া বিকেল নিয়ে,
3: হ্যাঁ
0: এখনকার বিকেলগুলো আর আগের বিকেলগুলো একেবারে তো
3: আগে,
0: বদলে গেছে না ঘ্রাণ।
3: হ্যাঁ আমাদের সময় তো বিকেলে স্কুল থেকে এসে কোন রকম বইটা রেখে খেয়ে যেই, দাড়িয়া বান্ধা খেলা, বুড়িচু খেলা, পিট্টু খেলা,
0: বাহ
3: সব খেলতাম।
0: ঠিক ঠিক,
3: আর এখনকার ছেলেমেয়েরা তো খেলার কথা ভুলেই গেছে, তার মাঠও নাই আর সেরকম খেলাও হয় না, তাদের মোবাইলের মধ্যেই তাদের সব সীমাবদ্ধতা।
0: সেই সেই সেই আবার অনেকে হোমওয়ার্ক করতে বসে যায়, পর কেননা
3: হ্যাঁ
0: পড়া

0: পড়ারও চাপ বেড়েছে।
1: পড়াশোনার চাপ আছে তো এখন,
0: তখন আমাদের জীবনে অত চাপ ছিল না ছোটবেলায়।
1: না না
0: আর আপনি এখন কি করেন বিকেলে?
1: এখন কিছু বিকেলে বিকেলে চা খাই, আর টুকিটাকি কাজ কর্ম সেরে ওই মার কাছে যাই,
0: আচ্ছা,
1: মাকে একটু দেখাশোনা করি এই আর কি।
0: ও একটু হেঁটেও আসতে পারেন, ভালো লাগবে একটু সামনের রাস্তাটায়।
1: রাস্তায় তো হাঁটা যায় না, রাস্তায় গাড়ি ঘোড়া যায়, ঘরের মধ্যেই হাঁটি।
0: আচ্ছা, যাক, হ্যাঁ, ভাল লাগলো আপনার এই বিকেল নিয়ে আপনার ভাবনা। আমাদের সঙ্গে থাকবেন শুভ্রাদি, আজ প্রচুর আমাদের লাইভ ফোন ইন রয়েছে, আমাদের সঙ্গে কথা বলবেন। হ্যাঁ,
1: ঠিক আছে,
0: অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আপনিও কিন্তু কথা বলতে পারেন আপনার ইচ্ছে করলে। বদলে যাওয়া বিকেল নিয়ে এক বন্ধু এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন?
2: হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: বলুন, কে বলছেন?
2: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: আচ্ছা, অম্বিকা বীরভূম থেকে বলছেন, কেমন আছেন?
2: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি দিদি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ, একদম ভালো আছি, আপনার সঙ্গে কথা হচ্ছে। এই আপনি নিয়মিত শোনেন আমাদের এই আনন্দধারা?
2: হ্যাঁ হ্যাঁ, শুনি শুনি
0: আচ্ছা,
2: প্রত্যেক দিন শুনি।
0: বাহ,
2: হ্যাঁ,
0: খুব ভালো। আর আপনি আগে বিকেল কেমন করে কাটাতেন আর এখন কেমন করে কাটান?
2: বলি দেখুন, সত্যি এখন আগে বিকেল ধরুন কাটাতাম, তখন তো মাঠে হ্যাঁ খেলাধুলো করে একদম মানে কি বলবো, মানে কোনো বাধা মানে কোনো পিছু টান বা কোনো বাধা বিপদ কোনো কিছুই পরোয়া করতাম না, সময় একদম মানে সেই স্কুল থেকে ফিরে এসেই মাঠে ছুটতাম, কিংবা আমার বাড়ির সামনে লাইব্রেরি ছিল, তো লাইব্রেরিতে কিন্তু আমরা নিয়মিত ভাবে যেতাম এবং বইয়ের একদম ফোকা যাকে বলে সেই রকম প্রকৃতি ছিলাম, প্রচুর গল্পের বইয়ের এত নেশা ছিল। হ্যাঁ,
0: আচ্ছা,
2: মানে এখনকার ছেলেদের যেমন মোবাইলের ওপর আসক্তি নেশা, আমাদের তখন ঠিক সেই নেশাটা ছিল, বই পড়ার প্রচুর নেশা ছিল।
0: বাহ,
2: এমনকি
0: তাহলে আপনি ছোটবেলায় খেলতেও যেতেন, বই পড়তেন, মানে একটা বৈচিত্র্যময় বিকেল ছিল আপনার, তাই না?
2: একদম একদম বৈচিত্র্যময় বিষয় ছিল।
0: খুব ভাল লাগলো। আর এখন কি করেন?
2: এখন কি করব, এখন এই যে আপনাদের এই অনুষ্ঠান শুনি,
0: বাহ
2: একটু লেখালেখি করি আমি,
0: বাহ, খুব
2: হ্যাঁ
0: ভালো, খুব
2: গানও
0: ভালো,
2: করি,
0: হ্যাঁ,
2: গানও করি, হ্যাঁ
0: বাহ,
2: তো সাহিত্যে, হ্যাঁ আমি মানে অনেক বিভিন্ন অনুষ্ঠানে আমি লেখালেখি পাঠাই, আপনাদের এখানেও লেখার অনুষ্ঠান হয় আমি জানি, পাঠানোর আমার ইচ্ছা আছে বা পরবর্তীতে হয়তো পাঠাতেও পারি।
0: বাহ,
2: হ্যাঁ আমি
0: খুব ভালো। আপনি আমাদের মনের জানালা অনুষ্ঠানে ফোন করবেন রাত যেটা 10:30 হয় লাইভ
2: হ্যাঁ
0: ফোনই,
2: জানি আমি করি, ওখানেও ফোন
0: সেখানে
2: করি,
0: আসবেন, ফোন
2: সাড়ে
0: করবেন।
2: নটায় হয়, 10:30 হয়,
0: হ্যাঁ,
2: আমি জানি
0: খুব ভাল
2: কয়েক
0: লাগলো,
2: অনুষ্ঠান। হ্যাঁ
0: ভাল লাগলো
2: ভালো
0: অম্বিকা
2: থাকবেন,
0: দেবী,
2: ভালো থাকবেন।
0: আপনি আমাদের
2: হ্যাঁ
0: সঙ্গে থাকবেন, আমাদের প্রচুর আজ ফোন ইন রয়েছে, আমাদের সঙ্গে থাকবেন এবং রাতে মনের জানালায় আপনার লেখা শুনবো। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান আনন্দধারায়। আপনারা কথা বলুন, টেলিফোন করুন 9434076705, এই নম্বরে বদলে যাওয়া বিকেল এ বিষয়টি নিয়ে কথা হচ্ছে। আজও কিন্তু সূর্য একইভাবে পশ্চিম আকাশে ঢলে পড়ে, বিকেল আসে, পাখিরা তাদের নিড়ে ফেরে, বাতাসে সন্ধ্যার গন্ধ ধীরে ধীরে আসে, বিকেলের রং ঠিক যেমনভাবে সন্ধ্যের গায়ে ঢলে পড়ে, সবটাই কিন্তু একই রকম আছে। কিন্তু পরিবর্তন, পরিবর্তন তো হবেই, সময়, চিন্তা, ভাবনা কোনো কিছুই কিন্তু এক জায়গায় থেমে থাকে না। তবে পরিবর্তন মানেই কি হারিয়ে যাওয়া? সময় তার নিজস্ব নিয়মে সব কিছুর রূপ বদলায়। শৈশবের সেই বিকেলগুলো কিন্তু ফিরে আর আসে না, তার স্মৃতি থাকে, বিকেলের অর্থগুলো বদলে যায়। আর পরিণত বয়সের বিকেলগুলো একদম অন্য রকমভাবে কাটে, বদলে যায় বিকেলের ঘ্রাণ, বিকেলের চিন্তা, বিকেলের সময় কাটানো। ঠিক, বদলে যাওয়া বিকেল এ বিষয়টি নিয়ে কথা হচ্ছে। আপনাদের টেলিফোনের অপেক্ষায় রয়েছি, এসে গেছেন এক বন্ধু, বন্ধুর সঙ্গে কথা বলে নিই। হ্যালো, নমস্কার। নামটা বলুন একটু প্লিজ, জানি হয়তো, তবু নিবেদিতা দি। নিবেদিতা দি, আপনি তো শিলিগুড়ি বোধ হয়, না না,
1: শ্রোতা বন্ধুদের মধ্যে আমি সবচেয়ে বুড়ো, 82 বছর আমার বয়স।
0: বাহ, খুব ভালো, মানে আপনার চিন্তা ভাবনাও ভীষণ পরিণত, তাই তো? যত
1: ছোটবেলা তো রাস্তায় আলো ছিল, কিন্তু বাড়িতে তখন বড় লন্ঠন দিয়ে পড়াশোনা করতাম, আর বাড়ির সামনে আমরা সবাই খেলতাম, কিন্তু আমাদের নিয়ম ছিল লন্ঠন জ্বলবার আগে বাড়িতে ফিরে আসতে।
0: হ্যাঁ, একদম তাই। হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ,
1: লন্ঠন জ্বললে পরে বাইরে থাকা চলবে না।
0: আপনি কোথায় ছিলেন ছোটবেলা? শৈশব কোথায় কেটেছে?
1: গুয়াহাটি।
0: গুয়াহাটি, আসামে। আচ্ছা, আর এখন আপনি?
1: তারপরে শিলং ছিলাম। তারপরে শিলং, তারপরে আজকে 53 বৎসর বিয়ে হয়েছিল এই শিলিগুড়ি।
0: হ্যাঁ, শিলিগুড়ি। বাহ, আর এখন
1: কত দেখলাম, এখন আছি একলাই, এখন বিকেলবেলা ক্রসওয়ার্ড করি।
0: বাহ,
1: ঠাকুরের বই আছে, উদ্বোধন করি, আর তোমাদের সব অনুষ্ঠান শুনি। এখন আমার সবচেয়ে প্রাণের বন্ধু রেডিও।
0: খুব ভালো, আমাদেরও খুব ভালো লাগে আপনার সঙ্গে কথা বলতে। আপনি তো টেলিফোন করেন, হয়তো সব সময় টেলিফোন পাই না, কিন্তু মাঝে মাঝে তো পাই। এই যে নিবেদিতা দি, চিনে যাই শিলিগুড়ি থেকে, আপনি টেলিফোন করলেন, ভাল লাগলো। আজ প্রচুর অনুষ্ঠান রয়েছে, আবারও টেলিফোন করবেন। হ্যাঁ, আমাদের সঙ্গে থাকবেন দিদি। ঠিকই তো, ভালো থাকুন।

0: ভালোবাসা নিও, সুস্থ থেকো, ভালো
1: একদম, আপনিও শ্রদ্ধা নেবেন, নমস্কার। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গান।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান আনন্দধারায়। আর আজ কথা হচ্ছে বন্ধুদের সঙ্গে বদলে যাওয়া বিকেল নিয়ে। এখনকার বিকেল অনেক সময় ব্যস্ততার ভিড়েও হারিয়ে যায়। কাজের চাপ, দায়িত্ব, নানান চিন্তা, প্রযুক্তির পর্দা আমাদের সময়কে টুকরো টুকরো করে দেয়। আমরা আর প্রকৃতির মাঝে যেন মিশে যেতে পারি না। মোবাইলের স্ক্রিন মাঠের জায়গায় জায়গা করে নিয়েছে, মুখোমুখি আড্ডার সময় আর আজ নেই। এখন সবার সঙ্গে সবার এক ভার্চুয়াল যোগাযোগ। তবে আসল পার্থক্য শুধু কি সময়ের? না, আমাদের মনেরও মনে হয়। শৈশবকে আমরা কেমনভাবে দেখতাম, শৈশবে আমরা পৃথিবীর যা কিছু সবটাই বিস্ময়ের চোখে দেখতাম। একটি পাখির ডাকও আমাদের কি ভালো লাগত।

মেঘের ভেলা কেমনভাবে ভেসে ভেসে আকাশে বেড়ায়। বৃষ্টির আনন্দ সবটাই যেন আমাদের ভালো লাগত। সেই রকমভাবে এখন কি আমরা বর্ষার বিকেলই

আকাশে বেড়ায়। বৃষ্টির আনন্দ সবটাই যেন আমাদের ভালো লাগতো। সেই রকমভাবে এখন কি আমরা বর্ষার বিকেলই হোক আর শীতের বিকেলই হোক, তেমন কি বিস্ময় বোধ নিয়ে দেখি? তো মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটি আপনাদের জন্যে।

লাইভ ফোন ইন আনন্দধারা আজ এখানেই শেষ হলো। অগ্নিশুদ্ধি ছায়াছবির এই গানটির সাথে সাথেই শেষ হলো আনন্দধারা। আর আপনাদের সঙ্গে আমি ছিলাম আপনাদের বন্ধু রিমি। আনন্দধারা আবারও আগামীকাল। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते। टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन-जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: আকাশবাণী শিলিগুড়ি, এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার খবরে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন

পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার দুই একটি জায়গায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। সিকিমের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের পরিমাপ পরিলক্ষিত হয় আলিপুরদুয়ার, পাটকপাড়া, চা বাগান 12 সেন্টিমিটার করে, কোচবিহার 11 সেন্টিমিটার, মাঝের টাপড়ি চা বাগান 8 সেন্টিমিটার, কুমারগ্রাম, ডেঙ্কুয়াঝাড় চা বাগান, সূর্য সেন মহাবিদ্যালয় 7 সেন্টিমিটার করে, ফালাকাটা, হিল্লা চা বাগান, নাগরাকাটা 6 সেন্টিমিটার করে। পরবর্তী 5 দিনে আবহাওয়ার এক পূর্বাভাসে জানানো হয়েছে যে সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলির অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শুনলেন। এখন আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। এই ঘোষণার কিছু পরেই অর্থাৎ সন্ধে 6:05 আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান স্মৃতির স্মরণী বেয়ে উপস্থাপনায় সুরজিৎ দাস। সন্ধে 6:30 আকাশবাণী শিলিগুড়ি মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে শুনতে পাবেন ভারত বাংলাদেশের মধ্যে আয়োজিত বিশ্বকাপ মহিলা টি-20 ক্রিকেটের ধারাবিবরণী এবং এই ধারাবিবরণী খেলার শেষ অবধি শুনতে পাবেন। এছাড়া আজ নিউজ অন এআইআর অ্যাপে যে সমস্ত অনুষ্ঠানগুলি প্রচারিত হবে সেগুলো সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। সন্ধে 6:40 লোকগীতি শিল্পী সুশর্মা বর্মন, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান সন্ধে 7:05 রাত 8টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান, 8:30 নরুন্ধতী গুহরায়ের কণ্ঠে আধুনিক গান প্রচারিত হবে, 9:15 গজল শিল্পী শঙ্কর মহাদেবন গানে গানে লাইভ অনুষ্ঠান, 9:30 মুনির জানালা আরও একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান 10:30। এতক্ষণ আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। এখন বিবিধ ভারতী কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। সন্ধে 6:05 গানের ভেলা, 7:45 ইনসে মিলিয়ে, 9:00 আপকে লিয়ে, 10:30 ঢালতি যায় রাত। আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি এখন একটি বিশেষ অনুষ্ঠান স্মৃতির স্মরণী বে উপস্থাপনায় সুরজিৎ দাস।

নমস্কার, আকাশবাণী শিলিগুড়ি। এই চারটি শব্দ যখন বাক্স থেকে বেরোয়, উত্তরবঙ্গবাসীদের মন এক লহমায় ফিরে আসে চেনা ঘরটাতে। চায়ের কাপে চুমুক দেওয়া থেকে শুরু করে দুপুরের অলস ক্লান্তি কিংবা রাতের নিস্তব্ধতা, আকাশবাণী শিলিগুড়ি শুধু একটি রেডিও স্টেশন নয়, আমাদের চারপাশের পাহাড়, তিস্তা, তোর্ষা আর সবুজ চা বাগানের মতোই এক পরম আত্মীয়। আর আজ সেই আত্মীয়ের বয়স নয় নয় করে 90 হল। আকাশবাণীর 90 বছরের দীর্ঘ ও সফল পথচলা সম্পূর্ণ হওয়ার

0: বিশেষ মুহূর্তে আজ আমরা ফিরে তাকাব আমাদের স্মৃতির স্মরণীতে। আজকের আয়োজন স্মৃতির স্মরণীবে আকাশবাণী শিলিগুড়ি।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুনলাম তোমার নাকি বয়স 90 হবে। লোকে জানতে চাইছে তোমার আমার যোগাযোগ কত বছরের। আকাশবাণীর সঙ্গে আমাদের পারিবারিক যোগাযোগ অনেক পুরনো। হ্যাঁ, যে বছর প্রথম প্রধানমন্ত্রী মারা গিয়েছিলেন সেই বছরই আমাদের বাড়িতে এক সুইস কোলাবোরেশনের বিশাল রেডিও কেনা হয়েছিল। তোমার মনে পড়ে তোমার সঙ্গে আমাদের যোগাযোগ কে করিয়ে দিয়েছিল? হ্যাঁ, এই বেলা নয় তো ওই বেলা, যিনি নৃত্য অ্যানাউন্সার হিসেবে অনুষ্ঠানগুলো পরিবেশন করতেন। আজ বহুদিন হয়ে গেল আমাদের মধ্যে নেই সেই পীযূষ ঘটক মহাশয়। তাদের সঙ্গে আমাদের পারিবারিক বন্ধুত্ব গড়ে উঠেছিল আমার বাবা মায়ের সাংস্কৃতিক মনস্কতার জন্য। সেই সময় শিলিগুড়ি বহু নাটকের দলের সঙ্গেও যোগাযোগ হচ্ছিল আমাদের। যতদূর মনে পড়ে, যুব আসরে আমি প্রথম অংশগ্রহণ করি কোনো এক আলোচনায়, বিষয়টি আজ আর মনে নেই। অংশগ্রহণ করার জন্য তোমরা সাম্মানিক দিয়েছিলে 75 টাকা বা 125 টাকা, ঠিক মনে নেই। ওই টাকাটা ব্যাংক মারফত পাওয়ার জন্য ব্যাংকের পাসবই বানাতে হয়েছিল। দেখো, তোমার সঙ্গে সেই প্রথম যোগাযোগ। আজও SBI-এর সেই পাসবইটি আমি বন্ধ করতে পারিনি। সালটা 75 হবে, 1975। তারপর তোমার সঙ্গে আমাদের যোগাযোগ কখনো শ্রোতাদের আসরে ক্লাসিক্যাল মিউজিক শুনতে চেয়ে বা বিভিন্ন রেডিও আয়োজিত বিভিন্ন ক্লাসিক্যাল প্রোগ্রামের। পড়ালেখার পাঠ চুকিয়ে শিক্ষকতায় ঢুকলাম 1980 সালে জুলাইয়ে। তারপর কয়েকবার বিদ্যার্থীদের আসরে মাথাভাঙা গার্লস হাই স্কুলের ছাত্রীদের নিয়ে ইংলিশ বিষয়ে পাঠদান করতে এসেছি। সে ছিল এক বিশেষ অভিজ্ঞতা। ছোট ছোট মেয়েদের দায়িত্ব নিয়ে বাসে করে আসা এবং অনুষ্ঠান শেষে 3.5 ঘন্টার পথ পাড়ি দেওয়া, তোমার টানেই আসা আর ছোটদের কিছু অভিজ্ঞতা লাভের সুযোগ। মাথা ভাঙা একা থাকতাম, খাবারের পদ তো বেশি থাকতো না, রেডিও চালিয়ে গানের দিকে মন দিয়েই খাওয়া শেষ করতাম। যখন কেউ জিজ্ঞেস করত কি খেলে, খুব মজা করে বলতাম ভাত ডাল তরকারি আর রেডিওর গান। তারপর তোমার কাছাকাছি আসার সুযোগ হলো নাটকের শিল্পী হিসেবে। একবারেই অডিশনটা পাস করেছিলাম, 2টো নাটক করেছিলাম, একটা ছিল সুখের অসুখ আর একটা নাম মনে নেই। ছোট ছোট পার্ট ছিল, মাথা ভাঙায় থাকতাম বলে যোগাযোগও বেশি করে উঠিনি। অনেকটা সময় কাটে তোমার সঙ্গে, কত আলোচনা, কত বিজ্ঞান সাহিত্যর আসর, ছোটদের আসর, চাষি ভাইদের আসর, সময় পেলে সবই শুনি। 38 বছর চাকরি করে অবসর গ্রহণ করেছি 2018-তে। এই সম্প্রতি মাননীয় সু অনুষ্ঠান মারফত আবারও তোমার বাড়িতে গেলাম। তোমার সঙ্গে এত গল্প করছি, সকলে ভাবছে ইনি কে, তা দিয়েই দিন আমার পরিচয়। আমি শাশ্বতী মল্লিক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, রামকৃষ্ণ সারদামণি বিদ্যাপীঠ, আশ্রমপাড়া, শিলিগুড়ি। ভালো থেকো আকাশবাণী, ভালো থেকো।
2: আপনার নামটা বলবেন?
3: নাম হলো করুণা সিন্ধু সরকার, বাড়ি হলো গাজল, বামনগোলা মোড়, মালদা জেলা থেকে।
2: আপনি কোন সময় থেকে রেডিও শোনেন?
3: এই 60-এর দশক থেকে শুরু করেছি আমরা। আমার বাড়িতে একটা ছোট্ট বাবা তখন একটা কাঠের ছোট রেডিও নিয়ে আসলেন, তখন বাড়িতে আমরা তখন রেডিও, ব্যাটারিওয়ালা রেডিও।
2: হ্যাঁ, সেই সময়ে আপনাদের সময়ে জীবনযাত্রায় রেডিওর প্রভাব কতখানি ছিল? 60-এর দশকের কথা শুনব।
3: 60-এর দশকে আমরা রেডিওটাই আমাদের কাছে প্রাণ কেন্দ্র হতো। রিক্রিয়েশন বলতে গেলে আমাদের খবর থেকে শুরু করে বাড়িতে আমাদের মারা ও দেখতাম, আমি আমার রান্নাবাড়ির গল্পগুলো শুনতাম।

0: তখন বেলারানি দে উনি একজন আকাশবাণীর মানে এই সব এই অনুষ্ঠানটা উনি পরিচালনা করতেন। আর মন দিয়ে আমিও মার সঙ্গে আমিও বসে ওই ওই ঘরোয়া অনুষ্ঠানগুলো শুনতাম, এবং বিভিন্ন যখনই কোনো অনুরোধের আসর বসত, নানান জায়গা থেকে অনুরোধ করতো, সেই অনুরোধের চিঠিগুলো পড়ানো হতো। ওটাও আমার খুব ভালো লাগতো যে এই অমুক জায়গা থেকে করেছে, গাজল থেকে অমুক করেছে, মালদা থেকে অমুক করেছে, এই গানের তখন গানটা চালিয়ে দেওয়া হতো, আমরা দেখতাম। তারপরে বিবিধ ভারতীয় গান আমরা শুনতাম, হিন্দি গানগুলো শুনতাম, খুব ভালো লাগতো।
1: আচ্ছা, বর্তমান যুগে রেডিওর গুরুত্ব এবং সেই দশকে রেডিওর গুরুত্ব সম্পর্কে যদি দুটো কথা বলেন।
0: রেডিওর গুরুত্ব হচ্ছে তখন মনোরঞ্জনের জন্য এক রেডিও, আর যেখানে যেখানে দামি যেমন ছিল, যেমন সিনেমা হল ওগুলো ছিল, শহর অঞ্চলে ছিল, কিন্তু গ্রামের মানুষের জন্য ছিল রেডিওই, বিনোদনের জন্য।
1: শুধুই কি বিনোদন না, সেখানে আরো
0: না অনেক শিক্ষামূলক জিনিস পেয়েছি আমরা বিনোদনের দিক থেকে, যেমন ভাওয়াইয়া গান, লোকসংস্কৃতির গান, মাটির গান, এইগুলো হতো, কোনো কোনো মুনি ঋষিদের গান, রবি ঠাকুরের গান, নজরুলের গান, এগুলো কিন্তু খুব সুন্দর করে পরিবেশন হতো। আমরা বেশিরভাগই যখন ছোটো ছিলাম তো খেলাধুলাটা ভালো করতাম, সেই সময় দেখতাম, আমার মনে আছে যখন মানে কলকাতায় প্রথম পেলে আসলেন, ফুটবল সম্রাট পেলে, যখন পেলে আসলেন তখন আমরা তখন টিকিট পাইনি, মানে খুব খোঁজাখুঁজি করেও টিকিট পাইনি। তারপরে রেডিওতে, তখন তো টেলিভিশন হয়নি, তখন রেডিওতে আমরা কান লাগিয়ে বসে থাকতাম।
1: হ্যাঁ, তার মানে আপনি বলতে চাইছেন যে সেই সময়ে মানে রেডিওতে বিভিন্ন ধরনের সংবাদ
0: প্রচারিত হতো, সংবাদ হতো।
1: হ্যাঁ, তো সেই সংবাদের মধ্যে ক্রীড়া সংবাদও ছিল সেই সময়।
0: ক্রীড়া সংবাদ ছিল।
1: হ্যাঁ, তো ক্রীড়া বিষয়ক যখন কথাই আসলো, তখন তো টিভি ছিল না এবং সরাসরি সম্প্রচার হতো খেলা,
0: ধারাভাষ্য
1: যখন শুনতেন তখন মনে পড়ছে যে ধারা বিবরণী কে দিতেন?
0: নাম করা অনেক লোক ছিলেন, কিন্তু খেলোয়াড়, উনি একজন খেলোয়াড় ছিলেন, পরবর্তীকালে ধারাভাষ্য দিতে চলে গেলেন, এবং মিষ্টি ভাষী, খুব ভালো উনি, ওর মিষ্টি ভাষা দিয়ে বোঝাতেন খেলাধুলার।
1: নামটা মনে পড়ছে?
0: নামটা যে মোহনবাগানের প্লেয়ার ছিলেন।
1: আর বর্তমান যুগে রেডিওর গুরুত্ব কতখানি?
0: এখনো গুরুত্ব আছে। কি জন্য? যে টেলিভিশনটা বহু বাড়িতেই নাই, গ্রামাঞ্চলে কোনো বহু বাড়িতেই নাই, কিন্তু তারা বিশেষ করে এই আবহাওয়ার দিকটা, চাষিদের ক্ষেত্রে আবহাওয়ার দিকটা তারা কেন শোনেন।
1: বর্তমান যুগেও রেডিওর গুরুত্ব এখনো কমেনি।
0: আমার কাছে সেই রেডিও এখনো আছে।
1: এখনো আছে আপনার বাড়িতে? আর গ্রামাঞ্চলে বলছেন যে এখনো সেই গ্রামীণ এলাকায় এখনো সেই রেডিও
0: এখনো
1: সমানভাবে
0: চলে, এখন ওই জায়গাটা রেডিওর যুক্ততে হয়ে আর কিছু কিছু মোবাইলে ঢুকে যাচ্ছে,
1: মানে রেডিও আর সেই রেডিওর বাক্সর মধ্যে সীমাবদ্ধ নেই, চলে এসেছে মুঠোফোনের মধ্যে।
0: হ্যাঁ, এখন মোবাইলে চলে এসেছে।
2: সময় বদলেছে, ট্রানজিস্টার থেকে রেডিও এখন ডিজিটাল অ্যাপে, মাধ্যম হয়তো বদলেছে কিন্তু শিলিগুড়ি কেন্দ্রের প্রতিটি মানুষের টান কি কমেছে? প্রযুক্তি যাই আসুক না কেন, ইথারের ওপার থেকে ভেসে আসা সেই চেনা কণ্ঠস্বরগুলোর আন্তরিকতা আজও কোনো অ্যালগোরিদম প্রতিস্থাপন করতে পারেনি। বন্দনা সাহা, বিশিষ্ট বাচিক শিল্পী, উত্তরবঙ্গ।
3: বেতার অর্থাৎ তারহীন এই ছোট্ট বাক্সটির সঙ্গে আমার পরিচয় 1973-74 সালে আমার বাবার সৌজন্যে। তখন আমরা থাকতাম উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে। তৃতীয় শ্রেণীতে পড়া এক বালিকার কাছে সেটি ছিল এক অদ্ভুত যন্ত্র, যার মাধ্যমে নির্ধারিত সময়ে দারুণ সমস্ত অনুষ্ঠান হতো। তবে নিয়মিত শোনা হতো শিশুমহল বা কিশোর জগৎ। তারপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যুব অনুষ্ঠান, বাংলা ও হিন্দি ছায়াছবির গান, অনুরোধের আসর, আরও কত কি। বাবার কিন্তু কঠোর নির্দেশ ছিল সন্ধেবেলা পড়ার মাঝেই শুনতে হবে খবর। তারপর বৈবাহিক সূত্রে চলে এলাম শিলিগুড়িতে।

0: ছোটবেলা থেকেই বাচিক শিল্প, বিশেষ করে কবিতা এবং নাটক আমায় ভীষণভাবে টানে। এখানে এসেও বুধবার সন্ধেবেলায় যাত্রা বা রবিবার দুপুরের নাটক মিস হতো না। শহর শিলিগুড়িতে কিন্তু আটের দশকে ঘরে ঘরে রেডিও ছিল, এমন বহু মানুষের কথা আজ মনে পড়ছে যারা রেডিওর অনুষ্ঠান শুনে সময় বলে দিতে পারতেন। শুধু তাই নয়, হাতে ঘড়ি না পড়লেও রেডিওর অনুষ্ঠানই তাদের দৈনন্দিন জীবনের সময়সূচি ঠিক করে নিত। খড়িবাড়ি ব্লকের ভালুগাড়ার ভূপেন্দ্রনাথ মজুমদার, আজ তিনি স্বর্গত, কিন্তু মনে পড়ছে সেই দিনগুলির কথা। তিনি তার ছোট্ট হোমিওপ্যাথি ওষুধের দোকানটি খুলেই বিকেল 5:15 জোয়ান ভাইদের গান শোনা শুরু করতেন। সমান্তরালভাবে চলত রেডিওর অনুষ্ঠান এবং তার চিকিৎসা। আবার রাত 9:00 ইংরেজি খবর মানে তার দোকানের ঝাঁপ বন্ধ। আজ ভীষণভাবে মনে পড়ছে আকাশবাণী শিলিগুড়ি সেই স্বর্ণালী কণ্ঠস্বরগুলো। মাননীয় স্বর্ণকমল চট্টোপাধ্যায় তো আমাদের কাছে উত্তম কুমারের থেকে কোনো অংশে কম ছিলেন না। এছাড়াও মাননীয় অতনু চৌধুরী মহাশয়, মাননীয়া মুক্তিচন্দ মহাশয়া, সকলের কথাই বিশেষভাবে মনে পড়ছে। 2022 সালে প্রথম আকাশবাণী শিলিগুড়িতে আমন্ত্রিত আলোচক হিসেবে অংশগ্রহণ করেছিলাম। যা হোক, বর্তমানে আমাদের বিনোদন জগতের পরিসরের আমূল পরিবর্তন হয়েছে। টিভির পর মুঠো ফোনে বন্দী আমাদের মন। আকাশবাণী কিন্তু স্বমহিমায় ভাস্বর।
1: আমার নাম শ্রী সুজিত কুমার দে, ঠিকানা হচ্ছে ব্যাংচাতর তলিতলা 5 বাইলেন কোচবিহার। আজ থেকে আনুমানিক 52-53-54 বছর আগে তত টিভি ছিল না বা মোবাইল ছিল না, তখনকার সময় আমাদের সময় ছিল রেডিও ট্রানজিস্টার, যেমন বুশ ট্রানজিস্টার, ফিলিপস রেডিও, এর মাধ্যমে আমরা গান শুনতাম, তারপরে খেলার কথা শুনতাম, খবর শুনতাম এবং বিশেষ করে বিনাকা এবং ছায়াছবির গান শুনতাম এর মাধ্যম দিয়ে। এবং প্রতি বাড়িতে তখন টিভিও ছিল না, যেসব বাড়িতে টিভি ছিল আমাদের পাড়ার লোকজন সেখানে আসতো, তারা গান শুনতো, বিনাকা ছায়াছবির গান শুনতো। তখনকার সময় শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, ভূপেন হাজারিকা, তারপরে মোহাম্মদ রফি, কিশোর কুমার, মুকেশ, মহেন্দ্র কাপুর, এই সমস্ত লোকেদের গান শুনতো। এবং সেই সময় আমরা দেখতাম যখন ছায়াছবিটা হতো তখন ফৌজি ভাইদের জন্য একটা অনুরোধ থাকতো যে এ ফৌজি ভাইকে নিয়ে গানা হয়, এই অনুরোধ কী হয়, বোম্বাই ঝুমনি তালাই আসে, এরকম আমরা শুনতাম এবং সময় মতন আমরা সেই সব বাড়িতে উপস্থিত হয়ে যেতাম যে গান শোনার জন্য। এবং তখন দলবদ্ধভাবে আমরা মহালয়ার আগে আমরা দলবদ্ধ হয়ে আমরা ইয়ে করতাম যে আমরা সব মহালয়ায় বেরোবো এবং সবাই সমস্ত মানুষ পাড়া প্রতিবেশীকে ডেকে নিয়ে আগের দিন আমরা পিকনিক খেতাম এবং রেডিওর মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া শোনার জন্য আমরা দলবদ্ধভাবে আমাদের ঐতিহাসিক শহর সাগরদিঘির পারে যেতাম, রাজার শহর, হেরিটেজ টাউন, সেখানে যেতাম এবং সেখানে আমরা রেডিও নিয়ে বা ট্রানজিস্টার নিয়ে হাতে করে যেখানে হ্যান্ডেল ছিল সেখানে হ্যান্ডেল সিস্টেমে যেত এবং যে রেডিও ছিল ফিলিপস রেডিও বড় সেটাকে ব্যাগে করে আমরা নিয়ে যেতাম এবং সেখানে গান শুনতাম। এবং এরই মাধ্যমে আমাদের মধ্যে দিয়ে একটা আত্মিক টান সৃষ্টি হয়, এই রেডিও এবং ট্রানজিস্টার এর মধ্যে দিয়েই আমাদের মধ্যে দিয়ে শ্রদ্ধা, ভালোবাসা, যেটাই বলেন, নম্রতা, ভদ্রতা এবং আত্মিক টান এই রেডিও ট্রানজিস্টারের মধ্যে দিয়েই আমাদের হয়। এবং মহালয়ার আগে আগে দেখতাম যে এই নতুন ব্যাটারি ভরতে হবে, রেডিও ট্রানজিস্টার ঠিকঠাক করতে হবে, হ্যাঁ, এই দোকানে দোকানে হিরিক পড়ে যেত, এখন সাপ্লাই দিতে পারতো না, এরকম একটা অবস্থা ছিল, ঠিকঠাক ঠিক মতো দিতে পারতো না। এবং আমরা এই যে আমাদের যে তখনকার সময় যে আত্মিক টানটা ছিল এইটাই আত্মিক টানটা সৃষ্টি করে এই ট্রানজিস্টার রেডিওর মাধ্যম দিয়ে আমাদের আত্মিক টানটা সৃষ্টি হয়। কিন্তু এই বর্তমান যুগে ইয়াতে টেকনোলজিতে যে সময় টিভি মোবাইল চালু হওয়ার পরে মোবাইলে আমরা গোটা পৃথিবীটা দেখতে পাই এবং লাইভ দেখতে পাই, কিন্তু তখন আমরা লাইভ দেখতে পারতাম না, কিন্তু আমরা অধীর আগ্রহে মোহাম্মদ রফি এদের পুরনো গানগুলো শোনার জন্য অধীর আগ্রহে আমরা বসে থাকতাম। বিশেষ করে মহালয়ার আসার আগে

0: বিশেষ করে একত্রিত হয়ে যে কীভাবে মহালয়াটা আমরা আনন্দ উপভোগ করবো, সেই সময় ভাদ্র আশ্বিন মাসে শরৎকালে আপনার একটা হিমেল হাওয়া, তখন মনে হতো যে শরৎকাল, যেটা এখন মনে হয় না। তখনকার সময় ওই লোকজন বেশি ছিল না এবং বাড়িঘরও বেশি ছিল না। এখন যেমন বাড়িঘর, শপিং মল, যানবাহন ইত্যাদি হওয়ার ফলে এই যে পুরনো স্মৃতিগুলো সমস্তগুলো চাপা পড়ে গেছে নিচে। তখনকার সময় মজাটাই ছিল আমাদের মধ্যে আলাদা, যে মজাটা আমরা এখন পাই না। আমরা যারা বয়স্ক নাগরিক, আমাদের এই মহালয়ার স্মৃতি এবং এই রেডিও ট্রানজিস্টারের স্মৃতি, আমারও একটা বুস্ট ট্রানজিস্টার ছিল, সেটা নিয়ে শুয়ে শুয়ে রাত্রিবেলা 9:30টার সময় সম্ভবত ছায়াছবির গান হতো, দুপুর 2:30টার দিকে হয়তো বিনাকা হতো, 10:00টার দিকে খবর হতো, সেই সব শুনতাম। সেই সময় আমি পড়াশোনা করতাম, পড়াশোনা বাদ দিয়েও ওই টাইমটা আমি রাখতাম যে খবরটা শুনবো, গানটা শুনবো, আমাকে ছায়াছবির গান, শ্যামল মিত্র, মোহাম্মদ রফি এদের গান এবং আরতি মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা মুখার্জি এদের গানগুলো শুনতে খুব ভালো লাগতো। এটা যদি ট্রানজিস্টার রেডিও সেই সময় না থাকতো, সেই সময় আমরা এই আনন্দ উপভোগগুলো করতে পারতাম না, যা আমাদের এখন এগুলো আমাদের এই আধুনিক যুগে, মোবাইল এবং টিভির যুগে এই স্মৃতিগুলো চাপা পড়ে গেছে।
1: আকাশবাণী শিলিগুড়ি শুধু অনুষ্ঠান পরিবেশন করেনি, উত্তরবঙ্গের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, লোকসঙ্গীত, পাহাড়, তরাই, ডুয়ার্সের বৈচিত্র্যকে তুলে ধরেছে সারা দেশের সামনে।

মোর নাম হরিকান্ত, বাড়ি মোর ফুলবাড়ি গ্রাম, কুচবিহার জেলা, জেলাটা কুচবিহার, থানা ঘোষারডাঙ্গা, এবং ব্লক হচ্ছে মাথাভাঙা, 2 নং ব্লক থেকে আসি, থাকং মুইয়ের ওখানে। তা মুই তো বহুদিন থেকে গানের চর্চা নিয়ে থাকং, আজই প্রায় 40 বছর গত হয়। কিন্তু আগত মুই দোতরা, মোর একটা দোতরা ভাঙা দোতরা, সিঙ্গেন হান দোতরা ছিল, ওই দোতরা শুনিয়ে এই সঙ্গীত জগতে মুই আচুং। দোতরাটা এত সুন্দর সুরের একটা যুগলবন্দি সুর দিছিল, যারা গাইছিল তখন ওই সময় দোতরা তবলা বাজাওয়া গান গাইছিল রেডিওতে, সুরের একটা মানে কি বলা যায়, বিশাল একটা সুরের সুরের জগৎ ছিল ওই সময়। কিন্তু সেই জগৎটা এলা ওই পাওয়া যায় না আর। এই এইটাই মোর অনুরোধ, যাতে আরও কোনোদিন জন্য রেডিও আসে, মোর এইটা অনুরোধ।

নমস্কার, আমি সাগর ভট্টাচার্য ঘোষপুকুর দার্জিলিং জেলা থেকে বলছি। আজ থেকে প্রায় 64 বছর আগে, যখন আমার বয়স 10 বছর, তখন আমার পিতৃদেব আমাদের চা বাগানের বাসায় প্রথম রেডিও কিনে আনেন। সেই সময়ে রেডিওর আকৃতি আয়তন ছিল বিশাল, তা এখনকার সময়ের মতো ক্ষুদ্র আকারের মোটেই ছিল না। রেডিও আসার পর আমাদের চা বাগানের নিস্তরঙ্গ কলোনিতে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। মনে আছে, সেই রেডিওতে আকাশবাণীর অনুষ্ঠান শোনার জন্য আমাদের বাড়ির বারান্দায় ভিড় করতেন চারপাশের মানুষজন। দৈনিক সংবাদ শোনা ছিল সেই সময়ের এক বিশেষ আকর্ষণ। টেলিভিশনের তখন কোনো প্রচলনই ছিল না। বাড়িতে সবাই মিলে ফুটবল খেলার ধারাভাষ্য শোনা ছিল ভীষণ আনন্দের। এখনও চোখে আসে রেডিওর তথা আকাশবাণীর সাথে যুক্ত কত পুরাতন স্মৃতি। একদিন সাইকেল নিয়ে চলেছি গ্রামের পথে, দেখলাম রেডিও পাশে রেখে প্রখর রোদে

0: চল্লিশ বছর ধরে প্রতিদিন সকালে প্রত্যুষা অনুষ্ঠান শুনি। প্রতি মাসে এই অনুষ্ঠানের পত্র পাঠাই ও তা পাঠ করা হয়। প্রত্যুষা বিভাগে প্রতি মাসে নূতন নূতন বিষয়বস্তুর অভিনবত্ব ও আলোচনার গভীরতা আমাকে এই দীর্ঘ সময় ধরে আকর্ষণ করে আসছে। পরিশেষে বলি, বেঁচে থাকো আকাশবাণী আরো হাজার হাজার বছর, তুমি দিয়েছো কত আনন্দ, দূরকে এনেছো কাছে, তোমার মতো প্রিয় বন্ধু আর কি মোদের আছে, কত গান শ্রুতি নাট্য প্রবন্ধ কবিতায় তোমার অনুষ্ঠান ভরে থাকে শিল্পের সুসময়।
1: অনেক শিল্পীর প্রথম পরিচয়ই হয়েছে এই মঞ্চে, অনেক কবির প্রথম কবিতা, অনেক গায়কের প্রথম গান, অনেক কথকের প্রথম উচ্চারণ সবই ধরা পড়েছে এই মাইক্রোফোনে। এই মাইক্রোফোন শুধু শব্দ ধারণ করেনি, ধারণ করেছে সময়কে। ডক্টর উমা মাঝি মুখোপাধ্যায়, অধ্যক্ষা ঘোষপুকুর কলেজ।
2: আকাশবাণী রেডিওর সঙ্গে আমার সম্পর্ক শৈশবকাল থেকেই। ছোটবেলায় যৌথ পরিবারে ছিলাম, দাদু কাকা পিসি ঠাকুমা, এই যৌথ ফ্যামিলি আমাদের দোতলা বাড়ি ছিল। সেই দোতলায় গ্রীষ্মকালে সন্ধেবেলা রাত্রে মশারি টাঙিয়ে প্রত্যেকের আলাদা আলাদা বিছানা হতো টানা, আর মাঝখানে রেডিও চলতো বড়লিনের আসর, ছায়াছবির গান, এগুলো শুনতে শুনতে কোথায় হারিয়ে যেতাম। এখনও রেডিওর সঙ্গে আমার যোগাযোগ আছে, এখনও খবর 7:30টার সকালে সন্ধেই, এখনও মেঠো সুর, এখনও মনের জানালা, এইসব শুনি। আগে 10:30 থেকে ক্লাসিক্যাল সঙ্গীত হতো, ক্লাসিক্যাল সঙ্গীত শুনতে শুনতে ঘুমোতাম। আর সঞ্চালক সঞ্চালিকা আকাশবাণীর, তাদের কণ্ঠস্বর পরীক্ষা করে নেওয়া হয়, যা মনকে স্নিগ্ধ করে, মনকে শান্ত করে, এবং সঞ্চালক সঞ্চালিকাদের যে মার্জিত ভাষা, যে মার্জিত ভঙ্গি, তা মনের রুচিকে উন্নত করে। তাই রেডিও আমি শুনি, আজীবন শুনে যাব।
1: এই বাঁধন কোনোদিন ছিঁড়বার নয়, আকাশবাণী হৃদয়ে ছিল, হৃদয়েই রয়। এই ঐতিহাসিক যাত্রাপথে যারা নিরলসভাবে কাজ করে গেছেন, সেই সব আধিকারিক, শিল্পী, কলাকুশলী এবং সর্বোপরি আমাদের প্রাণপ্রিয় শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও সেলাম।

আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে শুনলেন একটি বিশেষ অনুষ্ঠান, স্মৃতির স্মরণী বেয়ে। উপস্থাপনায় সুরজিৎ দাস। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন লোকগীতি, গিয়েছেন নরেন পাল।

সহজ মার গাওয়া এই লোকগীতির সাথে শেষ হলো এই অনুষ্ঠানটি। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন আরও একটি লোকগীতির অনুষ্ঠান, শিল্পী সুশোর মা বর্মণ।

এতক্ষণ শুনলেন লোকগীতি সুশর্মা বর্মনের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরই প্রাদেশিক নেপালি সমাচার।

গানটি শুনলেন মহান কান্নানের কণ্ঠে, ছায়াছবি লাল সিং চাড্ডা। পরের গানটি গেয়েছেন সাগর ভাটিয়া, নীতি মোহন এবং সহশিল্পীবৃন্দ। ছবির নাম সারফিরা।

গানটি শুনলেন বরুণ জৈন এবং সচিন জিগারের কণ্ঠে। ছবির নাম ভিকি বিদ্যা কা ওয়ালা ভিডিও। এবারে অরিজিৎ সিং এর গাওয়া তু ঝুটি মে মাকর ছায়াছবির একটি গান।

কৈলাস খেরের গাওয়া লাভাস্তে ছায়াছবির এই গানটির সাথে সাথে শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। একটু পরই প্রথমে নেপাল

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। হরিয়ানার গুরুগ্রামে ভারত আজ একাদশতম ব্রিকস বৈঠকে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহরলাল খট্টার বলেছেন, মানব সভ্যতার বিকাশের পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের ভিত জ্বালানি ক্ষেত্রে নিহিত আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে জরুরি অবস্থাকে ভারতীয় ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় বলে বর্ণনা করেছেন। দিনটি আজ সংবিধান হত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন পশ্চিমবঙ্গের কলকাতায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। এদিকে ব্যাপক বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ সংশ্লিষ্ট এলাকা। সরকার পাসপোর্টের নতুন আবেদন বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে নেতৃবৃন্দ ভেনেজুয়েলায় বিধ্বংসী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে আজ ব্রিটেন ভারত সপ্তাহের ভারত আন্তর্জাতিক মঞ্চ আইজিএফের ভাষণে শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশ ছোঁয়া। উল্লেখ্য, আগামী 15 জুলাই স্বাক্ষরিত হতে চলা ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার অগ্রগতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে মন্ত্রী ব্রিটেন পৌঁছন। সেটার অধীনে বার্ষিক প্রায় 48 বিলিয়ন পাউন্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্বকে আরও বাড়াতে এই সুযোগকে কাজে লাগানোর জন্য দুই দেশের ব্যবসায়ীদের প্রতি শ্রী গোয়েল আহ্বান জানান। তিনি বলেন, একাধিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমশ বেড়ে চলেছে।

0: ব্রিক সভাপতিত্বের অধীনে হরিয়ানার গুরুগ্রামে ভারত আজ একাদশতম ব্রিক শক্তিমন্ত্রীদের বৈঠক আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তি ও জ্বালানি বিষয়ক মন্ত্রী, উপমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জের মূল দিকগুলি নিয়ে আলোচনা করেছেন। এ বিষয়ে সহযোগিতা বাড়িয়ে তোলার ক্ষেত্রেও তাদের মধ্যে কথা হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহরলাল খাট্টার বলেন, মানব সভ্যতার বিকাশের পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের ভিত জ্বালানি ক্ষেত্রে নিহিত রয়েছে।
1: Excellencies, energy remains fundamental to economic growth, social progress and human development. Affordable, reliable and sustainable energy is indispensable for achieving our developmental aspirations and the sustainable development goals. India assumes the BRICS chairship at a time when the global energy landscape is undergoing a profound transformation.
0: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্স শক্তিমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী পুরী জানান, বৈঠকে দুই নেতা শক্তিক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তোলার বিষয়ে কথা বলেছেন। আলোচনা, অংশীদারিত্ব এবং পারস্পরিক লাভজনক আদান প্রদান বাড়িয়ে তুলতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেছেন তিনি। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ সংসদ ভবনে 10 জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে রয়েছেন তেলুগু দেশম পার্টির সানা সতীশবাবু, বিজয় চিন্তাকালায়া, বাসাম রামকৃষ্ণা এবং জনসেনা পার্টির লিঙ্গামানিনি রমেশ। এরা সকলেই অন্ধ্রপ্রদেশ থেকে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে আজ অরুণাচল প্রদেশের বিজেপি সদস্য তাই তাগাগ ও ওড়িশার বিজেপি সদস্য দেবাশিস সামন্ত রায় শপথ বাক্য পাঠ করেন। আজ সংবিধান হত্যা দিবস। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদকে কাজে লাগিয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধান হত্যা দিবসের ওপর লেখা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি কবিতার লাইন পাঠ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন, ভারতের জরুরি অবস্থার সময় গণতন্ত্রের ওপর যে বাধানিষেধ আরোপ ও দমবন্ধ করার মতো অবস্থা সৃষ্টি হয়েছিল তারই বহিঃপ্রকাশ এই কবিতা।
2: जब आपातकाल को एक वर्ष हो गया तो अटल जी ने एक कविता लिखी और उन्होंने उस समय की मनस्थिति का वर्णन अपनी कविता में किया है। झुलसाता जेठ मास शरद चांदनी उदार, झुलसाता जेठ मास शरद चांदनी उदार, सिसकी भरते सावन का अंतर्गत रीत गया, एक बरस बीत गया।
3: सीख चो में सिमटा जग किंतु विकल प्राण विहग, धरती से अंबर तक बुझा मुक्ति गीत गया, एक बरस गया, एक बरस।
0: প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামী 27 থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজ অংশ নেবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভারতীয় রেলকে বিভিন্ন ধরনের পণ্য পরিবহনের পছন্দের মাধ্যম হিসেবে গড়ে তুলতে দপ্তরের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। সিমেন্ট এবং লবণের মতো পণ্য পরিবহনে সাম্প্রতিক সময়ে বিশেষভাবে তৈরি ওয়াগনের কার্যকারিতা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি এই মর্মান্তিক ঘটনায় শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছিলেন। উল্লেখ্য, কলকাতা তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। গতকাল দুপুরের পর থেকে একটানা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও আজ বিকেলে ঝড় বৃষ্টিতে তা ব্যাহত হচ্ছে। মুহুর্মুহু বজ্রপাত এবং প্রবল বৃষ্টির মধ্যে সর্বোত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে উদ্ধার কাজ চালু রাখার। এখনও বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা। এদিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে আজ

0: দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। দুই চব্বিশ পরগনা এবং কলকাতার বিস্তীর্ণ এলাকা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে সরকারি হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত 164 জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় 1,000। যদিও বেসরকারি মতে প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। সেদেশে কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডলসি রড্রিগেজ বলেছেন, গত রাতে 7.2 এবং 7.5 মাত্রার জোড়া ভূমিকম্পে একাধিক আবাসন ও বহুতল মুহূর্তে ভেঙে পড়েছে। রড্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পঠন পাঠন এবং জরুরি নয় এমন কার্যকলাপ বন্ধ রাখার কথা জানান। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্প, ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় ভেনেজুয়েলার সরকার ও সেদেশের বাসিন্দাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। শোক ব্যক্ত করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যান্তেজ, মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাম সহ অন্যরা। সরকার 36 পাতার নতুন পাসপোর্ট বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়ে 2,500 টাকা করেছে। আগামী 1 জুন থেকে সংবিধান সংশোধন নীতি কার্যকর হতে চলেছে। আবার পড়ছি, আগামী 1 জুলাই থেকে পাসপোর্ট সংশোধন নীতি কার্যকর হতে চলেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন ফি কাঠামোর অধীনে তৎকাল পরিষেবায় নতুন পাসপোর্ট করা বা রিইস্যু করার জন্য 5,000 টাকা মূল্য ধার্য করা হবে। 60 পাতার সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে দিতে হবে 3,500 টাকা। এ ধরনের পাসপোর্ট তৎকাল পরিষেবায় পেতে হলে 6,000 টাকা লাগবে। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 9 ওভার 1 বলে 2 উইকেটে 60 রান করেছে। ফুটবল বিশ্বকাপে আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাও আইভরি কোস্টের বিরুদ্ধে ও ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ইর দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কলকাতায় নির্মীয়মাণ গুদামের শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে নিউজ অন এআইআর অ্যাপে। একটি ঘোষণা, আগামী 28 জুন 2026 রবিবার সারা ভারতবর্ষ জুড়ে উদযাপিত হতে চলেছে জন্ম থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য জাতীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি 2026। সমগ্র ভারতবর্ষের সঙ্গে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত বিভিন্ন এলাকাতেও এই দিন এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সকাল 9:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত। ঘোষণাটি শুনলেন।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনবেন। রাত 8:30 আধুনিক গান, শিল্পী অরুন্ধতী গুহরায়। শঙ্কর মহাদেবন শিল্পীকণ্ঠে গজল প্রচারিত হবে রাত 9:15। রাত 9:30 লাইভ ফোন ইন গানে গানে। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী সুবিনয় রায়। লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা, এটি শুনতে পাবেন রাত

10:30। মনির জানালা এই অনুষ্ঠানে আজকের বিষয় সম্পর্কের ওঠাপড়া। এতক্ষণ আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গে আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8টায় হাওয়া মহল, রাত 9টায় আপকে লিয়ে, 10টায় ছায়া গীত, রাত 10:30টায় ঢলতি যায় রাত। এতক্ষণ আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গের আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11, আহত আরও 19 জনের SSKM হাসপাতালে চিকিৎসা চলেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে, গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। এই ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। রাজ্য সরকার ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে হতাহতদের আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন দপ্তরে হওয়া অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার খতিয়ান প্রকাশ্যে আনতে প্রতিটি দপ্তরের শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ বিধানসভায় জানিয়েছেন। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে কলকাতাসহ বিস্তীর্ণ এলাকায় দুপুরের পর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত। পশ্চিমবঙ্গ সরকার জরুরি অবস্থার সময়কালে সত্যাগ্রহীদের রাজ্য সচিবালয়ে যথাযথ সম্বর্ধনা প্রদান করবে। আসছি বিস্তারিত খবরে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। মৃতরা হলেন জগদ্দলের কৃষ্ণ চৌধুরী ও পাপ্পু কুমার রজক, গাজীপুরের রোহিত চৌধুরী, নদিয়ার কোতোয়ালির চন্দ্রমা চৌধুরী ও রাহুল চৌধুরী, কলকাতার ইকবালপুরের আসগর হোসেন ও গার্ডেন রিচের হাসান ইমাম, দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর সাহিল সরকার ও রানীগঞ্জের নবীন সিং, এছাড়া ঝাড়খণ্ডের ধানবাদের গণেশ কালান্দি ও বিহারের মুঙ্গেরের ঘি কুমারও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা 19, SSKM হাসপাতালে তাদের চিকিৎসা চলেছে। গতকাল দুপুরে এই দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও আজ দুপুরে ঝড় বৃষ্টিতে তা ব্যাহত হয়। বজ্রপাতের জন্য দীর্ঘক্ষণ হাইড্রোলিক ক্রেন ব্যবহার করা সম্ভব হয়নি। ওই গুদামে কতজন কাজ করছিলেন পুলিশ তার কোনো সঠিক হিসেব এখনও পায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে কমিটির নেতৃত্ব দেবেন। এছাড়াও আছেন অতিরিক্ত মুখ্য সচিব খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে সহ আরও 11 জন। কমিটি 7 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করবে। এদিকে তারাতলার ঘটনায় পুলিশ গতকালই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। মোট 5 জনের নাম ছিল FIR-এ। তাদের মধ্যে প্রধান ঠিকাদার আসগর হোসেনের মরদেহ আজ সকালে উদ্ধার করা হয়। এছাড়াও আরও 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

0: এদের মধ্যে আছে অয়ন ট্রেডার্সের বিল্ডিং সুপারভাইজার মোহাম্মদ গুলজার, এরা গুদামের ছাদ তৈরি করছিল। এছাড়া কলকাতা বন্দরের ওই জমি লিজ নিয়ে যে সংস্থা সেখানে গুদাম তৈরি করছিল সেই বেহেরা ব্রাদার্সের মালিক শম্ভুনাথ বেহেরাকেও গ্রেপ্তার করা হয়েছে। সংস্থার অন্যতম অংশীদার তার স্ত্রীর খোঁজেও তল্লাশি চলেছে। এছাড়া লোহার কাঠামো প্রস্তুতকারক কমল সামন্ত, শ্রমিক সরবরাহকারী দিবাকর ভাণ্ডারী এবং কলকাতা পুরসভার নকশা অনুমোদনের দালাল আব্দুল হামিদকেও পুলিশ গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারাতলার ঘটনায় বিধানসভায় আজ বিবৃতি দেন। তিনি মৃতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন।
1: এখন অবধি মোট 29 জনকে উদ্ধার করা গেছে, যার মধ্যে 9 জনকে মৃত ঘোষণা করা হয়েছে, 5 জনের পোস্টমর্টম করে দেহ পরিবারের কে হস্তান্তর করা হয়েছে, বাকি 4টি আন্ডার প্রসেস, 20 জন চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে স্টেবল রয়েছেন 15, গুরুতর রয়েছেন 4, একটু আশঙ্কাজনক আছেন আরো 1। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আমরা আর্থিক সাহায্য, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি।
0: তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুর বোর্ডকে দায়ী করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সংশ্লিষ্ট ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে গুরুতর অনিয়ম হয়েছে। তার দাবি, কাঠামোগত ত্রুটি থাকা সত্ত্বেও নির্মাণ পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকট আত্মীয়দের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন শ্রী মোদী। তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় সরকার হতাহতদের পাশে দাঁড়াবে বলে বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য আশ্বাস দিয়েছেন। তিনি আজ বারাসাতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এই নির্মাণ কাজে যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরও গ্রেপ্তার করা হবে।
2: প্রতিকূল পরিস্থিতির মধ্যে এই সরকার যে বাজেট পেশ করেছে, সমাজের সর্ব স্তরের মানুষকে স্পর্শ করেছে। নির্মাণ কার্যে ত্রুটি ছিল কিনা বা কারা এই কাজ করছিল সেটা সরকার দেখছে তদন্ত করে, এবং যারা মারা গেছে সরকার তাদের পাশে থাকে।
0: পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন দপ্তরে হওয়া অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার খতিয়ান প্রকাশ্যে আনতে আগামী দিনে প্রতিটি দপ্তরের শ্বেতপত্র প্রকাশ করা হবে। বিধানসভায় আজ রাজ্য বাজেটের ওপর দুদিনের আলোচনা শেষে জবাবি ভাষণে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একথা জানান। তিনি বলেন, শুধু রাজনৈতিক অভিযোগ নয়, প্রতিটি দপ্তরই নথিসহ জানাবে কোথায় কি অনিয়ম এবং তার জেরে রাজ্যের কি ক্ষতি হয়েছে।
3: আমরা অনেক ডিপার্টমেন্ট এক এক করে শ্বেতপত্র, যে ধরনের কোন ডিপার্টমেন্ট অর্থনীতিতে অর্থনীতি ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলবে যে তাদের এই ধরনের কি ধরনের অব্যবস্থার কারণে আমাদের এত বড় একটা ঋণের বোঝা হল, কোন কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের কেন প্রজেক্টগুলো অর্থ অসম্পূর্ণ হয়ে পড়েছে, কোন কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের রিক্রুটমেন্টের মধ্যে এত দুর্নীতি কেন হয়েছিল। আর সব ডিপার্টমেন্ট কন্ট্রোলার আর অডিটর জেনারেলের যে রিপোর্ট গুলো এসেছে সেগুলো আপনারা দেখতে পাননি, এতদিন ধরে আমরা কেউ দেখতে পাইনি, সেই দিকে আমরা
0: বাজেট নিয়ে আলোচনার জবাবি ভাষণে অর্থমন্ত্রী নতুন কিছু প্রকল্পের কথাও জানান। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
4: বিভিন্ন পক্ষের বিধায়কদের দাবি মেনে স্টেট এডেড কলেজ শিক্ষকদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার। একইভাবে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের আওতায় কর্মরত ভোকেশনাল শিক্ষকদের রাজ্য সরকারের দেওয়া সাম্মানিকও 2,000 টাকা করে বাড়ানো হয়েছে। এছাড়া কালিয়াগঞ্জে একটি সাধারণ ডিগ্রি কলেজ এবং একটি মহিলা কলেজ স্থাপনের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তারাতলার দুর্ঘটনার প্রেক্ষিতে রাজ্যে 200 সদস্যের একটি বিশেষ প্রশিক্ষিত দুর্যোগ মোকাবিলা বাহিনীর কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। শিল্প ও বিনিয়োগ বাড়াতে আগামী 3 মাসের মধ্যে নতুন শিল্প প্রণোদনা নীতি, স্টার্ট আপ নীতি, গ্লোবাল কেপাবিলিটি সেন্টার নীতি, ক্লাউড কিচেন নীতি, টি ট্যুরিজম নীতি, ক্রীড়াবিদদের চাকরি সংক্রান্ত নীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মিশন নীতি প্রকাশ করা হবে বলেও ঘোষণা করেন তিনি। তার বক্তব্যে, এই নীতিগুলির মাধ্যমে রাজ্যে নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের পরিবেশ তৈরি করাই সরকারের লক্ষ্য বলে জানানো হয়েছে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: উল্লেখ্য, দুদিনে 70 জনেরও বেশি বিধায়ক বাজেট বিতর্কে অংশ নেন। আলোচনা শেষে 8 মাসের বাজেট প্রস্তাব

0: বিধানসভায় গৃহীত হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে আজ দুপুরের পর দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। একটি প্রতিবেদন,
1: ভারী বৃষ্টি হয় কলকাতা এবং তার আশপাশের এলাকাতেও। বৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত। মাত্র দু ঘণ্টাতেই আলিপুরে 70 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস।
2: আলিপুরে দমকা হাওয়া 63 কিলোমিটার পর্যন্ত উঠেছে, খুব কম সময় ছিল। আর বৃষ্টিপাতও হয়েছে আমাদের দুপুরের পর থেকে এখনো পর্যন্ত, যেটা রেকর্ড হয়েছে সেটা 78 মিলিমিটার। আর এখনো পর্যন্ত আমাদের কোনো নিম্নচাপও তৈরি হয়নি। এই বৃষ্টিপাতের কারণ হচ্ছে এখন আমাদের মৌসুমী বায়ু রয়েছে, তার জন্য বাতাসের নিম্ন স্তরে জলীয় বাষ্প আছে প্রচুর পরিমাণে, তাছাড়া এবং বাতাসের মধ্য স্তরে এরকম যখন আমাদের জলীয় বাষ্পের তারতম্য হয় এবং তার সঙ্গে সঙ্গে সকালের দিক থেকে কিছুটা গরম এবং সূর্যকিরণ ছিল, তার ফলে বজ্রগর্ম মেঘ সঞ্চার হয়ে এই ধরনের বৃষ্টিপাত বা বজ্রপাত হয়েছে।
1: অন্যদিকে উত্তরবঙ্গেও লাগাতার বৃষ্টিতে বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। আগামীকাল থেকে এই বৃষ্টি আরো বাড়ার সতর্কতা দেওয়া হয়েছে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দাদের সুরক্ষায় আজ মন্দারমণিতে ভারতীয় নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর তরফে বিশেষ কমিউনিটি সংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ সরকার জরুরি অবস্থার সময়কালে সত্যাগ্রহীদের রাজ্য সচিবালয়ে যথাযোগ্য সম্বর্ধনা প্রদান করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ একথা জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির আয়োজনে কলকাতার জোড়াসাঁকোয় রথীন্দ্র মঞ্চে গণতন্ত্র হত্যা দিবস উদযাপনকালে। এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, তিনি বাম আমলের অত্যাচার দেখেছেন এবং সাম্প্রতিককালে গণতন্ত্র পুনরুদ্ধার করে রাজ্যের জনগণ স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটিয়েছে। অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য, গণতন্ত্র রক্ষার জন্য সেই সময় জয়প্রকাশ নারায়ণ, জর্জ ফার্নান্ডেজ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অবদানের কথা মনে করিয়ে দেন। উল্লেখ্য, 1975 সালের আজকের দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরামর্শে রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10 মিনিটে।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর আজকের হিন্দি এবং বাংলা লাইভ ফোন ইন গানের অনুষ্ঠানে বিষয় রাখা হলো স্মৃতি। স্মৃতি মানুষের জীবনে এক অদ্ভুত সম্পদ, তাকে ছুঁয়ে দেখা যায় না, কিন্তু আমাদের সঙ্গে সে কিন্তু পথ চলে। সময় চলে যায়, মানুষ বদলে যায়, অনেক কিছু ভিড়ে হারিয়ে যায়, কিন্তু স্মৃতি হারায় না। সে সঙ্গপণে মনের ভেতর লুকিয়ে থাকে, কখনো অতলে তলিয়ে গেলেও কোনো ঘটনা ঠিক মনে করে দেয়। সেই সুখ স্মৃতি কিংবা দুঃখের কোনো স্মৃতি। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, স্মৃতি আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় রাখা হলো। আপনারা টেলিফোন করতে পারেন, টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। এক বন্ধু এসেছেন। হ্যালো, নমস্কার। নমস্কার,
1: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ হ্যাঁ বলুন প্রবীর বাবু।
1: দিদি ভাই, এইটা কিন্তু স্মৃতি, স্মৃতিকে খুব মনে রাখে, স্মৃতি মনের মনি কোথায় গাঁথা আছে। স্মৃতিটা যদি না থাকে মানুষ পাগল হয়ে যাবে দিদি ভাই।
0: ঠিক ঠিক একদম। হ্যাঁ,
1: এই জায়গায় স্মৃতি, স্মৃতিকে ভালো করে রাখতে হবে এবং স্মৃতিতে অনেক কিছু গাঁথা আছে, যেমনি বন্ধু বান্ধবদেরকে মনে রাখতে হবে এবং আত্মীয় স্বজন তাদের, যেমনি আমার এক স্মৃতির আছে, সেটা হচ্ছে মামার বাড়ির স্মৃতি
0: ছোটবেলার। আচ্ছা হ্যাঁ ঠিক।
1: তো মামার বাড়িতে আমাদের মাসি মারা, সাত বোন আর পাঁচ পাঁচ মামা আর কি, তাহলে ১২ জন। তাদের ছেলে মেয়েরা যখন আসতো, সে মনে হচ্ছে ভোজ বাড়ি হচ্ছে আর কি। তো সেই জায়গায় যখন ওর পাতেরটা আমি তুলে খেয়ে নিয়েছি, আমার

0: হত্যা, কেউ খেয়ে নিয়েছে এই যে কান্নাকাটি মারামারি, এইটা কিন্তু স্মৃতির মণিকোঠায় গাঁথা আছে দিদিভাই।
1: একদম, হ্যাঁ ঠিক
0: হ্যাঁ হ্যাঁ,
1: ঠিক,
0: এবং এবং এইগুলো যদি না মনে আজকে মনে করলে না মনে হয় যে আজ আমার 60 বছর বয়স হয়ে গেল দিদিভাই। তো সেই জায়গাটা থেকে এখন মনে করি যে ওই পুরনো দিনটাই আমার স্মৃতির মণিকোঠায় থাকলে খুব ভালো হতো। এবং
1: সত্যি
0: ওই যে মারামারি, ভাই বোনদের সাথে ঝগড়া,
1: এটা একেবারে সুখস্মৃতি হয়ে আছে আপনার ভেতরে।
0: একদম একদম দিদি ভাই,
1: খুব ভালো লাগলো প্রবীরবাবু, আজ একেবারে শুরুতেই আপনি স্মৃতি নিয়ে এমন সুন্দর কথা বললেন, মামা বাড়ির কথা এবং সেখানে ভাই বোনদের মিলে একেবারে হুল্লোড়ের কথা, একেবারে আমাদেরও স্মৃতির দরজাটা যেন একে খুলে গেল।
0: গান শুনতে চাই, ঝড়ো ঝড়ো বাদল দিনে।
1: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সংগ্রহে থাকলে এক্ষুনি শোনানো হবে। হিন্দি ছায়াছবির গান শুরুতেই শোনাবো, আর আপনি শুরুতে এত সুন্দর কথা বললেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন, আরও অনুষ্ঠান রয়েছে, ফোন করবেন। নমস্কার।

হাকিকত এই চলচ্চিত্রের গান গেয়েছেন কুমার শানু এবং আলকা ইয়াগনিক।

আজকের লাইফ ফোন ইন অনুষ্ঠানে কথা হচ্ছে স্মৃতি নিয়ে। স্মৃতি এক অদ্ভুত। স্মৃতি কখনো পুরনো দিনের বিকেলের আলো, কখনো বা সেই শিশুকালের মায়ের ডাক, কখনো প্রিয় কোনো গানের সুর, হয়তো পুজোর প্যান্ডেলে সেই শৈশবে বা সদ্য কৈশোরে কোনো সুর মনের ভেতরে দাগ কেটেছিল, সেই দাগ বা সুর কিন্তু স্মৃতি। আবার কখনো হারিয়ে যাওয়া মানুষের উপস্থিতি। সব মানুষ তো জীবনে থাকে না, হারিয়ে যায়, কত মানুষ হারিয়ে যায়, কিন্তু স্মৃতি সে কিন্তু থাকে। সে কখনো নীরবে কথা বলে। তাই স্মৃতি শুধু অতীত নয়, স্মৃতি কিন্তু চলে, সঙ্গে সঙ্গে চলে, পথ চলার সে যেন সঙ্গী। হ্যাঁ, স্মৃতি নিয়ে কথা হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আপনারা টেলিফোন করুন, স্মৃতি নিয়ে কথা হোক। এক বন্ধু টেলিফোন করেছিলেন, আরও এক বন্ধু টেলিফোন করছেন, কিন্তু বন্ধুর সঙ্গে যোগাযোগ করা গেল না। 9434076705 আমাদের টেলিফোন লাইন কিন্তু খোলা রয়েছে। স্মৃতি নিয়ে কথা হচ্ছে আজ হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের এই লাইভ অনুষ্ঠানে। ফোন লাইন খোলা রয়েছে, আপনারা রয়েছেন লাইভ ফোন ইন হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে। আপনারা ফোন করতে থাকুন, চেষ্টা করুন। আশা ভোসলের গাওয়া গান, ছবির নাম স্বর্ণতৃষা।

আপনি চুপচাপ বসে আছেন সন্ধেবেলায় বারান্দায়, বৃষ্টি দেখছেন। শুধু কি বৃষ্টি পড়া দেখছেন, টুপটাপ শব্দ শুনছেন, তা কি হয়? না, মাথায় কিছু একটা ঘুরছে। আপনি যদি নিজেকে প্রশ্ন করেন, কি ঘুরছে? কথা। কোন কথা? যে কথা রয়ে গেছে মনের ভেতরে, হয়তো গতকাল, কিংবা তারও আগে, কিংবা আরও আরও অনেক বছর আগে, একেবারে ছোটবেলায় অথবা কলেজ জীবনে, কোনো একটা স্মৃতি ভেতরে নাড়া দেয়। নিশ্চয়ই আপনাকেও নাড়া দেয়। টেলিফোন করুন 9434076705, এই নম্বরে স্মৃতি নিয়ে কথা হচ্ছে আজকের লাইফ ফোন ইন হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের আসরে।

অদ্বিতীয় ছায়াছবির গানটি শুনলেন, গিয়েছেন লতা মঙ্গেশকর। শ্রোতা বন্ধুরা, আমাদের সময় কিন্তু একটু একটু করে কমে আসছে, এখনও টেলিফোনে আপনাদের সঙ্গে কথা বলবার সময় রয়েছে কিছুটা হলেও। টেলিফোন করুন, স্মৃতি নিয়ে কথা হচ্ছে আজ। 9434076705 এই নম্বরে।

এই গানটির সাথে সাথেই শেষ হলো আজকের হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের লাইভ অনুষ্ঠান। অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হলো আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন আধুনিক গান, গেয়েছেন অরুন্ধতী গুহরায়।

0: the next 3 to 4 days, the IMD forecasts heavy to very heavy rainfall over sub-Himalayan West Bengal and Sikkim for the next 4 days. And now before we end the bulletin, the headlines once again. India-UK free trade agreement, most comprehensive agreement so far, says Commerce and Industry Minister Piyush Goyal. Death toll rises to 164 after massive earthquakes hit Venezuela. Prime Minister Narendra Modi expresses condolences and offers support for rescue and relief operations. FIR registered in Ram Mandir donation embezzlement case after recommendation of Uttar Pradesh SIT's preliminary report. Fees for 36-page fresh passport or reissue hike to 2,500 rupees from 1st of July, tatkal to cost 5,000 rupees. India to resume tourist visas for Bangladeshi nationals from 28th of June. Bangladesh set target of 137 runs against India in ICC Women's T20 World Cup at Manchester. And in FIFA World Cup, Curaçao to take on Ivory Coast in Group E match at Philadelphia tonight. And that's all in the news at 9. Good night.
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিধানসভা পর্যালোচনা।
2: আকাশবাণী কলকাতা, এখন বিধানসভা পর্যালোচনা।
3: অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন আজ সাময়িকভাবে শেষ হলো। নবনির্বাচিত বিজেপি সরকারের উপর বাংলার মানুষের আস্থা ও বিশ্বাস আছে। এনডিএ পরিচালিত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার মাটিতে দাঁড়িয়ে আবেদন করেছিলেন, বাংলার মানুষ দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দেননি। ব্যাপকভাবে বিজেপি সরকারকে ভোট দিয়েছেন গৌরবময় বাংলার উন্নয়নের জন্য। কলকাতা শহরের বুকে একটি মানবিক ঘটনা ঘটল গতকাল 24 জুন দুপুর বেলায়। এ পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে, গুরুতরভাবে জখম হয়ে বেশ কিছু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। একটি নির্মীয়মান শেড আকস্মিকভাবে ভেঙে পড়ে। এই শোচনীয় দুর্ঘটনা কলকাতা পোর্ট ট্রাস্টের জমির উপর দীর্ঘমেয়াদী লিজের ভিত্তিতে বেসরকারি উদ্যোগে কাজ চলছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে গিয়েছিলেন, একাধিক দক্ষ মন্ত্রীরাও ঘটনাস্থল পরিদর্শন করেন, একাধিক উচ্চ আমলা এবং কলকাতা পৌরসভা প্রশাসক দক্ষ আইএস অফিসার শ্রীমতী স্মিতা পাণ্ডেও ঘটনাস্থলে ছুটে যান। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে উদ্ধার কাজে সামিল হন বিপর্যয় অবস্থা সামাল দেওয়ার জন্য। এখন বাজেট অধিবেশন চলছিল বিধানসভায়। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পেশ করা বাজেট উপর আলোচনা, সরকার ও বিরোধী পক্ষ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলেন। মুখ্যমন্ত্রী বিধানসভার শুরুতেই এই ঘটনার উপর বেদনাদায়ক মন্তব্য করে জানান তিনি মর্মাহত। বিধানসভায় তিনি তার বিবৃতি পেশ করলেন। মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান, পুরাতন তৃণমূল কংগ্রেস সরকার অর্থের বিনিময়ে গৌরবময় কলকাতা শহরকে মৃত্যুপুরী বানিয়ে রেখেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু পরে জানান, দুঃখজনক ঘটনাটির পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ অভিজ্ঞ মানুষদের নিয়ে একটি শক্তিশালী কমিটি নিরপেক্ষ তদন্তের জন্য গড়া হয়েছে। অধ্যক্ষ রতীন্দ্র বসুর আবেদন, সদস্যদের প্রতি বিধানসভা চলাকালীন কেউ মোবাইল ফোন ব্যবহার করবেন না। তৃণমূল বিধায়ক সুরজিৎ মিত্র বসিরহাট দক্ষিণ থেকে নির্বাচিত, তিনি জানান বসিরহাট দক্ষিণ ও টাকি পৌরসভা এলাকার পরিশুদ্ধ পানীয় জল অত্যন্ত অভাব, 157 বছরের পুরানো পৌরসভা। বসিরহাট ফুটবল জগতে মানুষের বাস এই এলাকায়, জাতীয় দলে খেলেছেন এরা, একটি উন্নয়নমূলক স্টেডিয়াম গড়ে তোলা হোক, একই সঙ্গে এখানে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হোক। তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায় জানান, কালীগঞ্জে 400,000 মানুষ বসবাস করেন, একটি মাত্র হাসপাতাল, বিশেষজ্ঞের ঘাটতি। স্বাস্থ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে আধুনিকরণের দাবি জানালেন। তৃণমূল বিধায়ক সহরব মন্ডল দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জ বিধানসভা এলাকায় পরিশুদ্ধ পানীয় জলের জন্য আবেদন রাখলেন। বিজেপি বিধায়ক তাপস কুমার দত্ত তার ক্ষোভ, রাস্তাঘাটের অবস্থা শোচনীয়, মেরামতির জন্য আবেদন করলেন। বিধায়ক মোহাম্মদ নওসাদ সিদ্দিকী তার বিধানসভা এলাকায় হাসপাতালে পরিকাঠামো উন্নয়নের জন্য আবেদন রাখলেন বিধানসভায়। সাধক কামাখ্যা শিষ্য তারাখ্যাপা জন্মদিন এই বসিরহাটে। পুনরায় বিবৃতিতে বিধায়ক সুরজিৎ মিত্র জানান, এখানে ঐতিহ্যবাহী মন্দির আছে, অবিলম্বে সংস্কার করার প্রয়োজন আছে।

0: পূর্ব রেলওয়ে শিয়ালা ডিভিশনে ভ্যাবলা রেলগেটের উপর একটি ওভারব্রিজ অত্যন্ত জরুরি বিধায়কের আবেদন রাখলেন। বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান, হাওড়া জেলার রাস্তাঘাট নিকাশি অবস্থা অত্যন্ত শোচনীয়। বর্তমান বিজেপি সরকার এলাকাগুলি উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ, একই সঙ্গে রাজ্যের উন্নয়নে শিল্প ও সংস্কৃতি একান্তভাবে দরকার। তার অভিযোগ যে অত্যাচার টলিউড এলাকায় শিল্পীর উপর ঘটেছিল। সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান রাজ্যের অর্থনৈতিক সংকট চলছে বলে অভিযোগ করেন। এর থেকে মুক্তি পেতে গেলে বর্তমান বিজেপি সরকারকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ অবশ্যই করতে হবে। তিনি পরামর্শ দিলেন, রাজ্যের আর্থিক সংকট কাটানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে উন্নয়নমূলক কাজের জন্য প্রস্তাব দেওয়া হোক। বিজেপি বিধায়ক সুশান্ত বিশ্বাস ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার কৃষ্ণগঞ্জ থেকে নির্বাচিত। এলাকার একমাত্র হাসপাতালকে উন্নত মানের হওয়ার জন্য আবেদন রাখলেন। প্রায় 2 লক্ষ মানুষ এই এলাকায় বাস করেন। বাটকুলা এলাকায় একটি ডিগ্রি কলেজ অত্যন্ত জরুরি তার আবেদন। বিজেপি বিধায়ক সুমন্ত মণ্ডল জানান, সুন্দরবন উন্নয়ন পর্ষদের নামে যেভাবে লজ্জাজনক ও দুঃখজনক দুর্নীতি হয়েছে, অবিলম্বে সঠিকভাবে তদন্ত হওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন। চাকুলিয়া বিধানসভা থেকে নির্বাচিত তৃণমূল বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ সরকারের ইতিবাচক দিকগুলির দৃষ্টি আকর্ষণ করে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য তুলে ধরেন। হুগলি জেলার তারকেশ্বর থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক সন্তুমান বাজেটকে উন্নয়নমুখী বর্ণনা করে তার বক্তব্য শুরু করলেন বিধানসভায়। তারকেশ্বরের শ্রাবণী মেলাকে জাতীয় মেলা হিসেবে বর্তমান বিজেপি সরকার ঘোষণা করেছেন। তার দাবি, তারকেশ্বর বিধানসভা এলাকায় হাসপাতালটি আধুনিকরণ করা হোক। মুর্শিদাবাদ জেলার লালগোলা থেকে নির্বাচিত, রাজ্যের গ্রামীণ হাসপাতালগুলির পরিকাঠামো ভালো নয়, চিকিৎসক নার্স কর্মী নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের দৃষ্টি রাখা উচিত। হাসপাতালগুলোতে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী রাখা দরকার নিরাপত্তার স্বার্থে। পদ্মার ভাঙন রোধে প্রতিরোধ করার জন্য আরো অর্থ বরাদ্দ করা হোক। বিজেপি বিধায়ক উৎপল ব্রহ্মচারী সংস্কৃতির শ্লোক উচ্চারণ করে তার বিবৃতি শুরু করলেন বিধানসভায়। বাজেট আলোচনার উপর মন্তব্য করতে গিয়ে কর্ম প্রকল্পের প্রস্তুতি নেওয়া রাজ্য সরকারের পদক্ষেপকে যুগান্তকারী বলে বর্ণনা করলেন। বিজেপি বিধায়ক তপন কুমার দত্ত দাসপুরে বিধানসভা থেকে নির্বাচিত, তার বিধানসভার অন্তর্গত সোনাখালীতে একটি পুলিশ স্টেশন অত্যন্ত জরুরি। তৃণমূল বিধায়ক শ্রীমতী আলিফা আহমেদ তার অভিমত, স্বাস্থ্যের জন্য ব্যয় এখন মানুষের কাছে আতঙ্ক, তাই আয়ুষ্মান প্রকল্পটি সকলের জন্য গ্রহণযোগ্য করা হোক রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন। বিজেপি বিধায়ক সুভাষী সোম জানান, ধৈর্য ধরুন, পশ্চিমবঙ্গের উন্নয়ন আসবেই। বিরোধী দলের তৃণমূল কংগ্রেস বিধায়ক সন্দীপন সাহা বিজেপি সরকারের উন্নয়নমুখী বাজেটের সমালোচনামূলক মন্তব্য করলেন। তার পরামর্শ, কর্মসংস্থান বাড়ানোর জন্য বেসরকারি উদ্যোগকে আরো বেশি করে আহ্বান জানাতে হবে। জলের অপচয় রুখতে গেলে তার পরামর্শ, সাধারণ মানুষকে সচেতন করার জন্য অবিলম্বে জলের উপর ট্যাক্স চালানো উচিত। বাজারে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি হওয়ায় বিধায়ক গভীরভাবে উদ্বেগ প্রকাশ করলেন। তিনি জানান, বিধায়ক হিসেবে তার প্রথম বক্তব্য এই বিধানসভায়। বিজেপি বিধায়ক শ্রীমতী সর্বরী মুখার্জী, শহরে জলস্তর কমেছে, জলের সমস্যা দিনের পর দিন বাড়ছে। যাদবপুর বিধানসভা এলাকায় ক্রীড়াক্ষেত্রের জন্য স্টেডিয়ামটি প্রকৃতপক্ষে শুধু ক্রীড়ার জন্য গড়ে উঠবে। উত্তর চব্বিশ পরগনা হারোয়া বিধানসভা থেকে নির্বাচিত তৃণমূল বিধায়ক আব্দুল মতিনের আবেদন, তার এলাকায় একটি অডিটোরিয়াম গড়ে তোলা হোক। তার আবেদন, আমরা সব ধর্মের মানুষকে নিয়ে সুস্থভাবে বাঁচতে চাই। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তার জবাবি ভাষণে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিরোধী সদস্যদের প্রতি। অর্থমন্ত্রী আশ্বস্ত করলেন, আগামী 5 বছরে বিজেপি পরিচালিত রাজ্য সরকার চেষ্টা করবেন যতটা সম্ভব বিরোধী দলের প্রস্তাব বা আবেদনগুলি সফল করার জন্য। এই প্রসঙ্গে অর্থমন্ত্রী জানালেন, সুন্দরবনের মেয়েদের উপরে নানা রকম অসম্মানজনক অত্যাচার হয়ে থাকে। এই সরকার সিদ্ধান্ত নিয়েছেন সন্দেশখালীতে একটি মহিলা পরিচালিত পুলিশ স্টেশন শীঘ্রই গড়ে তোলা হবে। অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন আজ সাময়িকভাবে শেষ হল।
1: বিধানসভা পর্যালোচনা শেষ হল। পর্যালোচনা করলেন সাংবাদিক প্রণব কুমার দাস, আকাশবাণী কলকাতা।

বিধানসভা পর্যালোচনার রেকর্ডিং শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন গজল, গেয়েছেন শঙ্কর মহাদেবন।

শুনলেন গজল শঙ্কর মহাদেবনের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। এখন শুরু হচ্ছে বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। গানে গানে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। পুরনো কিছু বাংলা গান এবং পুরনো হিন্দি গান আজ শোনানো হবে, আর আমাদের টেলিফোন লাইন খোলা রয়েছে গানে গানে এই অনুষ্ঠানে। যেহেতু একেবারেই পুরোপুরি নামটাও বলে দিচ্ছে গানে গানে, তাই আজকের বিষয় থাক পাখির ডাক, পাখির গান। ভোরের প্রথম আলো ফুটতেই যেমন ভেসে আসে পাখির ডাক, আর সেই পাখির ডাক যদি কোকিলের সুরেলা কুহু হয় অথবা শালিক কিংবা চড়ুইয়ের চঞ্চল কোলাহল, তা তো গানই মনে হয়, তাই না? আবার যখন খুব ভোরে গ্রামাঞ্চলে ভোরের আলো ফুটতে না ফুটতেই মুরগি ডেকে ওঠে, সেটাও কিন্তু সুরেলা, গানই মনে হয়। তাই আজকের বিষয় থাক পাখির ডাক, পাখির গান। আপনার কেমন লাগে? সত্যিই কি পাখির ডাককে গান বলে মনে হয়? সেসব নিয়ে কথা হোক। আর কথা বলতে হলে 9434076705 এই নম্বরে টেলিফোন করতে হবে। গানে চলে যাই। প্রথম গানটি তরি ভেসে যায় ছায়াছবি থেকে, গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়।

গানটি প্রচারে বিঘ্ন ঘটায় আমরা দুঃখিত, তবে শুরুতেই আমরা হিন্দি ছবির গান আপনাদের জন্য রাখি গানে গানে অনুষ্ঠানে। শান এবং কৈলাশ খেরের গাওয়া গান ফানা ছায়াছবির গান।

0: হ্যালো,
1: হ্যাঁ দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: হ্যাঁ হ্যাঁ দিদি ভাই,
0: হ্যাঁ
1: হ্যাঁ, টপিক গুলো যা দিচ্ছেন না, একদম মন মাতানো টপিক দিদি ভাই, এবং এর জন্য আপনাকে অজস্র ধন্যবাদ দিদি ভাই। কারণ দেখুন, এই যে পাখিদের গানটা ভালো লাগবে না কেন?
0: ঠিক।
1: কোকিলের এত কুহুতান, এই যে সকালবেলায় ভোরবেলায় যে ঘুম ভাঙায়, এই কুহুতানের জন্য কিন্তু আমাদের ঘুম ভাঙে। এবং দেখুন, আমার ঘরে একটা টিয়া পাখি ছিল, তার যে মানে তাকে গান শেখানো হয়েছিল, হ্যাঁ, কৃষ্ণ ভজো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ভজো, তো তার গলায় যে গানটা শোনা যেত, সত্যি করে মানে মধুর, মানে আমাদের যে কণ্ঠ, মানে কোকিল কণ্ঠী লতা মঙ্গেশকর, সেই কোকিল কণ্ঠী লতা মঙ্গেশকর এর মতনই তার গলা। এবং
0: সত্যি।
1: সেইগুলো সত্যি করে এই জিনিসগুলো আপনি, হ্যাঁ, এমন এমন টপিক দিচ্ছেন সে যেগুলো মানে মানুষের মনের মধ্যে গেঁথে থাকা দিদি ভাই। তো এই যে এই জিনিসগুলো আমরা কিন্তু আপনাদের মাধ্যমেই কিন্তু খুঁজে পাচ্ছি দিদি ভাই, এবং এগুলো, হ্যাঁ, বলার যে সুযোগটা, সেই সুযোগটাও আপনি করে দিচ্ছেন যে কিভাবে কি। হ্যাঁ,
0: ঠিক।
1: তো হ্যাঁ, তো এই জায়গা থেকে দিদি ভাই, আমাদের মানে পাখিদের গান পূজন, এবং দেখুন সেই জায়গায় আবার কাকের গলাটা আবার মোটা, সে কা কা করে, সেই জায়গাটায় আবার
0: কর্কশ।
1: ভালো লাগে না,
0: হ্যাঁ
1: হ্যাঁ, কর্কশ।
0: ঠিক।
1: কিন্তু মানে কিছু কিছু পাখি আছে, তাদের কণ্ঠস্বর এত সুন্দর, হ্যাঁ, এবং তাদেরকে যদি ঠিক মতন রক্ষণাবেক্ষণ করা যায়, হ্যাঁ, এবার চড়ুই পাখির একবার একটা, বাবুই পাখির একটা, মানে সব পাখিরই আলাদা আলাদা পূজন তাদের মধ্যে। সেই মানে যখন এই একটা পাখি আমাদের আসে, টুনি টুনটুনি পাখি, সে
0: টুনটুনি,
1: ছোট্ট মতন, হ্যাঁ, মাথায় ঝুঁকি, তো সেই পাখিটা চান করার জন্য আসে, ওই কিচ কিচ কিচ কিচ কিচ কিচ, যখন আমরা চান করব তখন কিন্তু ও চান করতে আসে, এবং দুজনা মিলে, স্বামী স্ত্রী দুজনা মনে হয় যা, তো ওরা দুজন এসে চান করে আবার চলে যায়। তো সেই যে মানে জিনিসগুলো সত্যি করে আমাদের মনে মনে কোথায় গাঁথা আছে দিদি ভাই, এবং ভালো লাগে। হ্যাঁ, এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন আর ভালো ভালো
0: একদম
1: গান,
0: একদম, খুব
1: হ্যাঁ,
0: ভালো থাকবেন,
1: শুনুন।
0: খুব
1: হ্যাঁ
0: ভালো
1: হ্যাঁ
0: থাকবেন, ভালো লাগলো।
1: হ্যাঁ
0: নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার।
2: রেসপন্ডিং অ্যাকর্ডিংলি, পেইং ইট ভেরি লেট, বাস ওয়াক্ত কি হি তো বাত থি, ইস বাত কা পূর্বানুমান থা।
0: হ্যাঁ, পাখির ডাক, পাখির গান, ঠিকই তো, জানলায় অনেক সময়ই পাখি ঢুকে যায়।

ভেতরে, তারা যে তাদের মতো কথা বলে সেটা কিন্তু গানই মনে হয়। তারা কিন্তু মানুষের মনোরঞ্জনের জন্য গান গায় না, তারা তাদের ডাক, তাদের নিজস্ব ভাষা, নিজস্ব কথা, নিজস্ব অস্তিত্ব জানিয়ে দেয় আর মানুষের মনের মণিকোঠায় স্থান করে নেয় সেই ডাকগুলো। তাই পাখির ডাক, পাখির গান, সেটা নিয়ে কথা হোক, আপনাদের কেমন লাগে? আশেপাশে নিশ্চয়ই যতই দিন পরিবর্তন হোক না কেন, যতই কংক্রিটের জঙ্গলে আমরা বাস করি না কেন, পাখির ডাক কিন্তু শোনা যায় ভোরের আকাশে কিংবা প্রহরে প্রহরে। তাই পাখির ডাক, পাখির গানে নিয়ে আপনারা টেলিফোন করুন 9434076705। এই নম্বরে আমাদের টেলিফোন লাইন কিন্তু খোলা রয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন গানে গানে অনুষ্ঠানে। এবারে আপনাদের জন্য থাক গীতা দত্তর গাওয়া পৃথিবী আমারে চায় ছায়াছবির এই গানটি।

পাখির ডাক। পাখির ডাক অনেক সময় এমন এক অনুভূতি জাগায় যা ভাষায় পুরোপুরি প্রকাশ করা কঠিন। খুব ভোরে পাখির ডাক শুনলে মনে হয় প্রকৃতি যেন ধীরে ধীরে ঘুম ভেঙে জেগে উঠছে। সেই ডাকের মধ্যে থাকে একটা সতেজ ভাব, একটা নতুন দিনের আশ্বাস। আবার বিকেলের শেষ আলোয় পাখিরা যখন তাদের নীড়ে ফেরে, তখন মনে হয় সমস্ত ব্যস্ততা ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে, তারা তাদের কুলায় ফিরছে। সেও এক গান। আসলে গান অনুভূতি জাগায়, অনুভবের কাছে গিয়ে বসে, আপনজনের কাছে ফিরে যায়। পাখির ডাক, পাখির গান। পাখির ডাক ভালো লাগে আরও একটি কারণে। সেখানে কোনো রকম কৃত্রিমতা নেই, মানুষের তৈরি সঙ্গীতের মতো সহজ সরল ভাবে তারা গান গায়। আসলে তাদের ডাকই তো গান, তাই না? এবারে আমরা হিন্দি ছায়াছবির গান শোনাবো বন্ধুদের জন্য। মুকেশ এবং সহশিল্পী বৃন্দের গাওয়া গান সত্যম শিবম সুন্দরম, ছায়াছবির গান।

বন্ধুরা, আপনারা রয়েছেন গানে গানে অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান শেষ হোক বাংলা গান দিয়ে।

এই গানটির সাথে সাথেই শেষ হলো আপনাদের পছন্দের অনুষ্ঠান লাইভ ফোন ইন গানে গানে গানে গানে। আবারও আগামীকাল আকাশবাণী শিলিগুড়ি, একটু পরই খবর।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে 164 জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। ভারত বাংলাদেশী

0: আসছি বিস্তারিত খবরে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে আজ ব্রিটেন ভারত সপ্তাহের ভারত আন্তর্জাতিক মঞ্চ IGF এর ভাষণে শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশছোঁয়া। উল্লেখ্য, আগামী 15 জুলাই স্বাক্ষরিত হতে চলা ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি CETA এর অগ্রগতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে মন্ত্রী ব্রিটেন পৌঁছেছেন। CETA এর অধীনে বার্ষিক প্রায় 48 বিলিয়ন পাউন্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্বকে আরও বাড়াতে এবং এই সুযোগকে কাজে লাগাতে দুদেশের ব্যবসায়ীদের প্রতি শ্রী গোয়েল আহ্বান জানান। তিনি বলেন, একাধিক ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা ক্রমশ বেড়ে চলেছে।
1: The United Kingdom Free Trade Agreement is helping our industry also evolve, go up the ladder, compete with businesses in the United Kingdom, complement businesses in the United Kingdom where we can work together in global value chains, supporting each other's economy and together becoming a force multiplier.
0: ব্রিক্স সভাপতিত্বের অধীনে হরিয়ানার গুরুগ্রামে ভারত আজ 11তম ব্রিক্স শক্তিমন্ত্রীদের বৈঠক আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তি ও জ্বালানি বিষয়ক মন্ত্রী, উপমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জের মূল দিকগুলি নিয়ে আলোচনা করেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি আজ হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্স শক্তিমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী পুরি জানান, বৈঠকে দুই নেতা শক্তিক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তোলার বিষয়ে কথা বলেছেন। আলোচনা, অংশীদারিত্ব এবং পারস্পরিক লাভজনক আদান প্রদান বাড়িয়ে তুলতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে সরকারি হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত 164 জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় 1,000। যদিও বেসরকারি মতে প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। সেদেশের কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উল্লেখ্য, ভেনেজুয়েলার বিস্তীর্ণ অংশে গতরাতে 7.2 এবং 7.5 মাত্রার জোড়া ভূমিকম্পে একাধিক আবাসন ও বহুতল মুহূর্তে ভেঙে পড়ে। দেশের 100 বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম এত শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল। এদিকে বিভিন্ন এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় চলেছে উদ্ধারকাজ, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় ভেনেজুয়েলার সরকার ও সেদেশের বাসিন্দাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভূমিকম্পের ঘটনায় ওয়াশিংটনের তৎপরতার কথা জানিয়ে বলেছেন, ইতিমধ্যেই ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

0: ভেনেজুয়েলার কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সহমর্মিতার জন্য শ্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া সেইনবাম ভেনেজুয়েলার জনগণের প্রতি সমবেদনা ব্যক্ত করে মানবিক ত্রাণ সহায়তার কথা ঘোষণা করেছেন। তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন আজ ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট জেকব এস হেলবার্গের সঙ্গে প্রযুক্তি ক্ষেত্রে দুদেশের পারস্পরিক সহযোগিতা আরও নিবিড় করার বিষয়ে মতবিনিময় করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিরল খনিজ সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বৈচিত্র্যপূর্ণ এবং নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার পন্থা পদ্ধতি নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। শিল্প ও বাণিজ্যিক উপভোক্তাদের স্বস্তি দিয়ে সরকার গৃহস্থালির কাজে ব্যবহার হয় না এমন এলপিজি সরবরাহের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতির উন্নতি হওয়াতেই এই সিদ্ধান্ত। ভারত বাংলাদেশী নাগরিকদের জন্য সাধারণ ভিসা আবার চালু করার কথা ঘোষণা করেছে। বাংলাদেশের নবনির্বাচিত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ ঢাকায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভিএসি পরিদর্শন করে একথা জানান।
1: I am very happy to announce that we are resuming our normal visa applications for tourist visas, which can be submitted from 28th of June 2026. We will continue to facilitate medical visas in urgent cases on humanitarian consideration and grounds.
0: সরকার 36 পাতার নতুন পাসপোর্ট বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়ে 2,500 টাকা করেছে। আগামী 1 জুলাই থেকে পাসপোর্ট সংশোধন নীতি 2026 কার্যকর হতে চলেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন ফি কাঠামোর অধীনে তৎকাল পরিষেবায় নতুন পাসপোর্ট করা বা রিইস্যু করার জন্য 5,000 টাকা মূল্য ধার্য করা হবে। 60 পাতার সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে দিতে হবে 3,500 টাকা। এ ধরনের পাসপোর্ট তৎকাল পরিষেবায় পেতে হলে 6,000 টাকা লাগবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতার তারাতলায় গোডাউনে শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11, আহতের সংখ্যা 19। SSKM হাসপাতালে তাদের চিকিৎসা চলেছে। গতকাল দুপুরে এই দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও আজ দুপুরের ঝড় বৃষ্টিতে তা ব্যাহত হয়। বজ্রপাতের জন্য দীর্ঘক্ষণ হাইড্রোলিক ক্রেন ব্যবহার করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রীড়া ও যুব বিভাগ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে এই কমিটির নেতৃত্ব দেবেন। কমিটি 7 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। এদিকে তারাতলার ঘটনায় শীত বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কন্ট্রোলিং অফিসার কালীচরণ ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে, তাকে আগামীকাল আদালতে তোলা হবে। কলকাতা পুরসভার কাছ থেকে তারাতলার ঘটনায় তথ্য এবং নথি চেয়েছে লালবাজার। পুরো আধিকারিকদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু 2,00,000 টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন শ্রী মোদী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মৃতদের পরিবার পিছু 10,00,000 এবং আহত প্রত্যেককে 1,00,000 টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। তিনি আজ তারাতলার ঘটনায় বিধানসভায় বিবৃতি দেন। উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অসঙ্গতির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এডিজি লখনৌ প্রবীণ কুমার আকাশবাণী সংবাদকে একথা জানিয়েছেন। তিনি বলেন, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য কৃষ্ণমোহন প্রথমে অযোধ্যা পুলিশ থানায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বিরুদ্ধে টাকা আত্মসাৎ, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ নথিভুক্ত হয়েছে। আজ সংবিধান হত্যা দিবস। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ এর সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদকে কাজে লাগিয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার এর কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির ফলে দেশে সংকটজনক পরিস্থিতিকে দায়ী করেন। মত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশ ও এমনকি চলাফেরার স্বাধীনতার ওপরেও আরোপ করা হয় বিধিনিষেধ। জরুরি অবস্থা ঘোষণার 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। নতুন দিল্লিতে আজ সমাপ্তি উপলক্ষে সংবিধান হত্যা দিবস ও গণতন্ত্র দীর্ঘজীবী হোক শীর্ষক দুটি প্রদর্শনীর

0: পাশাপাশি সংবিধান হত্যা দিবস নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ভারতের সামনে জয়ের জন্য 137 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে আজ টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে তারা 8 উইকেটে 136 রান করে। জবাবে ভারত শেষ খবর পাওয়া পর্যন্ত 16 ওভারে 5 উইকেটে 130 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে 164 জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুবিনয় রায়।

0: মনির, বেদনা, আনন্দ, সমস্ত কিছু প্রকাশ করবার এই অনুষ্ঠান মনির জানালা। আজ মনির জানালা এই অনুষ্ঠানে আপনাদের জন্য বিষয় রাখা হয়েছে সম্পর্কের টানাপোড়েন। সম্পর্কের টানাপোড়েন নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে এবং প্রচুর গানও শোনানো হবে। তার আগে আজ আমাদের অনুষ্ঠানে একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। অতিথি বিশিষ্ট কবি এবং গল্পকার এবং সম্পাদক, তাকে শুরুতেই স্বাগত জানাবো। হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যালো, নমস্কার মাধবী, মাধবী দাস, সকলকে
1: নমস্কার।
0: আপনার সঙ্গে আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের পরিচয় করিয়ে দিই, আপনাকে স্বাগত জানাই আজকের মনির জানালা এই অনুষ্ঠানে। আপনার কেমন লাগছে?
1: ভীষণ, আমি তো একদম মানে আপ্লুত এইভাবে যে আমাকে ডেকে নেওয়া হয়েছে অতিথি হিসেবে, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
0: আপনি একজন সৃষ্টিশীল, একদম একদম। আর আমাদের আজকে একটি করে মনির জানালা অনুষ্ঠানে একটি করে বিষয় থাকে, হ্যাঁ, আর আজকের বিষয় সম্পর্কের টানাপোড়েন। সম্পর্ক তো কখনোই সরলরেখায় চলে না, তাই না? তার যেমন মাধুর্য থাকে তেমন তিক্ততাও থাকে। আপনি একজন সৃষ্টিশীল মানুষ, একজন কবি এবং একজন গদ্যকার ও সম্পাদক। আপনি একজন সৃজনশীল মানুষ হিসেবে এই সম্পর্কের যে ওঠা পড়া বা টানা পড়েন, এ বিষয়টাকে আপনি কিভাবে দেখেন জীবনে?
1: আচ্ছা আচ্ছা, আসলে কি ভালোবাসা হচ্ছে ওই নবনীতা দেবসেনের দিগ্বিজয় রূপকথায় কবিতার লাইন টেনে বলতে হয়, হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি খানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর। প্রত্যেকটা সময় আমাদের জীবনের যে ওঠানামা, তাতে একটু সম্পর্ক আসবেই, টানাপোড়েন আসবেই, কিন্তু এই মানে সম্পর্কগুলো ভেঙে যায়, কিন্তু সম্পর্কের ভেতরে লুকিয়ে থাকা যে ভালোবাসা সেটা তো আজীবন থেকে যায় অভঙ্গুর ভাবে। আমি সেটাই বলতে চেয়েছি যে ওই প্রত্যেকটা সম্পর্কের ভিতরে যে শুভ মুহূর্ত, সুন্দর স্মৃতি, ওগুলোকেই জড়িয়ে আসলে আমরা বাঁচতে চাই। সম্পর্ক থেকে মানে আমি মনে করি প্রত্যেকটি আঘাত আমার সাফল্যের সিঁড়ি। সেই সময় আমি খুব একা হয়ে যাই, নতুন ভাবে ফিরে আসি, নিজেকে নতুন করে আবিষ্কার করি। আমি ঈশ্বর বিশ্বাসী মন নিয়ে আমি ভাবি যে হয়তো ভালো কিছু কাজে নিয়োগ করার জন্য ঈশ্বর আমাকে আবার একা করে দিয়েছেন। সব থেকে বড় কথা, কিছুটা দ্বন্দ্ব মানে জীবনে ছন্দ আনে। একটা সম্পর্কে আমি শুধু ভালো খুঁজবো, আলো খুঁজবো, অন্ধকারে যাব না, এটা তো হয় না। সুখ দুঃখ এগুলো যেমন একসাথে পাশাপাশি থাকে, তেমনি সম্পর্কের ভালোর সঙ্গে খারাপ টানাপোড়েন তো থাকবেই, কিন্তু সেই টানাপোড়েনে আমরা যেন ভেঙে না পড়ি। মানে আলো পেলে যেমন অন্ধকারকে আমরা এড়িয়ে যাব না, আমি তো মনে করি যে সেই অন্ধকার গায়ে মেখে আমি আরো স্নিগ্ধ হয়ে উঠি, আরো নতুন কিছু সৃষ্টি করতে চাই। যেমন জীবনানন্দ দাশের কবিতার সেই অন্ধকার বিলাস আমাদের বাঁচতে শেখায়। সম্পর্কের থেকে আঘাত মানে তো একটা ঝড়ের মুখোমুখি হওয়া, আর কে না জানে প্রতিটি ঝড়ের পরে অপেক্ষা করে শান্ত পৃথিবী, নবকিশলয়।
0: ভীষণ ভালো বললেন আপনি, হ্যাঁ, খুব ভালো লাগলো। আর আপনি যেহেতু একজন কবি, তো এই রকম যখন মন অন্ধকারে মুড়ে থাকে, হ্যাঁ, বেদনায় যখন জর্জরিত থাকে, এবং পাশাপাশি যে রিয়েলাইজেশন মানে আমরা যেটাকে বলি উপলব্ধি, হ্যাঁ, তারপরে কি কোনো সৃষ্টির কাছে চলে যেতে হয়?
1: একদমই তাই। ওই সৃষ্টির ওই সৃষ্টি ওই সমস্ত বেদনা যেটা প্রসব বেদনার মতন আকার ধারণ করে, তখন কোনো একটা কিছু সৃজন হলেই মনে হয় যে ওই
0: নিবৃত্তি ঘটবে,
1: মুক্তি পেয়ে গেছি। একদম
0: একদম, নিবৃত্তি ঘটবে। হ্যাঁ, খুব ভালো লাগলো, খুব ভীষণ ভীষণ ভালো লাগলো মাধবী আপনার কথা, আর আমাদের এই রেডিওর মাধ্যমে
1: শ্রোতা বন্ধুদের আমি আবারও বিশেষভাবে

0: শুভেচ্ছা জানাচ্ছি, সবাই সঙ্গে থাকুন,
1: হুম,
0: আমরাও আছি, আর কৃতজ্ঞতা আপনাকেও।
1: অনেক ধন্যবাদ, শুভরাত্রি, খুব ভালো থাকবেন, নমস্কার।
0: খুব ভালো থাকবেন, নমস্কার।
1: কথা হলো আমাদের বিশেষ একজন অতিথি কবির সঙ্গে। কি সুন্দর করে বললেন, তাই না? জীবনে যেমন মাধুর্য থাকবে তেমন তিক্ততাও থাকবে, এবং সম্পর্কই এগুলো কিন্তু এনে দেয়। কোনো মানুষ কিন্তু একা বাঁচতে পারে না, এবং প্রতিটি মানুষের, যেহেতু তারা একা বাঁচতে পারে না, তাদের চিন্তা, অনুভূতি, প্রত্যাশা, অভিজ্ঞতা এক একজনের এক এক রকম, একেবারেই ভিন্ন ভিন্ন। তাই যখন তারা একসাথে চলে, তখন দ্বন্দ্ব কোথাও না কোথাও ঘটে যায়, অন্ধকার আসে, আবার তারপর আলোও আসে। এই ভালো আর কালো মিলেই কিন্তু সম্পর্কের যে পাহাড়, সেটা তৈরি হয়। শ্রোতা বন্ধুরা, আপনারা টেলিফোন করুন 9434076705, এই নম্বরে। আজকের বিষয় অর্থাৎ কথা হবে আপনাদের সঙ্গে সম্পর্কের টানা পড়েন বা সম্পর্কের ওঠা নামা বা ওঠা পড়া, সব রকমভাবেই ভাবা যেতে পারে। আপনারও নিশ্চয়ই পারিবারিকভাবে বা সামাজিকভাবে এই রকম সরল রেখায় নিশ্চয়ই চলে না, আত্মীয় বন্ধু সমস্ত কিছুর সঙ্গে সেই টানা পড়েন। আপনি কিভাবে দেখেন জীবনকে, সেটা নিয়ে কথা বলবার জন্য টেলিফোন করতে হবে 9434076705, এই নম্বরে। চলে যাচ্ছি গানে।

0: হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ হ্যাঁ, নমস্কার দিদি ভাই, আবার চলে এলাম আপনার সাথে কথা বলতে দিদি ভাই।
0: বাহ, খুব ভালো। তার কারণ আজকে শ্রোতা একটু কম, আমাদের প্রোগ্রাম চলছে নিউজ অন এআই আর অ্যাপে,
1: হ্যাঁ হ্যাঁ
0: যার জন্য আজকের আমাদের কলার কম। হ্যাঁ, আপনি
1: হ্যাঁ
0: আসছেন বারবার, ভীষণ ভালো লাগছে। সম্পর্কে টানা পড়েন, কেমন লাগছে অনুষ্ঠান, কেমন লাগছে?
1: ও দিদি ভাই, আপনাকে তো বললাম না যে আপনার এক একটা টপিকের উপরে আমাদের সত্যি করে চিন্তা ভাবনা করতে হয়। যে দিদি ভাই যে টপিক গুলো দিচ্ছে সত্যি মনে ধরার মতন। আজকে সম্পর্ক, এখন এখন দিয়েছেন সম্পর্ক, সত্যি করে সম্পর্ক আত্মার টান, মনের টান। দিদি ভাই দেখুন, আজকে আমার তো বাড়ি বুধবুদে নয়, মানে পূর্ব বর্ধমান জেলার বুধবুদ নয়, আমার বাড়ি হচ্ছে অ্যাকচুয়াল বাঁকুড়ায়। তো বাবা এখানে চাকরির সূত্রে এখানে বাড়ি বানিয়েছিল, কিন্তু সেই ফেলে আসা দিনগুলো সত্যি করে মনের মধ্যে ভারী হয়ে আছে। যে দিদি ভাই, যে কাকা জ্যাঠা, তারপরে দাদা ভাই, হ্যাঁ বন্ধু বান্ধব, এই বাড়িতে যখন একসাথে থাকতাম, একসাথে শুতাম, একসাথে খেতাম, বদমাশি করতাম, সেই জিনিসগুলো আজকে কিন্তু আমার এইখানে এসে তো সেই জিনিসগুলো মনে পড়ছে। এবং আজ আমার 60 বছর বয়স হয়ে গেল দিদি ভাই, তো সেই ছোটবেলার মানে 10-12 বছরের বয়সের যে বদমাশি এবং মানে খাওয়া দাওয়া, সেইগুলো কিন্তু এখন মনে পড়লে না মনে হয় যে আমি কিন্তু সেই দিনটাই ভালো ছিল এবং সেই জায়গাটায় ফিরে গেলে ভালো হয়। দিদি ভাই
0: তো
1: এই এই হ্যাঁ এই আত্মার টানটা যদি মানে মনের মধ্যে থাকে, আর আমরা তো মানুষ, মানুষের হুশটা যদি থাকে দিদি ভাই, সব সময় এই যে আপনাদের সাথে কথা বলি, এটাও কিন্তু একটা আত্মার টান এবং মানে মনের মিল। এই মিলটা যদি না থাকে তাহলে কিন্তু কথা বলে মানে ভালো লাগবে না এবং মন মানে ইয়েও হবে না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দিদি ভাই একটা জিনিস আমরা পাই যে আমরা যদি মানুষের মতো মানুষ হই তাহলেই কিন্তু আমাদের সব জায়গায় মিল থাকবে এবং খেয়ে পড়ে শান্তিতে বাঁচা যাবে।
0: ঠিক ঠিক, আর চলার পথে মানুষের সঙ্গে খোটা খুটি সেগুলো চলবে, তাই না?
1: এগুলো সাময়িক দিদি ভাই,
0: একদম সাময়িক। ঠিক,
1: হ্যাঁ, তো সেই সেই সাময়িক জিনিসটা পরে মনে পড়বে। হ্যাঁ, ওনার সাথে এই কথাটা বললাম কেন, উনি আমার উপরে রাগ করলেন, তো সেই জায়গা থেকে সত্যি করে এইগুলো না করাই ভালো এবং নিজের কর্ম নিজে করে যাও, ফলের আশা করো না, ফল তুমি পাবেই পাবে। এই হচ্ছে ব্যাপার দিদি ভাই,
0: ভালো লাগলো, একদম ভালো লাগলো ভীষণ। শুভরাত্রি, শুভরাত্রি,
1: শুভরাত্রি, শুভরাত্রি।
0: সম্পর্কের টানা পড়েন, এ বিষয়টি নিয়ে কথা হচ্ছে। প্রচুর শ্রোতা বন্ধু আমাদের কাছে আসতে চাইছেন, কিন্তু আজ যেহেতু আমাদের প্রোগ্রাম অ্যাপে চলছে এবং অ্যাপের মাধ্যমে আপনারা শুনতে পাচ্ছেন, তাই হয়তো শ্রোতারা যোগাযোগ করতে পারছেন না। সম্পর্ক

টানা পড়েন। সেটা কিন্তু দুর্বলতার লক্ষণ নয় একেবারেই। এই যে বন্ধুরা বলছেন যে অনেক ঘটনা ঘটে যায়, পুরনো দিনের কথা মনে পড়ে, সেখানে যে সবটাই ভালো তা তো নয়, কিন্তু সম্পর্কের যে গভীরতা, যেখানে তেমন কোনো প্রত্যাশা থাকে না, থাকে আবেগ, সংঘাত হয় কখনো কখনো, আবার সেটা মিটেও যায়। কেননা এই যে সম্পর্ক, সেগুলো কিন্তু কখনোই একমুখী নয় বা সোজা পথে চলে না, নানান রকম আঁকা বাঁকা তার চলন, সেটাই সম্পর্ককে নানান রকম আকৃতি দেয়। সম্পর্কের টানাপোড়েন এই বিষয়টি নিয়ে আপনারা যারা কথা বলতে ইচ্ছুক তারা 9434076705 এই নম্বরে টেলিফোন করুন। পরের গানটি রূপঙ্কর বাগচির কণ্ঠে আপনাদের জন্য।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান লাইভ ফোন ইন এবং আউট মনের জানালায়। মনের জানালা আপনাদের অনুষ্ঠান, আপনাদের মনের কথা উজাড় করে বলবার অনুষ্ঠান। মনের কোণে জমে থাকা ধুলো, বালি, আনন্দ, অনুভূতি, আগুন, সবটুকু জানানোর অনুষ্ঠান মনের জানালা। তাই আপনারা জানান, এই যে আপনারা বাঁচেন বা আমরা বাঁচি বা মানুষ যে বাঁচে, তারা তো সম্পর্কে বাঁচে। সম্পর্কের শুরুতে বা যে কোনো সম্পর্কের শুরুতে কৌতূহল, আবিষ্কারের তাড়না, আকর্ষণ, একটা আনন্দ, এসব থাকে। কিন্তু সময় এগোলে, পাশাপাশি যেতে যেতে যে বাস্তবতার মুখোমুখি হতে হয়, সেখানে কিন্তু অমিল ঘটে। তাই তৈরি হয় অভিমান, দ্বন্দ্ব, ভুল, অনেকটাই আবার মিটেও যায়। এটাই তো টানাপোড়েন সম্পর্কের, যা কখনো একভাবে সোজা পথে, সরল পথে চলে না। টানাপোড়েন সম্পর্কের, সেটা নিয়েই কথা হচ্ছে। বন্ধুরা, যারা আপনারা নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন, তারা টেলিফোন করুন 9434076705, এই নম্বরে আপনাদের পছন্দের অনুষ্ঠান মনের জানালায়। পরের গানটি মান্না দের কণ্ঠে।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার, বলুন কে
0: হ্যাঁ
1: বলছেন?
0: নমস্কার।
1: কে বলছেন?
0: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
1: হ্যাঁ, অম্বিকা দি, আপনার সঙ্গে কথা হয়েছিল একবার
0: হ্যাঁ হ্যাঁ
1: বিকেলে।
0: হ্যাঁ হ্যাঁ
1: শুনছেন আমাদের
0: আমি
1: অনুষ্ঠান? শুনছেন?
0: হ্যাঁ শুনছি, গান খুব সুন্দর সুন্দর গানগুলো শোনাচ্ছেন।
1: আচ্ছা, আর আজকের বিষয় সম্পর্কের টানাপোড়েন,
0: হ্যাঁ
1: সেটা
0: হ্যাঁ
1: নিয়ে
0: হ্যাঁ
1: কথা হচ্ছে।
0: হ্যাঁ
1: আপনার
0: বলি,
1: ধারণার কথা বলুন।
0: হ্যাঁ বলি। দেখুন, সত্যি তাই, সম্পর্কের টানাপোড়েন আমাদের মানে হয়। হ্যাঁ, তো আমরা সমাজে যখন মানে একটা পরিবারে যখন বাস করি, তখন কোনো না কোনো কারণে, কিছু না কিছু সামান্য কারণের জন্য সম্পর্কের টানাপোড়েন হয়। হ্যাঁ, সেখানে মান অভিমান, হ্যাঁ সব কিছুই তো থাকে।

0: থাকছে একটা পরিবারের মধ্যে। হ্যাঁ, তবে নিজে আমি যদি মানে বোঝদার হই, তাহলে কিন্তু সব সম্পর্কগুলো, কারণ মেয়েরাই পারে সম্পর্কটাকে বিনি সুতোর মতন গেঁথে রাখতে। মেয়ে, যারা মেয়ে তাদেরকে এই টানাপোড়েনটা মানে হতে দিলে হবে না। তার সম্পর্কগুলো ভেঙে গেলে খুব কষ্ট হয়, খুব মনে আঘাত লাগে। তাই সম্পর্কগুলোকে যতটা সম্ভব মানে নিজের দুঃখ কষ্ট সব কিছু দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলোকে মজবুত করতে হবে, এবং আমার মানে কি বলবো, সম্পর্কগুলোকে সুন্দর করে তুলতে হবে, তবে একটা পরিবার সুন্দর থাকবে।
1: বাহ, খুব সুন্দর বললেন। অর্থাৎ চলার পথে যে জোয়ার ভাটা, যে আলো অন্ধকার, এগুলো আসবেই, কিন্তু সেগুলোকে অগ্রাহ্য করে একেবারে সুন্দরভাবে থাকতে হবে। পরিবারটাকে, সমাজটাকে, আমাদের মানুষে মানুষে যে মিলেমিশে থাকা, সেইভাবেই চলতে হবে, তাই তো? খুব ভালো বললেন আপনি, ভীষণ ভালো লাগলো অম্বিকাদি, একদম আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
1: হ্যাঁ, ফোন করেছিলেন আমাদের আকাশবাণী শিলিগুড়ির বন্ধু এবং মনের জানালার বন্ধু, এবং খুব সুন্দর করে উনি গুছিয়ে বললেন সম্পর্কের টানা পড়েন এই বিষয়টি নিয়ে তার জীবনের অভিজ্ঞতা থেকে। ভালো লাগলো। আপনারাও যারা কথা বলতে চান সম্পর্কের টানা পড়েন বা সম্পর্কের ওঠা নামা নিয়ে আপনাদের অভিজ্ঞতার কথা, বা আপনি যদি কখনো একেবারে সম্পর্কের মধ্যে থাকতে থাকতে কোনো সম্পর্ক যেন একেবারে খুব খারাপ পর্যায়ে চলে গেছে, আপনি খুব ডিপ্রেশনে চলে গেছেন, সে সময় আপনি কি করেন? কিছু করে তো আপনাকে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি কিভাবে বেরিয়ে আসেন? আপনি কি গান গান? আপনি কি কিছু লেখেন? সেগুলো করলেও কিন্তু আপনার অনেকটা নিরসন ঘটে যায়, মন হালকা হয়, আপনি দিব্যি বেঁচে থাকতে পারবেন। সে কারণে আপনারা এই সম্পর্কের টানা পড়েন এই বিষয়টি নিয়ে আমরা ভাবি ঠিকই, কিন্তু খুব বেশি গুরুত্ব দিলে আমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হই, জীবনে এগুলো আসবেই।

0: অ্যান্টনি ফিরিঙ্গি ছায়াছবির এই গানটি শুনতে শুনতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের এবং মান্নাদের গাওয়া শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান কিন্তু শেষ করতে হবে। হাতে একেবারেই সময় নেই, গানটা শোনানো হচ্ছে ঠিকই, কিন্তু কতটা শোনানো যাবে সে কথাও কিন্তু বলা যাবে না। সম্পর্কের টানাপোড়েনে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হলো, আজ কিন্তু শেষ করতে হবে আপনাদের পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সকলে খুব ভালো থাকবেন, আজ বিদায়, কথা হবে আবার আগামীকাল। নমস্কার, আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।
1: आकाशवाणी समाचार के साथ मैं रत्ना पांडे। वाणिज्य और

পূর্ববঙ্গ এবং আলিপুরদুয়ার জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন আগামীকালের প্রভাতী অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। আগামীকাল সকাল 6:05 প্রথমে অমৃত বাণী এবং তারপর বন্দনা, 6:25 কৃষি পরামর্শ, আবহাওয়ার পূর্বাভাস এবং চাষবাসের টুকিটাকি, 6:30 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্যতে প্রচারিত হবে হাড়ের ক্যান্সার এ বিষয়ে কিছু কথা, 6:35 গান্ধী কথা, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে 6:45 শিল্পী সুবীর সেন, প্রত্যুষা 7:45 নজরুল গীতির অনুষ্ঠানে শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়, লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী প্রচারিত হবে 6:30, 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত ভীমসেন যোশী, বেলা 10:00 সীমান্ত কথা লাইভ ফোন ইন কিছু কথায় কিছু গানে প্রচারিত হবে বেলা 11:00, বেলা 12:00 কথায় সুরে মহিলা মজলিশ, বেলা 1:00, বেলা 1:45 ঝর্ণা বর্মনের কণ্ঠে ভাওয়াইয়া শুনবেন। এতক্ষণ আগামীকালের প্রভাতী অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। এখন আগামীকালের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। 6:00 ভুলে বিশ্রী গীত, 7:30 হাম হ্যায় রাহি পেয়ার কে, 8:15 ত্রিবেণী, 9:00 ইন্দ্রধনু, ইয়াদু কি মেহফিল, বেলা 12:05 বেলা 1:00 সুরেলা সফর। এতক্ষণ আগামীকালের 101.4 MHz FM প্রচার তরঙ্গে আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো। অনুষ্ঠান প্রচারিত হল আকাশবাণী শিলিগুড়ি নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:13:30। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হলো। শুভরাত্রি, জয় হিন্দ।